ইন্দ্রাণী সেনের কণ্ঠে শুনলাম বিরহ মধুর হলো আছি মধুরাতে। শেষ করব আনন্দধ্বনি ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনের দ্বৈত কণ্ঠের একটি গান দিয়ে।

খবরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয়ে ভোরাই। আজ মঙ্গলবার, মাসের শেষ, ইংরেজি মতে একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি আমরা সেপ্টেম্বরের, রয়েছি মাঝ আশ্বিনে। বর্ষা বিদায় নিয়েছে কি নেয়নি তা নিয়ে একটা দ্বন্দ্ব আমাদের মধ্যে রয়ে গেছে আজও। তবু এরই মধ্যে রোদ উঠছে আর মনে লাগছে দোলা। নদীর তীরে কাশের বনে যে হাওয়া দোলা দিচ্ছে তারই একটা ফুরফুরে আমেজ মনের মধ্যেও ঘুরঘুর করছে। জীবনের কত কি সংশয়, কত ভয়, কত অশান্তি, সে সব কিছুর মধ্যেই বাসা বেঁধে থাকে আনন্দ। হৃদয়ের সেই আনন্দই বাঁচিয়ে রাখে আমাদের, এগিয়ে চলতে সাহায্য করে জীবনে, আর ভালো রাখে জীবনকে। যেভাবেই হোক ভালো থাকতে হবে, আর সেই ভালো থাকার একমাত্র মহৌষধি আনন্দ, খুশি, একটু হাসি, আর মনের সব জটিলতা দূর করে সারল্যকে আশ্রয় করে বেঁচে থাকা। 107 FM রেইনবোয়ে ভোরাই শুনছেন, আপনার সঙ্গী আর যে পরম। রামকুমার চট্টোপাধ্যায়ের আগমনীতে শুরু হয়েছে আজকের ভোরাই। ভোরাইয়ে গান আর হৃদয়ের কথা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবোয় শুনছেন ভোরাই। আজ হৃদয়ের কথা, হৃদয় বলে কথা, তার আসল কারণ আজকের দিনটা। আজ ওয়ার্ল্ড হার্ট ডে। এই হৃদয়ের কথা কজনই বা জানে, কি করেই বা বোঝানো যায়, মনের মধ্যে কি চলছে। আচ্ছা, মন কি হৃদয়, হৃদয় কি হৃৎপিণ্ড, মানে যাকে ইংরেজিতে বলে হার্ট? আমরা আমাদের ইমোশনগুলোর সঙ্গে, আমাদের আবেগগুলোর সঙ্গে এই হার্টকে জড়িয়ে ফেলি, বাংলায় যাকে বলি হৃদয়। কিন্তু বিজ্ঞানীরা অনেকেই বলেন সেই হৃদয় আসলে নিয়ন্ত্রিত হয় মগজের দ্বারা। ইমোশনস আসলে হরমোনের এদিক ওদিক, তার বাইরে আর কিছু নয়। যে হরমোনের পুরোটাই নিয়ন্ত্রণ করে মগজ। কিন্তু কি আশ্চর্য দেখুন, মন খারাপ হলে মাথা ব্যথা হয় এমন কথা আজ অব্দি বুঝি কেউ বলেননি। মন খারাপ হলে বুকে ব্যথা হয় অনেকের, তাই তো রোম্যান্টিকতাতেও সে হার্ট উঠে আসে। আসলে হার্ট বা হৃৎপিণ্ড একটা সচল বিষয়, যাকে আমরা শরীরের বাইরে থেকেও অনুভব করতে পারি।

তার ধুকপুকুনি শুনতে পায় ভালোবাসার মানুষও, তাই তাকে নিয়ে এত এত রোম্যান্স। লাল রঙের এক সুন্দর ছবিতে বর্ণনা করা হয় তাকে, যেখানে সেখানে আমরা একটা করে লাল হার্টের ছবি বসিয়ে দিই। যখন স্মার্টফোন ছিল না, যখন ইমোজি ছিল না, ব্যবহার এমন সরল সহজ হয়ে ওঠেনি, তখনও নতুন প্রেমে পড়া কিশোরী স্কেচ পেনে আঁকত লাল হৃদয়ের ছবি। কেউ কেউ রক্তেও আঁকতেন হয়তো, কিন্তু আদতে হৃৎপিণ্ডটা অমন দেখতে নয়, বরং হৃৎপিণ্ডটা অনেকটা হাতের মুঠির মতো দেখতে। যুক্তিবাদীরা সে কথাই বলছেন, মানুষের হাতের একটা মুঠো যত বড় যতটুকু, যেমন দেখতে বুকের বাঁ দিকে রাখা হার্টও প্রায় তেমনই দেখতে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড তার হাতের একটা মুঠোর সমান, আর ওজন হতে পারে এই 250 থেকে 300, 350 গ্রামের মতো। আর রঙও অমন সুন্দর লাল নয়, বরং একটু কালচে বাদামি গোছের। তার কারণ ওই হৃদয়েই তো যাওয়া আসা করে রক্তের স্রোত, উছলে ওঠে প্রাণের স্পন্দন। আর হৃদয় মানে হৃৎপিণ্ড আদতে একটা সচল পেশি, তাই তার রং খানিকটা লালচে, একটু বাদামি এর মিশামিশিতে, কিন্তু এরই মধ্যে লেগে থাকে হলদেটে চর্বি, ফ্যাট। অনেক সময় সেই ফ্যাটের পরিমাণ বেশি হয়ে গেলে আমরা সমস্যায় পড়ি। আবার যাদের সেই ফ্যাট নেই, তারাই সুস্থ হয়ে বাঁচতে পারেন বলে মনে করা হয়, তাই খানিকটা হলদে রং থাকতেই পারে। আর এই সুন্দর হৃদয়টাকে, যেটা হয়তো ততটা রোম্যান্টিক আদতে দেখতে নয়, তাকে জড়িয়ে থাকে দুটো রঙের শিরা, লাল আর নীল। একটা রক্ত নিয়ে আসে আর একটা নিয়ে যায়, মাঝখানে চলে পিউরিফিকেশন। শরীর বড় বিচিত্র, আমরা বাইরে থেকে যেমন দেখি, ভিতরের কাজ কারবার তেমনটা নয়। তাই সেই প্রথম প্রেমে পড়া কিশোরী স্কেচ পেন দিয়ে যেভাবে লাল হৃদয় আঁকে তার প্রাণের মানুষের উদ্দেশ্যে, কোনো অপারেশন থিয়েটারে গেলে তেমনটা মনে হবে না। তবু হৃদয় কথা বলে, হৃদয়কে যত্নে রাখা আমাদেরই কাজ, আমাদের ভালো থাকার সেই তো প্রথম হাতিয়ার। হাতিয়ার অথবা অস্ত্র অথবা নিতান্তই খামে ভরা একটা চিঠি, যা মন ভালো করে দেবে, রাখবে হৃদয়কে সতেজ। সকালে আজকে শরতের গান দিয়ে শুরু হয়েছে ভোরাই, শরৎ এলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। আরো আরো অন্য অন্য কালেও হয়তো মন ভালো হয়, এক একটা ঋতুর এক এক রকম মন ভালো করার প্রকরণ, কিন্তু শরতে কি যেন একটা আলাদা আছে। বর্ষা শেষের রোদ্দুর যখন হেসে ওঠে, আকাশ তখন সেই চিঠিটা পাঠায়, যেখানে মন ভালো করার চাবিটা লুকোনো আছে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়া ট্রেন ধরা বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbow@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই, শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই, 107 FM রেইনবোতে।
2: শুনছেন ভোরাই, আপনার সঙ্গী আজ আর যে পরম। মহুয়া বসুর কণ্ঠে একটি গান, ছবির নাম তুমি আসবে বলে।

একটু ভুল হলো, ছবির নাম নয়, এটি একটি আধুনিক গান, রচনা চিরঞ্জিৎ বসু আর সুর কল্যাণ সেন বরাটের, মহুয়া বসুর ভোরের আলো।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ভোরের আলো মেঘে সূর্য আসে রাত যাওয়ার পরে। রাত যত গভীর হয়, নিকষ হয় অন্ধকার, ততই মন বলে ভোর আসছে। এখনই হয়তো পূর্ব দিগন্তে লাল আভা দেখা দেবে। সবার আগে কোনো একটি পাখি ডেকে উঠবে উচ্চৈঃস্বরে। ফুলেরা পাবে বার্তা, ফুটে উঠবার হলো সময়। রাত যত গভীর হয়, ভোরের বার্তা তত সুনিকট। সমাজ, সংস্কার, পরিবেশ, পরিস্থিতি আর মনের অন্ধকারের ক্ষেত্রেও একথা একান্ত প্রযোজ্য। মন কোথায় থাকে এসে? কোষে কোষে, কেউ বলেন বিজ্ঞানীরা, আবার কোনো কোনো মানুষ মনে করেন, বিজ্ঞানীরাই বলেন আসলে মন হচ্ছে মগজ। আমরা তো মগজ দিয়েই আসলে ভাবি, কথা বলি, খাই, হাঁটি, চলি, যা কিছু কাজ সব তো মগজই নিয়ন্ত্রণ করে। মগজের সাথে হৃদয়ের সম্পর্ক ওতপ্রোত। হৃদয় আর হৃৎপিণ্ড আসলে কি একই? এ নিয়েও চলতে পারে প্রশ্ন। যা হোক, আজ ওয়ার্ল্ড হার্ট ডে, বিশ্ব

হৃদপিণ্ড দিবস, হৃদয় দিবস এরকমটা নয়, হৃদপিণ্ড দিবস। এই দিনটাতে হার্ট হেলথ নিয়ে সচেতন করাই মুখ্য উদ্দেশ্য, কারণ মন যেমন ভালো রাখা প্রয়োজন, তেমন শরীরটা ভালো রাখতে গেলেও হার্টকে ভালো রাখতে হবে। আমার মাঝে মধ্যে মনে হয়

অঙ্গকে ভালো রাখা জরুরি। প্রাণীর শরীরের জন্য প্রত্যেকটা অঙ্গের সমান গুরুত্ব রয়েছে। আমাদের মানুষের জীবনেও তাই, সমাজেও তাই। প্রত্যেকটি মানুষের আসলে সমান গুরুত্ব। তার মত আলাদা হতে পারে, তার পথ আলাদা হতে পারে, তার রাজনৈতিক ভাষ্য আলাদা হতে পারে, তার দর্শন আলাদা হতে পারে, বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু সমাজের জন্য তারা প্রত্যেকে সমান গুরুত্বপূর্ণ। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সকলে মিলেই তো একটা পরিবার, একটা সমাজ। ঠিক যেমন বৃক্ক খারাপ হলে হৃৎপিণ্ডেরও সমস্যা হবে, তেমনই যকৃতে সমস্যা দেখা দিলে মগজেরও কিছু সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, এই হৃৎপিণ্ড এবং মগজের একটু গুরুত্ব বেশি, তারা একটু একটু ওয়েলদি বলা যায় আর কি। সমাজে যেমন গুরুত্বপূর্ণ মানুষের একটা গুরুত্ব বেশি থাকে, ঠিক সেরকম যারা অতিরিক্ত প্রতিষ্ঠিত তাদেরকে মনে করা হয় যে তারা, হ্যাঁ, তারা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা একটা মানুষ, মানে একটা ব্যাপার। যাই হোক, বিষয়টা এরকম নয়। সত্যি হৃৎস্পন্দন আচমকা কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ একদিনে যকৃৎ বা বৃক্ক নষ্ট হয় না, সাধারণত সেখানে কোনো অ্যাট্যাক হয় না, ধীরে ধীরে খারাপ হতে থাকে, কখনো বয়সের সঙ্গে, কখনো জীবনচর্যাগত কিছু সমস্যার কারণে অন্য প্রত্যঙ্গ অঙ্গগুলি খারাপ হতে পারে, অসুখ ধরতে পারে। কিন্তু হৃৎপিণ্ডই এমন একটা বিষয়, সঙ্গে অবশ্যই মগজও, যেখানে আচমকা একদিন রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে সে বলতে পারে আর আমি কাজ করব না। একটু বেশি অভিমানী, একটু বেশি অহংকারীও বলা যায় হৃৎপিণ্ডকে। তার মনে হলে সে হঠাৎই বলে দিতে পারে, রইল বাপু তোমার জীবন, আমি বন্ধ করলাম চলা। তাই হৃৎপিণ্ডকে নিয়ে আমাদের এত ভাবনা চিন্তা। আজ এই ওয়ার্ল্ড হার্ট ডে, আসলে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত একটি বেসরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু তাদেরই উদ্যোগে এই ওয়ার্ল্ড হার্ট ডে তার পালন। 1978 সালে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কার্ডিওলজি এবং 1970 স্থাপিত ইন্টারন্যাশনাল কার্ডিওলজি ফেডারেশন নামে দুটো প্রতিষ্ঠান একত্রিত হয়ে এই ইন্টারন্যাশনাল সোসাইটি অ্যান্ড ফেডারেশন অফ কার্ডিওলজি গঠন করা হয়েছিল। 1998 সালে এরই নাম পরিবর্তন করে রাখা হয় ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন, যার কথা প্রথমেই বললাম, জেনেভায় রয়েছে এই হার্ট ফেডারেশন। বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষকে সুস্থ রাখতে, বিশেষত হৃদরোগ এবং এই হৃদযন্ত্র সংক্রান্ত অন্য যে কোনো সমস্যা, তা থেকে রক্ষা করতে, সচেতনতা প্রচার করতে এই ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়। 2000 থেকে এই ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হচ্ছে। 1933 সালে হৃদরোগ বিশেষজ্ঞদের একটা সভা হয়েছিল প্রাগে, আর তারপর বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং এই অনুষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় প্রাথমিকভাবে। 1950 সালে ওয়ার্ল্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়, আর 1946 সালে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কার্ডিওলজি প্যারিসে ওয়ার্ল্ড কংগ্রেস অফ কার্ডিওলজি আয়োজন করে। পরবর্তীকালে 2006 থেকে 4 অন্তর পালিত হচ্ছে এই ওয়ার্ল্ড কংগ্রেস অফ কার্ডিওলজি, আর এখন অবশ্য এটা 2 অন্তর পালন করা হয়। উদ্দেশ্য আর কিছুই নয়, শুধু মানুষের মধ্যে একটু সচেতনতার প্রচার করা, যাতে আমরা প্রাথমিক যত্নটা নিজেরাই নিতে পারি, আর যদি তেমন সমস্যা হয় তাহলে যেন চিকিৎসকের পরামর্শ নিতে খুব দেরি না করি। তবে এটুকুই তো নয়, চিকিৎসকের পরামর্শ,
সে সব কিছু যত

দিন যাচ্ছে তত সাধারণ মানুষের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই সমাজ, রাষ্ট্র, এদেরও একটা দায়িত্ব রয়েছে মানুষের জীবনের খানিকটা নিরাপত্তা সুনিশ্চিত করার। সেই সব কিছু নিয়েই, সেই সব কিছু সম্পর্কে সচেতন করবার জন্যেই একটা দিন আজ, 29 সেপ্টেম্বর, ওয়ার্ল্ড হার্ট ডে। হৃদয় নাকি কথা বলে, বালুচরি ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়, 107 FM রেনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সাত সুরে সারাদিন FM রেইনবো শুনছেন ভোরাই। আজ হৃদয়ের কথা, হৃদয় বলে কথা, হৃদয় হৃৎপিণ্ড। আসলে হৃৎপিণ্ড একটা নিতান্তই যান্ত্রিক বিষয়, যা শিরা ধমনীর সঙ্গে যুক্ত হয়ে আমাদের শরীরে রক্ত চলাচলের সুব্যবস্থা করে। হৃৎপিণ্ডে অনেকগুলো চেম্বার আছে, আমরা জানি, ছোটবেলার বেসিক পড়াশোনার ক্ষেত্রে আমাদের এগুলো জানতে হতো, সকলেই জানেন, ডাক্তাররা একটু বেশি জানেন। প্রত্যেকটা চেম্বারের, প্রত্যেকটা কুঠুরির একটা করে কপাটিকা আছে, আর এই দরজাগুলো রক্ত প্রবাহের ক্ষেত্রে একটা একমুখী ভাব বজায় রাখে। অর্থাৎ যেখান দিয়ে রক্ত

ঢুকছে সেখান দিয়ে সে আর ফিরতে পারবে না, তাকে অন্যটা দিয়েই বেরোতে হবে। কি অদ্ভুত অদ্ভুত যান্ত্রিক কৌশল, কে বানালো? ভাবতে বসলে আমাদের সত্যি অবাক হতে হয়। কি অদ্ভুত কৌশলে চলে এই জীবন, এবং শুধু মানুষ নয়, প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রেই হৃৎপিণ্ড কম বেশি একই রকম কাজ করে। হ্যাঁ, এক একটা প্রাণীর চেহারাগত বৈশিষ্ট্য এক এক রকম, এক এক ধরনের তার আকৃতি, তার বিশালতাও হয়তো বিভিন্ন, তাই তাদের হৃৎপিণ্ডের কার্যপ্রণালী একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মূল বিষয়টা তো একই। কি অদ্ভুত, কত নিপুণভাবে তৈরি করা হয়েছে আমাদের এই শরীর যন্ত্রকে, যা নিয়মিত প্রবাহিত হচ্ছে, বলা যায় সে কথা। অথচ আমরা মন খারাপ করে থাকি, আমরা ভাবি এটা পেলাম না, সেটা পেলাম না। অদ্ভুত, পেয়েছি তো এ জীবন এমন অদ্ভুত এক শরীর, যা কোথা দিয়ে কিভাবে পরিচালিত হচ্ছে আমরা আজও জানি না, বরং আমরা খানিক অত্যাচার করে থাকি তার উপর, সেও প্রতিশোধ নেয় বই কি। তাই নিজেকে সচেতন হতে হবে সবার আগে, সেজন্যই মানুষ মানুষকে বোঝাতে চেষ্টা করে এই বিশেষ দিনগুলোর মধ্যে দিয়ে। মন আর হৃদয় এক হলেও হৃৎপিণ্ড আর হৃদয় এক কিনা আমরা জানি না, তবে মোটামুটি সেরকমই ভেবে থাকি। কিন্তু ঘটনা হলো, যতই মগজ আমাদের মন খারাপের নিয়ন্ত্রক হোক না কেন, তার সঙ্গে হৃৎপিণ্ডের একটা ভীষণ যোগ রয়েছে। দীর্ঘস্থায়ী মন খারাপ, মন খারাপ আমাদের শরীরের ওপর নানা রকম প্রভাব ফেলে, সবচেয়ে বেশি প্রভাব ফেলে হৃৎপিণ্ডের ওপরই। আসলে সেখানেও নিয়ন্ত্রক হিসেবে বসে থাকে মগজ, তার নানা রকমের হরমোন বাড়িয়ে কমিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের শরীরকে তো আসলে নিয়ন্ত্রণ করে। তাই মন খারাপ, ভয়, আতঙ্ক, আশঙ্কা, মানসিক চাপ, উদ্বেগ, সেই সব কিছু আমাদের মগজকে গিয়ে বলে এ ভালো নেই, এর এই হরমোনটা বেড়ে গেল, সেই হরমোনটা কমে গেল, তার ফলে শরীরের রক্ত চলাচলেও প্রভাব পড়ে, আর প্রভাব পড়ে হৃদয়ে। তখনই হয়তো হৃদয় বেঁকে বসে, বলে না এত চাপ নিয়ে আমি তো কাজ করব না, এইবার আমি বন্ধ হয়ে যাই। চাপ নিয়ে কাজ করার কথা তো আপনার, আপনি কাজ করেন প্রতিদিন অফিসে একের পর এক চাপ নিয়ে, বসের মুখের ওপর তো বলতে পারেন না কাজ করব না, হৃদয়ের সে দায় নেই। তাই যখন তখন সে বলে দিতে পারে, রইল তোমার গেরস্থালি, আমি চললাম। সে কারণেই সচেতন হওয়াটা খুব জরুরি। আজ ওয়ার্ল্ড হার্ট ডে, সে কথাই জানায় আমাদের।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে 9903659992 আমাদের ইমেল অ্যাড্রেস AIRFMRainbow কলকাতা, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA AIRFMRainbow@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
2: 107 FM রেইনবো শুনছেন ভোরাই। আজ হৃদয়ের কথা, যে হৃদয়ে কথা বলে। তবে ওই যে কথা বলছিলাম যে হঠাৎ একদিন বলে বসলো হৃদয়ে যে থাক তবে তো আমি চললাম, তেমনটাও সত্যি নয়। কিছু কিছু প্রকাশ তার আগে থেকেই ঘটে। বেশ কিছু কারণে আমাদের শরীর খারাপ হতে শুরু করে। এই যে মানসিক চাপ, সেটা যেমন একটা কারণ, ঠিক তেমনই সুস্থ খাওয়া দাওয়া, অস্বাস্থ্যকর জীবনযাত্রা, সেও একটা কারণ। নিয়মিত সুষম পুষ্টিকর খাওয়া দাওয়ার অত্যন্ত প্রয়োজন, যাতে শরীরটা একটু ভালো থাকে, ওজনটা নিয়ন্ত্রণে থাকে। আর সেজন্যই একটু পরিশ্রম করা দরকার। ইদানিং মানুষ এত বসে বসে কাজ করে, ঘন্টার পর ঘন্টা বসে থাকা, তাতে কিন্তু হৃদয়ের মুখ ভার হয়, তার চলনে খানিক সমস্যা তৈরি হতে পারে। কারণ ওই ছন্দ তাকে কোথাও যেন আমরা বাধা দিচ্ছি। যে ছন্দটা না থাকলে আমাদের শরীরে রক্ত প্রবাহ ঠিকঠাক হবে না, অক্সিজেন ঠিকঠাক পৌঁছবে না এদিক সেদিক, আরও নানা রকম সমস্যা তৈরি হবে। তাই 2026 সালের যে ওয়ার্ল্ড হার্ট ডের থিম, সেটাই হলো ডোন্ট মিস আ বিট। এই যে ধুকপুক বা লাভডুব, এই ছন্দ কোথাও কখনো এতটুকু মিস করা যাবে না, ধরে রাখতে হবে স্বাভাবিক নিয়মে। আজ ওয়ার্ল্ড হার্ট ডেতে আপনার হৃদয়ে কথা বলুক সুস্থভাবে, সুন্দরভাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন পাশের মানুষকেও। ভোরাই থেকে বিদায় নেবে পরম, দেখা হবে ওপার ঘন্টায়। নমস্কার কলকাতায়।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে প্রহার, সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বা সন্ত্রাসবাদ বিরোধী নীতি ও কৌশল বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেন। এই সম্মেলনে প্রহারের 7টি বিভাগ যেমন প্রতিরোধ, তাৎক্ষণিক মোকাবিলা, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা, সন্ত্রাসবাদের অনুকূল পরিস্থিতির হ্রাস, আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে সমন্বয় এবং সামগ্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুনরুদ্ধার ও পারদর্শিতা অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ থেকে আগামী 5ই অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি 2 দিনব্যাপী G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, 2023 সালে শুরু হওয়া ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন। কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আগামী বছরে এর আসর বসবে কলকাতায়। ফেডারেল তদন্ত ব্যুরো FBI গ্যাংস্টার সতীন্দ্রজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাকে ধরার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা গতকাল থেকে শুরু হয়েছে। এর ফলে নতুন দিল্লি ও উলানবাটোরের মধ্যে যাত্রার সময়সীমা কমে 5 ঘন্টায় নেমে আসবে। মঙ্গোলিয়ার হুনু এয়ার দ্বারা পরিচালিত এই পরিষেবাটি প্রতি সোমবার চালু থাকবে। আগে ঘুরপথে প্রায় 13 থেকে 18 ঘন্টা পর্যন্ত সময় লাগত। এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট সেমিফাইনালে উঠেছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ICC T20 র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত সেমিফাইনালে ওঠে। IFA শিল্ড ফুটবলে গ্রুপ এর শেষ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড FC মুখোমুখি হবে। মোহনবাগান মাঠে খেলা শুরু হবে দুপুর 2টায়। দুটি দলই ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। এবার ঘন্টায় এসেছি ফিরে। আর পার্বতী বাউলের কণ্ঠে শুনছিলাম সেই গানটা যেটা ব্যবহার করা হয়েছিল আসলে আশিনগর ছবিতে। গানটা অবশ্য এক চিরায়ত দর্শনের কথা বলে, লালনের গান যেখানে ওই দেহতত্ত্ব মিলে রয়েছে। আজ সকাল থেকে কথা হচ্ছে, আজ ওয়ার্ল্ড হার্ট ডে, আর এই যে পড়শিরা কে কোথায় বাস করে আমরা কিন্তু সত্যি জানি না। এর অর্থ অনেক গভীর, সে কথা সত্যি, কিন্তু আমাদের এই চেনা জানা সংসারে না চেনা পড়শিদের একটু বুঝে নেওয়ার জন্য, সচেতন করার জন্য আমাদের এই বিশেষ দিনগুলো পালন করতে হয়। যাই হোক, সেখান থেকে ফিরে আসি। আজকে আমরা রয়েছি নমস্কার কলকাতায়। আজ 29শে সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাস প্রায় শেষই হয়ে গেল, শেষই হয়ে এসছে, আর তো কালকে দিনটা বাকি, তারপরে অক্টোবর। আর এই অক্টোবরে আমাদের জন্য যা অপেক্ষা করে থাকে তা নিয়ে আর নতুন করে কী বা বলবার থাকতে পারে, না বলবো তো বটেই, কিন্তু আজকের দিনটা যদি হয় আপনার জন্য বিশেষ তাহলে অবশ্যই শুভেচ্ছা আমাদের তরফ থেকে। আজ 29শে সেপ্টেম্বর, গ্রিগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 2026 সাল, আসলে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1433 সন। 29শে সেপ্টেম্বর 2026 সাল গ্রিগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের 272তম দিন। বছর শেষ হতে বাকি রয়েছে এখনও 93 দিন। আর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 12ই আশ্বিন 1433 সন, পুজো আসতে বাকি রয়েছে 16 দিন। হাত গুনে 16টা দিন মতো বাকি রয়েছে বটে, কিন্তু আমাদের মন বলছে কেমন সে তো এসেই গেছে। আজকের দিনটা ইতিহাসের পাতায় কোথায় কি ঘটিয়ে ফেলেছিল জেনে নেওয়ার জন্য উল্টে ফেলতে হবে দিনের ডায়েরি। আজকের দিনটা কিন্তু বিশেষ নানা কারণে। প্রথম যে ঘটনাটার কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, 1725 সালে আজকের দিনেই নাকি রবার্ট ক্লাইভের জন্ম হয়েছিল। রবার্ট ক্লাইভ, তার পরিচয় আলাদা করে আর কী বা দেবো, আমরা বাঙালিরা হাড়ে হাড়ে জানি রবার্ট ক্লাইভ কী জিনিস ছিলেন। তারই জন্মদিন আজকে, 1725 সালে জন্মেছিলেন তিনি। 1841 সালে জন্মেছিলেন দুর্গাচরণ রক্ষিত, ভারতের প্রথম একজন উদ্যোগপতি যিনি সর্বোচ্চ ফরাসি সম্মান লেজিও দনার পেয়েছিলেন। 1841 সালে আজকের দিনে দুর্গাচরণ রক্ষিতের জন্ম। শশধর মুখোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্র জগতের এক অন্যতম নাম, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, মূলত বলিউডেই তার কাজ। 1909 সালে আজকে তার জন্ম, আজকের দিনে তার জন্ম। আজকের দিনে জন্ম অভিনেতা তাপস পালের, সেটা 1958 সালের কথা। আর 1981 সালে আজকের দিনে জন্মেছিলেন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। আজকের দিনটা যদি আপনার জন্য হয় বিশেষ তাহলে আগেই জানিয়েছি ভীষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। আর আজকের দিনে আরও কিছু ঘটনা রয়েছে, জানাবো আপনাদের একে একে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সে অনেক দিন আগের কথা, এক ভদ্রমহিলা আমাদের পথ দেখিয়ে গিয়েছিলেন। তার জন্ম মেদিনীপুরে। আজকের দিনে তার আত্মোৎসর্গ দিবস হিসেবে পালন করে বাঙালি। জন্মেছিলেন 1870-এ, আর তার সেই জীবন, যে জীবনকে আমরা চিনেছি তার মৃত্যুর মধ্য দিয়ে, আজ তার সেই মৃত্যুদিন। মৃত্যুদিন বলে একে বেঁধে ফেলা যায় না, তাই আমরা আত্মোৎসর্গ দিবস কথাটা ব্যবহার করি। আজ মাতঙ্গিনী হাজরার সেই, কি বলবো, বলতে গেলেও অনেক সময় ভাষায় কুলোয় না। আজকের দিনে তাম্রলিপ্ত জাতীয় সরকারের যে মুখপত্র ছিল, সেখানে আজকের দিনটার বিবরণ লেখা হয়েছিল। সে সময় ফৌজদারি আদালতের আদালত ভবনের উত্তর দিক থেকে একটা মিছিল এগিয়ে আসছিল, আর তারই সামনে ছিলেন ওই ভদ্রমহিলা, যার পরনে সাদা শাড়ি। পুলিশ গুলি চালাতে যখন শুরু করে, অন্যদের পিছনে রেখে তিনি এগিয়ে যান। তিনবার তিনটে গুলি ছুটে আসে তার দিকে, কপালে আর দুই হাতে সেই গুলি লাগে। যতক্ষণ লড়তে পেরেছেন ততক্ষণ তিনি গুলিবিদ্ধ অবস্থায় এগিয়ে যেতে থাকেন। তারপর ধীরে ধীরে লুটিয়ে পড়েন মাটিতে, কিন্তু পতাকাটি লুটোতে দেননি। সেই সঙ্গে উচ্চারিত হয় সেই ধ্বনি, বন্দে মাতরম, যার উচ্চারণে বাঙালি সমাজে একটা উত্তাল আন্দোলন জন্ম নেয়। সেই বন্দে মাতরম এই শব্দেই শেষ হয় মাতঙ্গিনীর আন্দোলন, অথচ সেখান থেকেই শুরু হয় নতুন লড়াইয়ের জয়যাত্রা। 29 সেপ্টেম্বর 1942 সাল আজকেরই দিনে মাতঙ্গিনী এগিয়ে চলেছিলেন তার হাতে ধরা পতাকাটি উঁচে রেখে। দেশের কাজে এগিয়ে চলো, পতাকা উঁচু করে ধরে রেখে এগিয়ে চলার সেই বাণী তিনি জানিয়েছিলেন, তিনি বলে গিয়েছিলেন নতুন প্রজন্মকে। জীবন তুচ্ছ, কালের নিয়মে বার্ধক্য আসে, জীবন শেষ হয়, শরীর নষ্ট হয়, কিন্তু তাকে কিভাবে মহান করে রাখতে হয় তার একের পর এক দৃষ্টান্ত রয়েছে।

রয়েছে আমাদের জীবনে, আমাদের সমাজে, এই বাঙালির মধ্যে। মাতঙ্গিনী হাজরার প্রাথমিক জীবন সম্পর্কে যে খুব বেশি কিছু জানা যায় সেরকমটা নয়। যে কথা বলছিলাম, ওই 1870 সাল নাগাদ, সম্ভবত 19 অক্টোবর তার জন্ম তমলুকে। তমলুকের কাছে, তমলুক শহরের কাছে, অধুনা তমলুক শহরের কাছে হোগলা বলে একটি এলাকায়, একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্ম হয়েছিল মাতঙ্গিনীর। বোঝাই যায় 1870-এ দরিদ্র কৃষক পরিবারে যে কন্যা সন্তানটির জন্ম হলো তার পড়াশোনা শেখার সৌভাগ্য হয়নি, বরং খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল তার স্বামী। তিনিও প্রয়াত হয়েছিলেন যখন মাতঙ্গিনীর মাত্র 18 বছর বয়স। অর্থাৎ মাতঙ্গিনী সেই আপামর বাঙালি নারীর প্রতিভু যাকে আমরা গোটা 19 শতক দেখেছি। যদিও আগের দিনই বলছিলাম বিদ্যাসাগরের কথা, যাই হোক, আগের দিন বিদ্যাসাগরকে নিয়ে কথা হচ্ছিল, আজ মাতঙ্গিনী হাজরার আত্মোৎসর্গ দিবস। পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামে সেই মাতঙ্গিনী এগিয়ে এলেন। 1905 সালে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লেন মাতঙ্গিনী হাজরা। মতাদর্শগতভাবে তিনি অহিংস আন্দোলনের পক্ষপাতী ছিলেন, গান্ধীবাদী ছিলেন, কিন্তু তার শেষ পর্যায়ে তাকে হিংসারই বলি হতে হলো। 1932 সালে মাতঙ্গিনী আইন অমান্য আন্দোলনে যোগ দেন। সেই সময় লবণ আইন অমান্য করবার জন্য একবার তাকে কারারুদ্ধ করা হয়েছিল। কিছুদিন পরেই অবশ্য মুক্তি পান, কিন্তু তারপর আবার তাকে কারারুদ্ধ করা হয়। এবার তিনি চৌকিদারি কর মুকুবের দাবিতে প্রতিবাদ করেছিলেন। বহরমপুরের জেলে তিনি বন্দী ছিলেন 6 মাস। তারপর হিজলিতেও বন্দী করে রাখা হয়েছিল তাকে। এতবার জেলবন্দী হওয়ার পর তিনি সরাসরি জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য হয়ে ওঠেন। চরকা কাটতেন নিজের হাতে, খাদির কাপড় বানাতে শুরু করেছিলেন নিজে, স্বদেশী। 1933-এ মাতঙ্গিনী হাজরা শ্রীরামপুর মহকুমা কংগ্রেসের যে অধিবেশন, সেখানে যোগ দিয়েছিলেন। সেবারও পুলিশের লাঠি তাকে আহত করেছিল, কিন্তু গান্ধীবুড়ি দমে যাওয়ার পাত্রী নন। তিনি সর্বদাই মানবতার সঙ্গে আপোষহীনভাবে থেকেছেন, লড়াই করেছেন ব্রিটিশের বিরুদ্ধে। 1930-এর দশকে কারাবাস, পুলিশের লাঠিচার্জ, এই সব কিছু তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছিল। তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলেন, কিন্তু তাতেও তার সংগ্রাম থেমে যায়নি। 73 বছর বয়সে মাতঙ্গিনী বেরিয়ে পড়লেন একটা মিছিল নিয়ে। ভারত ছাড়ো আন্দোলন চলছে সে সময়। কংগ্রেসের সদস্যরা মেদিনীপুর জেলার সব থানা এবং অন্য সমস্ত সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনার উদ্দেশ্যই ছিল ব্রিটিশ শাসন উচ্ছেদ করে দেশকে স্বাধীন করা। এদের মধ্যে মহিলা স্বেচ্ছাসেবকদের নিয়ে মিছিল বের হয়েছিল। 6,000 মানুষ তমলুক থানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মিছিল করে। 6,000 মানুষ শুধু তমলুক থানা দখল করতে বেরিয়েছিলেন, আর তাদের নেতৃত্বে ছিলেন সেই ভদ্রমহিলা, বয়স যার 73। মিছিল যখন শহরের কাছাকাছি পৌঁছল, তখন ব্রিটিশ পুলিশ সেখানে 144 ধারা জারি করে দিল। সমাবেশ ভেঙে যাবে খুব স্বাভাবিক, কিন্তু আদেশ অমান্য করাই যে তাদের কাজ। মাতঙ্গিনী এগোতে শুরু করলেন। এগোতে এগোতে তার জাতীয় পতাকার, হাতের পতাকার সেই উড়ান দৃশ্যমান হলো এপাশ থেকে ওপাশ। তারপর চলল গুলি, একটার পর একটা গুলি, যেন কোনো ছবির দৃশ্য।
যেমন আমরা দেখে থাকি, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো নায়ককে এরকম দেখানো হয়, কোনো পুরুষ যে গুলি খাচ্ছে তবু এগিয়ে যাচ্ছে, ডান হাতে বাঁ হাতে বুকে কপালে তবু এগিয়ে চলছে, যতক্ষণ না শরীর বলছে এবার পড়ে যাও পড়ে যাও, তবু হাতের পতাকা উচ্চে রাখো। সিনেমায় টিনেমায় দেখা যায় এরকম হিরোদের, কিন্তু আমাদের আছে এক বীরাঙ্গনা, যিনি বহু বছর আগে অশক্ত শরীরে সেই হিরোগিরি করে দেখিয়েছেন। আজ সেই দিন, আলাদা করে খুব কিছু বলার নেই, শুধু মনে রাখতে হবে। এটা আমাদের প্রজন্মের পর প্রজন্ম বলে যেতে হবে, আমাদের একজন মাতঙ্গিনী হাজরা ছিলেন, আছেন আমাদের সকলের মনের মধ্যে। আজ মাতঙ্গিনী হাজরার আত্মোৎসর্গ দিবস। নমস্কার কলকাতা, আর যে পরম রয়েছে আপনার কানের পাশে, আজ মঙ্গলবার, আজ 10টা পর্যন্ত আপনার পাশে আছি সপ্তাহের দ্বিতীয় দিনে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন নমস্কার কলকাতা। আর আপনার কানের পাশে আজকেও পরম। আর সকাল থেকে বলছি অবশ্য যে এই বেশ রোদ রোদ উঠবে, একটু পেজা তুলোর মতো মেঘ দেখা যাবে, কিন্তু সত্যিই সেরকমটা হবে কি না এ কথা এক্ষুনি বলা যাচ্ছে না, কারণ আজও আকাশের মুখ ভার থাকতে পারে। হাওয়া অফিস সেরকমই জানাচ্ছে আমাদের যে এক্ষুনি যতই মনের ভিতর কাশের দোলা লাগুক, কাশও ফুটেছে অবশ্য নদীর পাড়ে পাড়ে, কিন্তু কাশের মতো মেঘ আকাশে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। বরং কেমন মেঘ দেখা যাচ্ছে বলুন দেখি, অনেকটা অসুরের চুলের মতো বোধ হয়। এ কী যে একটা দুলিয়ে ঝটা ঘন ঘটা, কী আর বলবো, এই আশ্বিনের আঙ্গনে যে শ্রাবণের মেঘ দাপিয়ে বেড়াচ্ছে, এটা ঠিক হচ্ছে কি না আমরা জানি না, তবে এটাই শরৎকালের নাকি নিয়ম। যখন রবীন্দ্রনাথ বলেছেন তখন আমাদের আর কী বা করার থাকতে পারে। কেমন থাকবে আজকের সারাটা দিন, কেমন ছিল গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার ওয়েদার, জেনে নেওয়া যাক সরাসরি হাওয়া অফিস থেকে।
0: হাওয়া অফিসের হালচাল, হালচাল,
2: হাওয়া অফিসের হালচালে আপনি রয়েছেন পরমের সঙ্গে। এই মুহূর্তে সে কথাই বলছি যেরকম বলা হয়েছিল যে আকাশের মুখ ভার থাকতে পারে বিকেলের পর থেকে, অন্তত বিকেলের পর বা দুপুরের পর থেকেও বলা যেতে পারে, যেরকম হচ্ছে প্রায় প্রতিদিনই আবার আকাশে মেঘ দেখা দেবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম, বেশ অনেকটাই বেড়ে গেছে গত কয়েকদিনের তুলনায়। আর সর্বনিম্ন রাতের তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ রয়েছে 98%, সর্বনিম্ন 64%। গতকাল অবশ্য কোথাও, মানে গত 24 ঘন্টায় কলকাতা সংলগ্ন এলাকায় কোথাও বৃষ্টি রেকর্ড করা হয়নি। এই মুহূর্তে রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। বলা হচ্ছে যে সমুদ্র উত্তাল থাকতে পারে, বাতাস, ঝোড়ো বাতাস বইতে পারে, আর সে কারণেই আজ এবং আগামীকাল অর্থাৎ 29 এবং 30 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সীমান্ত এলাকায়, বাংলাদেশ এলাকায় মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। এক্ষেত্রে মায়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সতর্কবার্তা রাখা হচ্ছে 30 সেপ্টেম্বর পর্যন্ত। তবে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন তাদের জন্য আমাদের এদিককার বঙ্গোপসাগরে তেমন খুব একটা সমস্যা নেই। শুধু নর্থ ইস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ উত্তর পূর্ব বঙ্গোপসাগরেই এই সতর্কবার্তা রয়েছে, কারণ মনে হচ্ছে ওই সেই নিম্নচাপটার কথা যেটা ওই থাইল্যান্ডের দিক থেকে ধেয়ে আসছে। সে যদি বলেছিলাম আগের দিন, সে যদি উত্তর পূর্ব উপকূল দিয়ে ওই উত্তর পূর্বের স্টেটগুলোর ওপরে চলে যায় তাহলে একরকম,

অথবা সে যদি দিক পরিবর্তন করে এদিকে আসে তাহলে পশ্চিমবঙ্গে আবার ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তৈরি হোক বা না হোক, আপনার জন্য সম্ভাবনাময় একটা দিন আজ থাকবে অবশ্যই। আর পরম আছে যখন সকাল 10টা পর্যন্ত, আপনার বোধহয় আর কোনো চিন্তা নেই। তবে মাঝে মধ্যে এক একটা দিন হয় একটু গা ম্যাজম্যাজ করে, একটু শরীরটা খারাপ লাগে, গলা ব্যথা, কাশি, সর্দি, বিশেষত যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে।

0: দিনটা যেমন করে শুরু করা যায় আর কি। চলুন চলুন শুরু করা যাক, চা ফা খেয়ে নিন, গান শুনতে থাকুন। এই মুহূর্তে আপনার পছন্দের একটা গান শোনাবো অবশ্যই আমি, উৎপল মাইতি, বেহালা থেকে শুনতে চেয়েছিলেন এই গান।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আর আজকের দিনটা কেমন যেন একটা সিরিয়াস দিন। হ্যাঁ, মানে ওই বলতে চাইছি আর কি, একটার পর একটা দিন যা আমাদের ভিতরের আমিটাকে কোথাও নাড়িয়ে দিয়ে যায়। সকাল থেকে শুরু হয়েছে সেই হৃৎপিণ্ড দিবস নিয়ে কথা বলা। হৃদয় আসলে কোথায় থাকে, কেমন করে কাজ করে, আর কি করে আপনি তাকে ভালো রাখবেন, তা নিয়ে আপনারা সচেতন হবেন, সেই লক্ষ্যেই আজকের দিনটা পালন করা হয়। আজ মাতঙ্গিনী হাজরার আত্মোৎসর্গ দিবস। বলতে গেলে গলা কেমন বুঝে আসে, আসলে বুঝে আসাটা কোনো সাধারণ আবেগ নয়, ওই হৃদয়ের ভিতর এমন করে রক্ত চলকে ওঠে যখন আর কথা বলার শক্তি থাকে না মানুষের। মনে হয় ওই জাতীয় পতাকাটা আমারই হাতে ধরিয়ে দিয়ে গেছেন তিনি, উত্তরাধিকার এভাবেই বাহিত হয়। আজ সারা পৃথিবীতে, এ দেশে, এ শহরে নারীর লাঞ্ছনা খুব সাধারণ স্বাভাবিক হয়ে উঠেছে। যারা নিত্যদিন মেট্রোয় যাতায়াত করেন, ট্রেনে বাসে যাতায়াত করেন, তারা জানেন কিভাবে কিভাবে কত রকমভাবে লাঞ্ছিত হতে হয়। যারা নিয়মিত অফিস যাতায়াত করেন, অনেকেই আমার সাথে একমত হবেন, আমার নিজেরই অভিজ্ঞতা রয়েছে এরকম, প্রচণ্ড ভিড় বাসে উঠতে গেলে এরম শুনতে হয়েছে, এরা কাজে বেরোয় কেন, এরা কাজে বেরোয় কেন, মেয়েরা কাজ করলে পুরুষের প্রতিযোগিতা বাড়ে, একে তো অফিসে বাড়ছে, তার উপর বাসে ট্রামে ভিড় বাড়ছে। কথাটা যৌক্তিক কি সত্য অসত্য তা জানি না, তবে শুনতে হয়। এসব শোনা বলা চেনা জানা নিয়েই আমরা প্রতিদিন পথ হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে কখনো ক্লান্ত লাগলে একবার মাতঙ্গিনীর মুখটা মনে করবেন। মাতঙ্গিনী নামের মধ্যেই যার সেই উন্মাদনা, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, যার হাতের পতাকা শেষ পর্যন্ত উঁচুতে ধরা ছিল, গুলি খেয়েও যিনি লুটিয়ে ফেলেননি তার আত্মমর্যাদার প্রতীক দেশের পতাকাকে। সে পতাকা থাকুক আমাদের হাতে, আর পরমেশ্বর যিনি আছেন কোথাও না কোথাও, কোনো না কোনো শক্তি, তিনি দিন সেই শক্তি যাতে সে পতাকা আমরা বয়ে নিয়ে যেতে পারি। বিশেষত মেয়েদের কথাই বললাম না হয় আজকের বিশেষ দিনে। আজকে আরও একটা বিশেষ দিন, একটু সিরিয়াস ব্যাপার, তাই পরম একটু অন্যভাবে বলবার চেষ্টা করছে। আজ খাদ্য অপচয় এবং অপচয় হ্রাস সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা দিবস। খাদ্য অপচয় এবং সেই অপচয় হ্রাস করার জন্যে মানুষের সচেতনতা বৃদ্ধি করা আশু প্রয়োজন। খাবার যা একটু সামান্য না পেলে জীবনটা আর চলে না, অথচ সেই খাবারটুকুই জোগাড় করতে পারে না পৃথিবীর বহু মানুষ, বহু মানুষের পক্ষে এই খাদ্যটুকু জোগাড় করা সম্ভব হয় না, অথচ যাদের সমৃদ্ধি রয়েছে, যাদের হাতে অর্থ রয়েছে, তারা প্রতিনিয়ত খাবারের অপচয়ও করেন। প্রতিদিন কত খাবার নষ্ট হয়, আর এই খাবার নষ্ট হওয়ার নানা রকম দিক রয়েছে। কেউ বাড়ির খাবার ফেলে দেন, কেউ হোটেলে খাবার কিনে ফেলে দেন, নানাভাবে খাবার নষ্ট হয়। 2019 সালে 34তম জাতিসংঘের সাধারণ পরিষদে 29শে সেপ্টেম্বর দিনটিকে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে সুস্থায়ী খাদ্য উৎপাদনের মৌলিক ভূমিকার স্বীকৃতি দিয়ে এই বিশেষ দিনটা পালনের জন্য মনোনীত করা হয়। বলা হয় আন্তর্জাতিক খাদ্য অপচয় ও সচেতনতা দিবস। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP এবং জাতিসংঘের খাদ্য ও পুষ্টি সংস্থা, অর্থাৎ খাদ্য ও কৃষি সংস্থা যেটা, সেখানেই তাদের যৌথ উদ্যোগে এই দিনটি পালন করার জন্য ভাবনা চিন্তা করা হয় এবং সে বিষয়ে উদ্যোগী হন কর্তৃপক্ষ। খাদ্য অপচয় এবং অপচয় সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা দিবস এটা পালন করা হয় 2022 সালে। 74তম জাতিসংঘের সাধারণ পরিষদে 29শে সেপ্টেম্বর দিনটাকে এই বিশেষ দিনটার জন্য মনোনীত করা হয় জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এই লক্ষ্যেই কাজ করছে। হিসেব অনেক কিছু বলছে, কোথায় কত খাদ্যের অপচয় হয় তা আমরা নিজেরাও হিসেব রাখি না। কিন্তু একটা সময় ছিল যখন এই বাঙালি পরিবারের শিশুদের খেতে বসিয়ে মায়েরা বলতেন, খেয়ে নাও, শেষটা ফেলতে নেই, নানা রকমভাবে ভয় দেখাতেন, এই বাঘে ধরবে, কেউ বলতেন মা চলে যাবে, কেউ বলতেন না হলে রাগ করবেন দেবী অন্নপূর্ণা, যে কদিন তুমি ভাত ফেলবে একদলা একদলা একদলা করে, সেই একদলা একদলা হয়ে তোমার নিজের একদিনের খাবারের সমান যেদিন হবে সেদিন দেখবে তোমার খাওয়া জুটছে না। প্রকৃতি নাকি এভাবেই হিসেব নেয়, এভাবেই হিসেব রাখে সব অপচয়ের। এসব গল্পকথা শুনে বড় হয়েছে বাঙালি বাড়ির অনেক সন্তানই। ভুল বলছি? ভুল বলছি না, ঠিক বলছি, আপনি আজ জানাবেন পরমকে সেটাই। আপনার মা খেতে বসিয়ে যখন গ্রাস তুলে দিতেন আপনার মুখে, কি বলতেন খাদ্যের অপচয় নিয়ে? সত্যি এরম কোনো কথা শুনে শুনে আপনি বড় হয়েছেন না? হয়েছেন না? জানাবেন পরমকে 9903652992 নম্বরে। আজ সিরিয়াস বিষয়, কিন্তু সিরিয়াসের মধ্যেও আপনি অবশ্যই আনন্দটা বজায় রাখবেন, কারণ পরম রয়েছে আপনার সঙ্গে, আর আনন্দে থাকা এই পরমের কাজ, আপনারাও থাকবেন আনন্দে। তাই সিরিয়াস কথার মাঝখানেও আপনি একটু নস্টালজিক হয়ে পড়তেই পারেন, সেই দিনগুলো যখন মা খাইয়ে দিতেন। কতদিন অবধি খাইয়ে দিয়েছেন আপনাকে মা? কিভাবে আপনার সেই দিনগুলো কেটেছিল? যারা পাননি তারাও জানাতে পারেন তাদের অভিজ্ঞতার কথা। যেমন আমাদের দেশে এটাকে খুব বাৎসল্য হিসেবে দেখা হলেও বিদেশে এটাকে খুব খারাপভাবে দেখা হয়। খাইয়ে দেবে কেন, সবাই নিজে হাতে খাবে। এখন বাচ্চারা নিজে হাতে খায়, স্বনির্ভর, তাদের জন্য একটা প্লেট তৈরি করা হয়েছে, তাদের জন্য একটা চেয়ার তৈরি করা হয়েছে, একটু একটু উঁচু ডেস্কের মতো চেয়ার, তাদেরকে ফিতে দিয়ে আটকে দেওয়া হয়, সামনে দেওয়া হয় খাবার। এক দেড় বছর বয়স থেকেই সে সেই খাবারটা ঘাঁটতে শুরু করে, ঘেঁটে ঘেঁটেই নাকি সে খেতে শিখে যাবে। হয়তো স্বনির্ভরতার লক্ষ্যে এটাই সত্য। আমরা তো বাঙালি, আমরা তৈল ঢালা স্নিগ্ধতনু, একটু মাতৃসুধারসে প্লাবিত, তাই 90 দশক পর্যন্ত যেসব বাচ্চারা বড় হয়েছে তারা এই সমস্ত উঁচু চেয়ার, খোপ থালা অবশ্য ছিল, খোপ থালায় অনেকেই খেত, কিন্তু সেখান থেকেও মা খাইয়ে দিত অনেক সময়। কত বছর বয়স অবধি খাইয়ে দিয়েছে আপনাকে মা? চলে আসুন, বলবেন। এটা তো আপনার নস্টালজিক পার্ট, সেই সঙ্গে অবশ্যই সিরিয়াস অংশটাও জানাবেন। খাদ্যের অপচয় রোধ করার প্রাথমিক শিক্ষাটাও মাই দিয়েছিলেন, শেষ দলাটাও শেষ করতে হবে, শেষ গ্রাসটাও খেতে হবে, কোনোভাবেই ফেলা যাবে না এক কণা ভাতও, এমনই শিখেছেন না আপনি? মা আপনাকে বকে ধমকে সে কথাই বলেছিল না? জানান আজকে পরমকে, আর জানান সবাইকে। এক একজনের বাড়িতে হয়তো এক এক রকমের গল্প, সেই গল্প নিয়েই আজ সকাল 10টা পর্যন্ত পরম, কারণ আজকের দিনটা বিশেষ। আজ 29শে সেপ্টেম্বর, আজ খাদ্য অপচয় এবং অপচয় হ্রাস সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা দিবস। বিশ্বের কত মানুষ এক কণা ভাতের জন্য হাপিত্তেশ করে বসে থাকেন, সেখানে হয়তো আমার বাড়ির কোনো আধুরে সন্তান ফেলে দেয় ভাত। কষ্ট হয় না? শিখেছেন না আপনি মায়ের কাছে?

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন। নমস্কার কলকাতা, পরম রয়েছে আপনার কানের পাশে, আর আজ সকাল 10টা পর্যন্ত থাকবে পরম, যেমন থাকার কথা অবশ্যই। আজকে কথা হবে একটু সিরিয়াস বিষয় নিয়ে, খাদ্যের অপচয়। আপনি করবেন না, প্লিজ করবেন না, শেখাবেন আপনার নিজের সন্তানকেও, আর ঠিক সেইখানেই হয়তো আপনার মনে পড়ে যাবে আপনার মায়ের কথা। এমন হতেই পারে যে মা নয়, আপনাকে এই কথা শিখিয়েছিলেন আপনার ঠাকুমা, কিংবা বাবা, কিংবা অন্য কেউ। কে শিখিয়েছিলেন, কে বলেছিলেন ছোটবেলায় শেষ দলাটা খেয়ে নিতে হয় বাবু, ফেলতে নেই, নষ্ট করতে নেই। আর নষ্ট না করার পিছনে ঠিক কোন গল্পটা শুনিয়েছিলেন তিনি? বাঘে খাবে, মা চলে যাবে, নাকি সত্যি কথাটাই বলেছিলেন? কত মানুষ খেতে পায় না আর তুমি নষ্ট করবে খাবার? কে বলেছিলেন, কি বলেছিলেন, সেটাই আজ জানতে চেয়েছে পরম, কারণ আজকের দিনটা ওই বিশেষ। 29 সেপ্টেম্বর আজ খাদ্যের অপচয় রোধ

করার জন্য একটা বিশেষ দিন যেখানে আমরা রয়েছি, আমরা আমরা আমাদের মতো করে চেষ্টা করছি বিষয়টাকে আরেকটু সচেতনতা তৈরি করার, আরেকটু সচেতন হবার। আপনি আসবেন? নমস্কার কলকাতায়, অবশ্যই। আর এই মুহূর্তে পরম একটু চলে যাবে খবরের বিরতিতে, যেতে যেতে গান শুনতে থাকবে আর ফিরে আসবে ওপার ঘন্টায়, যেখানে আপনি আসবেন আপনার ভালোবাসার মেসেজ নিয়ে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ইন্ডিয়া এনার্জি উইক বা ভারত শক্তি সপ্তাহের আসর আগামী বছর কলকাতায় বসতে চলেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 অ্যাসেসমেন্ট বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। রিটার্ন দাখিলের শেষ দিন ছিল 31 অক্টোবর, তা বাড়িয়ে 21 নভেম্বর করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য নতুন তালিকা প্রকাশ করেছে। ওবিসি সংরক্ষণের সংশোধিত নিয়ম মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের পর নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া চলেছে। ভারী বৃষ্টি এবং হীরাকুদ বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার ফলে ওড়িশার মহানদী অববাহিকা অঞ্চলে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। জলসম্পদ দপ্তরের তরফে কটক, খোর্ধা, পুরী, জগৎসিংহপুর এবং কেন্দ্রাপাড়া জেলার নিচু এলাকাগুলিতে প্লাবনের সতর্ক বার্তা দেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আজ মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, কোঙ্কন, গোয়া এবং ওড়িশায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 তালিবান জঙ্গি মারা পড়েছে। পুলিশ জানিয়েছে নিহত জঙ্গিরা ফিতনা আল খাওয়ারিজ তেহরিক এ তালিবানের সদস্য। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলা বারুদের পাশাপাশি আফগান মুদ্রাও উদ্ধার করা হয়েছে। আইএফএসএল ফুটবলের গ্রুপের শেষ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। মোহনবাগান মাঠে খেলা শুরু বেলা 2:30। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আরজে পরমের সঙ্গে। আর এই মুহূর্তে যে কথা বলতে খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে যে আমাদের জীবনটা যতটা বড় বলে মনে হয় সত্যি কি ততটা বড়? আমাদের কাজ করতে করতে সময় যে কখন ফুরিয়ে যায় আমরা নিজেরাও হিসেব রাখি না। সময় আস্তে আস্তে ঘড়ির কাঁটা বয়ে নিয়ে চলে, আর তাতেই আমাদের হাতের ভিতরে থাকা সব ইচ্ছেগুলো, সব বাসনাগুলো, সব যে চাওয়া আমাদের, সব কিছুই কেমন যেন অপ্রাপ্তি বলে মনে হয়। আজকের দিনে, এই বিশেষ দিনটায়, যে 29শে সেপ্টেম্বর, এই দিনটা আজকে কনফিউসিয়াস ডে হিসেবে পালন করা হয়। কনফিউসিয়াস ডে, কনফিউসিয়াস এক চীনা দার্শনিক যার সম্ভবত 479 খ্রিস্টাব্দ পর্যন্ত যার কার্যকাল ছিল। তিনি সে সময় মারা যান মাত্র 71 বছর বয়সে। মাত্র 71 নয় যদিও, তবু একজন দার্শনিকের যে দার্ঢ্য, যে প্রবীণতা, তার তুলনায় 71টা সত্যি হয়তো সেভাবে মাত্র বলে ফেলেছি, আসলে মাত্র নয়। তবু ওই সময়ের হিসেবে, কালের নিরিখে যে মানুষগুলিকে আমরা আদর্শ হিসেবে ধরি, তাদের মৃত্যু কেমন যেন মাত্র বলেই মনে হয়। কনফুসিয়াসের জন্ম হয়েছিল 550 খ্রিস্টপূর্বাব্দে বলে মনে করা হয়, আর 479 খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যু হয়, 71 বছর বয়সে বলেই ধরে নেওয়া হচ্ছে। সুতরাং সেই হিসেবে তার জন্মের সাল হিসেব করা যেতে পারে। জন্মের দিন অবশ্য, জন্মদিন আজকে সেরকমভাবে নয়। কনফুসিয়াসের বাবা কং হি এবং মা হান ঝেং পরবর্তীকালে কনফুসিয়াস নামে পরিচিত হয়েছিলেন, যদিও তবু তার আসল নাম ছিল কং ফু তোজু।

লু নামে একটি ছোট্ট সরকারি, মানে লুয়ের একটি সরকারি কর্মচারী, সরকারি প্রতিষ্ঠানে কর্মচারী ছিলেন তার বাবা। শৈশব সম্পর্কে আমরা খুব একটা জানতে পারি না, কিন্তু কৈশোরে পড়তেই কনফুসিয়াস জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। জীবন তাকে সে পথেই চালিত করেছিল। কখনো কাজ করেছেন মেষপালক হিসেবে, কখনো কাজ করেছেন লাইব্রেরিতে, কখনো বাগান পরিচর্যার কাজ করতেন তিনি। কিন্তু পড়াশোনার পাঠ তার কখনোই চুকে যায়নি। সেই কোন ছোটবেলায় শুরু হয়েছিল পড়াশোনা? যে কাজই করেছেন, জ্ঞান চর্চাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার আসল পরিচয়ে, তার দর্শনে এত কথা আজকে হচ্ছে, তার কারণ আজই আন্তর্জাতিকভাবে পালন করা হয় কনফুসিয়াস ডে। কিছুই না, শুধু তার দর্শনটাকে মাথায় রেখে, তার দর্শনের শিক্ষাকে গ্রহণ করা, নীতি শিক্ষা, তাকে এগিয়ে নিয়ে যাওয়া। মানুষ কিভাবে নিজের জীবনে আরেকটু স্বচ্ছ সুন্দর হতে পারে, তারই শিক্ষা তো দিয়ে গেছেন এই পৃথিবী বিখ্যাত দার্শনিকেরা। আজকের দিনটা ব্যাখ্যা করতে গিয়ে, আজকের দিনটার কথা ভাবতে গিয়েই এই দিনগুলোর মনে করা হয়। জন্মদিন হিসেবে খুব একটা যে জানা যায় এরকম নয়, তবুও মনে করা হয় 28শে সেপ্টেম্বর তার জন্মদিন ছিল, তাই আজকের দিনটা কনফুসিয়াস ডে হিসেবে পালন করা হয়। 551 খ্রিস্টাব্দের সম্ভবত এই সেপ্টেম্বরেই তিনি জন্মেছিলেন। তখন অবশ্য সালের হিসেব, দিন তারিখের হিসেব একেবারে অন্যরকম ছিল, তাই কোনোভাবেই বলে দেওয়া যায় না যে হ্যাঁ হ্যাঁ এই দিনটাতেই ছিল, এরকমই ছিল। দিন কাল ক্ষণ সব কালের নিয়মে চলতে থাকে, আর আমরা তাকে বেঁধে ফেলার চেষ্টা করি নিজেদের গণ্ডিতে। রয়েছি নমস্কার কলকাতায় আর যে পরম, আর আপনি রয়েছেন আমার সঙ্গে, লিখবেন সেই কালের কথা, বহুকাল আগে যা আপনি শিখেছিলেন আপনার মায়ের কাছে অথবা ঠাকুমা দিদিমার কাছে কিংবা অন্য কারো কাছে, জানাবেন 9903652992 নম্বরে। গানে গানে শোভন গঙ্গোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায়। ra ra ra।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গান মিলান্তি, গান মিলান্তি।
1: নমস্কার, কলকাতা রয়েছে, আজ পরমের সঙ্গে আপনি রয়েছেন। আর এই মুহূর্তে গান মিলন্তিতে ক্রস উইন্ডসের একটা গান, নস্টালজিক গান, সেই 90s এর শুনতে চেয়েছিলেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। আজ 29 সেপ্টেম্বর, বিশেষ দিন, বিশেষভাবে পালন করা হয় নানা কারণে। কোনো কিছু মনে করিয়ে দিতে গেলে আমরা এক একটা দিন পালন করে থাকি মানুষের সচেতন করার জন্য। আবার কোনো কোনো দিন নিতান্তই আনন্দের সঙ্গে আমরা পালন করি। জীবনটা একটু আনন্দে ভরে নেওয়া খুব জরুরি। এই মুহূর্তে আপনাকে জানাবো অন্য একটা কথা অবশ্য, আমাদের দিনগুলো যেভাবে কেটে যায় তাতে আমরা হয়তো খুব সুযোগ পাই না সবটা উদযাপন করার। তবু কখনো কখনো কোনো কোনো উদযাপন আমাদের মনের কাছে, মনের গভীরে দাগ কেটে যায়। তেমনি আকাশবাণীর শতবর্ষ উদযাপিত হচ্ছে। আকাশবাণী কলকাতা তার শতবর্ষে রয়েছে, আর সেজন্য আকাশবাণীর সংগ্রহশালা থেকে কিছু অনুষ্ঠান আপনাদের আবার শোনানো হবে। নিয়মিত হচ্ছে সে অনুষ্ঠান, শুরু হয়ে গেছে, আপনারা অনেকেই হয়তো জানেন। তা ওই যে একবার একটু মনে করিয়ে দেওয়া আর কি, শতবর্ষের পথে যে আকাশবাণীর এই চলা, তার কাছে রয়েছে এক অপূর্ব সম্পদ যাকে আমরা কোনো দিনই হয়তো হারিয়ে ফেলতে চাই না। তাই সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আপনারা শুনতে পাবেন। 9 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান। 9 সেপ্টেম্বর 2026 চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। শুনবেন, শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান আপনাদেরই জন্য, শুধু আকাশবাণীকে ভালোবেসে। ভালোবাসা আর ভালো থাকা, ভালো রাখা, এসব কিছু কেমন ওতপ্রোত জড়িত। এ যেমন শরৎ এসেছে, কাশের বনে লেগেছে দোলা, আকাশের মুখ এখনো ভার, তবু মানুষ কেমন করে যেন প্রকৃতির সঙ্গে নিজেকে খানিকটা বিচ্ছিন্ন করে ফেলতে বুঝিয়ে ফেলেছে, যাই যেখানে ঘটে যাক আসলে আমার মনে দোলা লেগেছে। কাল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম, একটি ছেলে স্পাইডারম্যান সেজে ঘোরে কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গায়, সেটাই সে ভিডিও করে এবং ওই যাকে বলে রিলস, মিমের দুনিয়ায় সে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন সে পুজোর মৌতাতে রয়েছে, সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে, মুখে স্পাইডারম্যানের মাস্ক লাগানো, গঙ্গার ঘাটে ঘাটে কুমোরটুলিতে ঘুরে বেড়াচ্ছে আর তরুণ প্রজন্মের সঙ্গে ছবি তুলছে, ভিডিও করছে। দেখতে দেখতে বেশ মজাই লাগলো, যে তরুণ তরুণীরা ওদের সাথে, স্পাইডারম্যানের সাথে ছবি তুলেছে তাদের তো মজা লেগেইছে। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন রিলসে সকলেই মজা পাচ্ছেন, কেউ কেউ আবার বন্ধুদের সঙ্গে সেসব শেয়ার করছেন, দেখাচ্ছেন, আরে দেখো দেখো কেমন লাগছে কেমন লাগছে। সেখানেই আর একটা ভিডিও দেখা গেছে যেখানে স্পাইডারম্যান ধুতি পাঞ্জাবি পরে না, স্পাইডারম্যানের প্রকাশ্য, মানে যেমন তার প্রকাশ সেই ভঙ্গিতেই সে বসে আছে এবং বাঁশ বাঁধা প্যান্ডেলের এদিক থেকে সেদিক বেশ দোল খেয়ে বেড়াচ্ছে। বাঁশ বাঁধা প্যান্ডেলে এদিক থেকে সেদিক দোল খেয়ে বেড়ানোটা একসময় বহু মানুষেরই হবি ছিল বলা যায়। কি ভালোই না লাগতো বিকেলবেলা মাঠে গিয়ে, যে মাঠটা আমার ছিল ফুটবল খেলার, সেই মাঠে যখন পুজো হচ্ছে তখন আর কি করা যাবে, ওই বাঁশ বাঁধাতেই একটু দোল খেলে নেওয়া যাক। এরকম অনেক স্মৃতিতে আমরা ডুবে থাকি, অনেক সময়ই সেসব স্মৃতিরা আমাদের পিছু টানে আর মনে করিয়ে দেয় জীবনটা বড্ড ছোট, সেই দিনগুলো কেমন হু হু করে বেরিয়ে গেছে আর কোনোদিনও চাইলেও ফিরে আসবে না, ফিরবে না তারা। তবু আমরা নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করি। আর স্মৃতিতে মাঝে মধ্যেই টান দেয় পরম, আজও যেমন দিয়েছে, ভাতের গ্রাস মুখে তুলে দেওয়ার সময় কি বলতেন আপনার মা, শেষ দলাটা খেতেই হবে, ফেলে দেওয়া যাবে না কোনোভাবেই। কেন বলতেন এমন কথা, কি ভয় দেখাতেন তিনি, জানাবেন 9।

0365992 নম্বরে পরম আছে আপনারই অপেক্ষায়। শ্রীকান্ত আচার্য।

0: पूर्वी क्षेत्र और हिमालयी राज्यों के लिए विशेष पुरस्कार का प्रावधान। नामांकन की तिथि 10 अगस्त से 30 सितंबर 2026 तक, तो देर किस बात की, आज ही आवेदन करें www.awards.gov.in पर या संपर्क करें नजदीकी CSC केंद्र पर। राष्ट्रीय गोपाल रत्न पुरस्कार 2026 पशुपालन एवं डेयरी विभाग, भारत सरकार द्वारा जनहित में जारी।
1: 107 FM रेनबो, सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবো শুনছেন, নমস্কার কলকাতা। গানে গানে রয়েছেন আজ পরমের সঙ্গে সকাল 10টা পর্যন্ত। আজ মঙ্গলবার, আপনি বেরোবেন হয়তো কাজে, আর কাজের জন্য রাস্তাঘাট পরিষ্কার রাখা খুব জরুরি। কেমন থাকবে রাস্তাঘাট জানাবো না হয় পরে, আগে আপনি নিজের মনটা পরিষ্কার করে নিন। মনটা ভালো রাখাটা খুবই জরুরি, আর সেই জরুরিকালীন অবস্থায় আপনার সঙ্গে আপনার জন্য গান নিয়ে থাকছে পরম। ছবির নাম মানব জমিন, গান গেয়েছেন সোমলতা আচার্য।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: খাদ্য অপচয় নিয়ে কথা বলছি আজকে আমরা। নিজেদের অপচয়ের কথা তো আছেই, খাবারের দোকানে, রাস্তাঘাটে আমাদের বাড়ির খাবার কতই অপচয় হয়। কিন্তু ঘটনা হলো সেটাই যে সবচেয়ে বড় সমস্যা পৃথিবীর জন্য এমনটা নয়। জাতিসংঘ এবং খাদ্য ও কৃষি সংস্থা জানাচ্ছে, সারা বিশ্বে এক বছরে যত খাদ্য উৎপন্ন হয়, শস্য ফসল, তার 14% ফসল কাটা এবং খুচরো বিক্রয়ের সময় নষ্ট হয়ে যায়। আর খুচরো বিক্রয় আর মানুষের ভোগ সব মিলিয়ে যে অপচয় হয় তা একটা বিপুল পরিমাণ অপচয়। 2011 সালের যে সূচক, খাদ্য বর্জ্য সূচক, অর্থাৎ যতখানি খাদ্য নষ্ট হয়েছে সেখানে বলছে মোট খাদ্যের 17% বেশি অপচয় হয়েছে। কোনো মানুষ সে খাবার খেতেই পারেননি, অথচ কত অভুক্ত মানুষ বসে আছেন এই পৃথিবীতে। এই মুহূর্তে একটা মেসেজ রয়েছে আমার হাতে, মেসেজটা লিখে পাঠিয়েছেন মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। লিখছেন, প্রিয় পরম দিদি ভাই, শরতের রোদ ঝলমলে সুন্দর আকাশের শুভেচ্ছা জানালাম। ছোটবেলায় মায়ের হাতে খাওয়ার কোনো স্মৃতি আমার ঝাঁপিতে নেই, কারণ তখন সংসারে এতটাই অভাব যে যতটুকু আমাদের জন্য জোগাড় করতেন বাবা, সে রুটি হোক, খুদের যাও হোক, পরম তৃপ্তিতে খেয়ে নিতাম। কারণ তখন তো রাত্রিবেলা অনেক সময় খিদে নিয়েই ঘুমিয়ে পড়তে হয়েছে, তাই মায়ের হাতের শেষ দলা খাবারটা আমাদের কপালেই জোটেনি, নষ্ট করার তো প্রশ্নই নেই। মেসেজ, আপনি জানাবেন আপনার অভিজ্ঞতার কথা, শেষ গ্রাসটির কথা, যা আপনি খেয়েছেন, যা আপনি আজ খেতে পান। হয়তো কখনো মনে হয় কি বিস্বাদ এই খাবার, তবুও মনে করে দেখবেন ওই বিস্বাদ খাবারটি কোনো মানুষের কাছে পরম তৃপ্তির, কারণ তার পেটের ভিতর জ্বলছে ক্ষুধার আগুন। একটু একদলা ভাতের জন্য হাপিত্তেশ করে বসে আছে সে, তাই খান যতক্ষণ পারছেন, খেয়ে নিন আর কৃতজ্ঞ থাকুন ওই খাবারটুকুর জন্য। নমস্কার কলকাতা, শুনছেন না যে পরমের সঙ্গে সিরিয়াস সিরিয়াস বিষয়। আজকে মঙ্গলবার, কাজে যেতে হবে, তার আগে পরম রয়েছে একটু সিরিয়াস মোডে, আর সেই সিরিয়াস মোডকে একটুখানি ব্রেক করার জন্য আপনি বরং শুনে আসুন পরপর তিনটে গান।
0: FM রেইনবোতে তিনে

0: FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: ছবির নাম নাটকের মতো, কণ্ঠে অন্বেষা দত্তগুপ্ত। 3-1 গানের হ্যাট্রিক শুনছেন 107 FM Rainbow-এ।

0: FM Rainbow-তে 3 একে 3 3 একে 3 গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক শুনছেন নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
0: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
2: 107 FM Rainbow শুনছেন নমস্কার কলকাতা শুনবেন ওপার ঘন্টায় আপাতত খবরের বিরতিতে যাবে পরম আর ওপার ঘন্টায় ফিরে এসেই আপনাদের মেসেজ থাকবে সেই সব নস্টালজিক কথা মানুষকে বড় বেশি নস্টালজিক করে দিচ্ছি হয়তো একটু বেদনা জাগছে জাগছে জাগুক বেদনা নিয়েই তো আমাদের বেঁচে থাকা

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে বৈঠকে রাজধানীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। পরিকল্পনা অনুযায়ী স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা থাকা জ্বালানি কেন্দ্রে POCC নেই, জ্বালানি নয় নীতি কার্যকর হবে। 1 নভেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত নির্মাণ কাজ এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ভাঙার কাজ যাতে ধুলো তৈরি হয় তা বন্ধ থাকবে।

0: দেশে জাতীয় সড়কের নেটওয়ার্ক 2014 সালের 91,000 কিলোমিটারের থেকে চলতি বছরের মার্চে প্রায় 61% বৃদ্ধি পেয়ে 1,46,000 কিলোমিটারেরও বেশি হয়েছে বলে সরকার জানিয়েছে। ভারতীয় রেল উত্তর পূর্ব রেলের বারাণসী ডিভিশনের 614 বেশি রুট কিলোমিটার এলাকায় কবচ 4.0 প্রযুক্তি চালুর জন্য 223 কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বারাণসী ডিভিশনের চিহ্নিত বাকি অংশগুলিতেও কবচ 4.0 এর আওতা বাড়ানো হবে। স্পেস এক্সের মহাকাশযান আজ সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। তবে উৎক্ষেপণের পর মহাকাশযানটি ওপরে ওঠার সময় 6টি র্যাপ্টর ভ্যাকুয়াম ইঞ্জিনের একটি বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও বাকি ইঞ্জিনগুলি ঠিকঠাক কাজ করছে নিশ্চিত হওয়ার পর কক্ষপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরি বাতিলের আশঙ্কায় চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা গতকাল রাতভর বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের এই শিক্ষকরা গতকাল বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিপ্লবী মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা। ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, লবণ আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় ফিরে এসেছি। এবার ঘন্টায় গানটা শুনছিলাম ইমন চক্রবর্তীর কণ্ঠে। চিরন্তন একটা রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছিল সোনার পাহাড় ছবিতে। আর এই ছবিটা যারা দেখেছেন তারা জানেন নিশ্চয়ই, এই মুহূর্তে সেই গানটা শুনতে শুনতেই সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট হাতে পড়ল। গত কয়েকদিন ধরেই এ নিয়ে আলোচনা চলছে, বিভিন্ন পত্রিকাতেও লেখা হয়েছে। একটা নতুন প্রবণতা তৈরি হয়েছে, এই যে পুজো আসছে, পুজো আসাটা একসময় আমাদের কাছে ছিল মেয়ের বাড়ি ফেরা, মায়ের বাড়ি ফেরা, মায়ের কাছে থাকা। আর এই মুহূর্তে প্রবণতা বলছে যাদের সামান্য সামর্থ্য রয়েছে বড় বড় শহরে বা ছোটোখাটো টাউনেও, তারা হয়তো বেড়াতে যেতে চাইছেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, পুজোর সময়। কারণ সারা বছর একটু ছুটি পাওয়া যায় না, পুজোর সময়টা তারা একটু বেড়াতে যেতে চান, শহরের বাইরে থাকবেন। সে কারণে একটা বিশেষ প্যাকেজের ব্যবস্থা দিচ্ছে বেসরকারি কিছু হাসপাতাল। তারা বলছেন বাবা মা যাদের দুজনেই আছেন তাদেরকে একসঙ্গে একটা শেয়ারিং কেবিনে আপনি রাখতে পারেন পুজোর 5টা দিন 10টা দিন, আপনি যে কদিন বাইরে বেড়াতে যাবেন। আর যাদের একজন রয়েছেন তাদের তো সমস্যাই নেই, হাসপাতালে বেড ভাড়া করে পুজোর কয়েকদিন বাবা মাকে সেখানে নিশ্চিন্ত কাস্টাডিতে রেখে একটু বেড়াতে যাওয়া। খুবই অদ্ভুত ঠেকল বিষয়টা। বিষয়টার দুটো দিক অবশ্যই আছে, একদিকে যেমন ভাবতেই কেমন খারাপ লাগছে যে ওই মানুষগুলি জীবনের অনেকগুলো সময় অনেকগুলো পুজো কাটিয়েছেন আনন্দে, ঝলমলে আনন্দে, আলোয়, সন্তানদের সঙ্গে ঠাকুর দেখতে গেছেন হাত ধরে, আজকে তারা এমনই অশক্ত অথর্ব হয়ে পড়েছেন তাদের দেখাশোনার জন্য হাসপাতালের শয্যা ভাড়া করতে হচ্ছে। আবার ঠিক এর বিপরীতেই কিন্তু ওই মানুষগুলির কথাও ভেবে দেখতে ইচ্ছে করে যারা একটু বেড়াতে যেতে চান, সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করেন। অফিসের কি অবস্থা সে তো আমরা সকলেই জানি, 9 ঘন্টা কাজ করলেও অফিসের মন পাওয়া যায় না, আরও একটু থেকে গেলে ভালো হতো। এরকম পরিস্থিতিতে বাড়িতে কার কাছে রেখে যাবেন বৃদ্ধ বাবা মাকে, তাদেরকে নিয়ে যাওয়াও তো সম্ভব নয়। নিরাপত্তা একটা বড় বিষয়, হয়তো অনেকেই বাবা মার দেখাশোনা সেভাবে করেন না, হয়তো লোক থাকে, অথবা বাবা মা নিজেই যথেষ্ট সক্ষম, কিন্তু একেবারে গোটাটা তাকে বাড়িতে একা 10 দিন রেখে যাওয়া হয়তো খুব সমীচীন নয় বলেই মনে করছেন সন্তান। হয়তো অতিরিক্ত ভাবনা থেকেই মনে করেছেন এটা একটা সহজ পথ হতে পারে, হাসপাতালে রইলেন, নিজেদের মতোই থাকলেন, আজকাল তো হাসপাতালের কেবিনে টিভি টিভিও দেখা যায়, পুজো টুজো দেখলেন, আর খাওয়া দাওয়া, কোনো শারীরিক সমস্যা হলে চিকিৎসক আছেন, নার্সরা রয়েছেন, কোথাও কোনো সমস্যা হবে না। আমরা কি ভীষণ দ্রুত গতিতে এগিয়ে চলছি, আমাদের পরিস্থিতিটা কেমন আমূল পাল্টে যাচ্ছে, পাল্টে গেছে গত 5-10 বছরে, হয়তো আরও হু হু করে বদলে যাবে। আর আমাদের মতো কিছু মানুষ যারা পুরনো আঁকড়ে বাঁচতে চেষ্টা করছে তারা কিন্তু একটু অবসলিট হয়ে পড়বে, তাই এগিয়ে চলতে হবে। কিন্তু এগিয়ে চলার মাঝখানেও পুরনোকে ভুলে গেলে তো চলবে না, ভাবনা চিন্তা যেমনই হোক এগিয়ে যেতে হবে মাটিতে পাটা রেখে। তবে এই সমস্ত ব্যবস্থাপনা শুধু তাদেরই জন্য যাদের

0: একটা যথেষ্ট পরিমাণ অর্থ রয়েছে, না হলে নিজে বেড়াতে যাওয়া, হাসপাতালের বেড ভাড়া করা একটি বা দুটি, এটা যথেষ্ট সামর্থ্যের প্রয়োজনের জন্য। যাই হোক, মেসেজে এপার ঘন্টায় তো ফিরবই, অবশ্যই ফিরব, কিন্তু তার আগে একটু জেনে নেওয়া দরকার আজকের রাস্তাঘাট কেমন থাকবে, কেমন থাকতে পারে আজকের রাস্তাঘাট, কারণ আজ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কাজের দিন, আপনি হয়তো বেরোবেন একটু পরেই। নমস্কার, নমস্কার, একটু কিছু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। হ্যালো, হ্যালো,
1: শহরে যান চলাচল স্বাভাবিক আছে। মিছিল মিছিল বলতে দুপুর একটার সময় একটা প্রোগ্রাম পাচ্ছি আপনার, ওই রানী রাসমণি অভিনীত হবে, 3-3:30 কালেকশন করার কথা আছে।
0: আচ্ছা,
1: এছাড়া দুপুর 3:00 সময় আর একটা প্রোগ্রাম আছে, রাজা সুবোধমণি স্কোয়ারে হবে, এখানে একটা ডেমোনস্ট্রেশন হবে 800-900 কালেকশন। আর বিকেল 5:00 সময় আছে আপনার কলেজ স্কোয়ারে একটা ডেমোনস্ট্রেশন, এখানেও 200-250 হবে। এছাড়া আর বড় প্রোগ্রাম সেভাবে কিছু নেই। নমস্কার,
0: অনেক ধন্যবাদ। নমস্কার, কলকাতা পরম রয়েছে আপনার কাছে, আর এই মুহূর্তে ঈশান মিত্র, সুচিস্মিতা চক্রবর্তী।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আর্য পরমের সঙ্গে। আর আজ ওই খাদ্য অপচয় রোধ করবার জন্য একটা বিশেষ দিন, যে অপচয় হয়ে থাকে নানাভাবে, আমাদের হাতেও হয়, আর ফসল কাটা থেকে তা বাজারজাত করা পর্যন্ত এবং খুচরো বিক্রি পর্যন্তও হয়ে থাকে প্রায় 17% বলছে পরিসংখ্যান। মানুষ খেতে পান না অথচ নষ্ট হয়ে যায় কত খাবার। আজ রয়েছি আপনার মেসেজের সময়, এই মুহূর্তে মেসেজ পড়ার। আমি সুব্রত দে তোরলপাড়া জলপাইগুড়ি থেকে বলছি। বলছেন, আমার মা বলতেন খাবার ফেললে জুজুবুড়ি নিয়ে যাবে, এই ভয়েই সবটা খেয়ে ফেলতাম। আমরাও এরকম ভয়ে ভয়েই খেতাম, মা বকবে। মা জানিয়েছিল খাবার নষ্ট করতে নেই। সেই মেসেজেই আপনি আজ জানিয়েছেন পরমকে 9903659992 নম্বরে। এই মুহূর্তে একটা মেসেজ রয়েছে, সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখে পাঠিয়েছিলেন, খাবার নষ্ট করতে গেলেই আজও মায়ের কথা মনে পড়ে। মা বলতো, যতটা পারবি ততটাই নিবি, খাবার নষ্ট করিস না। খুব একটা সাধারণ কথা, কিন্তু আজ বুঝতে পারি এর মধ্যে শুধু খাবারের মূল্য নয়, মায়ের ভালোবাসা আর জীবনের শিক্ষা লুকিয়েছিল। মা নিজের হাতে খাইয়ে দিত, আমি পেট ভরে খেয়েছি কি না সেটাও খেয়াল রাখত। রাতে ফিরতে দেরি হলে মা খাবার নিয়ে অপেক্ষা করত, বলতো খেয়ে নে তারপর ঘুমোবি। আজ মা নেই, একটা বছর হয়ে গেল, টেবিলে খাবার থাকে কিন্তু মায়ের সেই ডাকটা আর শোনা যায় না। খাবার গরম থাকে কিন্তু মায়ের হাতের সেই উষ্ণতা আর নেই, তাই আজ খাবারের একটা টুকরোও নষ্ট করতে গেলে মনে হয় কোথাও যেন মায়ের শেখানো কথাটাকে অমান্য করছি। মা নেই কিন্তু শিক্ষাটা রয়ে গেছে, অন্যের মর্যাদা দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে এবং কোনো খাবার যেন অযথা নষ্ট না হয়। মায়ের হাতে খাওয়ানো সেই দিনগুলো আমার কাছে আজ শুধুই স্মৃতি, সারা জীবনের আশীর্বাদ। কসবাহালতু থেকে সৌভিক সরকার লিখে পাঠিয়েছিলেন। এবার রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন, গুড মর্নিং দিদি। হ্যাঁ, ছোটবেলায় খাওয়ার সময় খাবার অপচয় করলে বলতো যে একজন ধরে নিয়ে যাবে, তখন আর কোনো দিকে না তাকিয়ে সব খেয়ে নিতে হতো। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, মনে পড়ছে আমার শৈশবের কথা, আমরা 7 ভাই বোন, খাদ্য অপচয় না না, আমাদের শৈশবে তেমনটি ছিল না। বাবার স্বল্প আয়ে সংসার চালাতে একটু অসুবিধাই বুঝি হতো, বুঝতাম তাই অপচয় করতাম না, যতটুকু পেতাম সব ভাই বোন আনন্দ করেই জীবন কাটাতাম। বাবা মা যথেষ্ট চেষ্টা করতেন আমাদের খুশিতে রাখতে। এখন বাবা নেই, আমরাও বড় হয়েছি, দিন বদলেছে, এক কথায় বলাই যায় এখন আছি দুধে ভাতে। না না, অপচয় একদমই নয়। লালমোহন মাঝি জালালসি বৌবাজার থেকে লিখে পাঠিয়েছিলেন। এবার দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখছেন, গুড মর্নিং দিদি ভাই, ছোটবেলায় খাবারের অভাব কি জিনিস, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, সেই জন্যেই অন্যের জমিতে ধান চাষ করে এক মুঠো খাবার জোগাড় করতাম, তাই তো এখন একটা ভাত পড়ে থাকলেও কুড়িয়ে খেয়ে নিই আর ভাবি এই একটা ভাত কোত্থেকে এলো। শুরু থেকে শেষ পর্যন্ত ভাবলে হাড় হিম হয়ে যায়। প্রথম বীজ তোলা ফেলার জন্য কাদামাটির জমি তৈরি করতে হয়, তারপর বীজ তোলা তুলে জমিতে হাল করে বীজ তোলার চারা বসাতে হয়, তারপর পরিচর্যা করে ধান পাকা ধান কেটে ঝাড়াই করে দুবার সেদ্ধ করে ধানকলে ভাঙিয়ে তারপর চাল ফুটলে দুটো ভাত পাওয়া যায়। তাই তো আমি আমার ছেলে মেয়েদেরও এখন সেভাবেই বলি, অন্ন নষ্ট করো না, যেটুকু খেতে পারবে সেটুকুই নেবে, যেটুকু নেবে পুরোটাই খেতে হবে। আর যে ভাতটা খাচ্ছি সেই ভাতটার প্রতি থাক কৃতজ্ঞতা। এই যে মানুষগুলো দিন রাত পরিশ্রম করে রোদে জলে বর্ষায় ভিজে ধান চাষ করলেন, যে মানুষটি ঝাড়াই করলেন বাছাই করলেন তারপর যিনি বাজারজাত করলেন কিনে আনলেন, হয়তো আপনার পরিবারের প্রধান পুরুষ অথবা নারী, তিনি দিন রাত পরিশ্রম করে রোজগার করেন, সকলের প্রতি থাক কৃতজ্ঞতা ওই একদলা ভাতে। ভাত বড়

প্রয়োজনীয় জিনিস, যাকে ছাড়া জীবন চলে না। সোনু নিগম 107 FM রেনবো, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবো শুনছেন নমস্কার কলকাতা। ফুরিয়ে আসছে সময়, রয়েছে হাতে মেসেজ, পড়ে ফেলি চটপট। শুভ সকাল দিদি ভাই, লিখে পাঠিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে। খাবার নষ্ট করলে মা খুব রাগ করতেন, আর কত বলতেন কত মানুষ খাবার পায় না, তুমি পাচ্ছ বলে নষ্ট করছো, এরকম করাটা ঠিক না। আর যে পরম দিদি ভাইকে জানিয়েছেন শুভেচ্ছা, নমস্কার প্রভাতী শুভেচ্ছা, লিখে পাঠিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, লিখছেন আপনার কথা শুনতে শুনতে সেই ছোট্টবেলায় মায়ের কথা মনে পড়ে গেল। আমি যখন পড়তে বসতাম তখন মা এক গ্লাস গরম দুধ আমার মুখের সামনে তুলে ধরে বলতেন, মন দিয়ে পড়াশোনা করবে আর কোনো দিন কোনো খাবার নষ্ট করবে না। তাই এখন মায়ের সেই কথা মনে রেখে খেতে বসে খাবার মাটিতে পড়লেও তুলে নিয়ে খাই। আমি মনে করি খাবার ফেলে দেওয়া মানে সেই সব দরিদ্র ক্ষুধার্ত মানুষের টেবিল থেকে খাবার চুরি করা, যারা অনাহারে আছে। টেবিল হয়তো তাদের নেই, পাত আছে, সে কথা সত্যি। মেসেজে রয়েছি, আজ খাদ্য অপচয়ের বিরুদ্ধে একটা দিন, মানুষের সচেতনতাই এ পৃথিবীকে রক্ষা করতে পারে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে লিখে পাঠিয়েছেন, গুড মর্নিং পরম, ছোটবেলায় মা নয় বড় দিদি আমাকে আর ভাইকে খাইয়ে দিতেন, কিন্তু শেষের ভাত ফেলতে দিত না। দিদি বলতো মা লক্ষ্মী রাগ করবেন, সেই স্বভাব রয়ে গিয়েছে এখনও। কি করি, কুকুরের জন্য আগে দুমুঠো ভাত রেখে দিই, শেষের ভাতটা আমি খাই। আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে খাবার বেঁচে গেলে নষ্ট করে না কেউ, গরিবদের যারা দেখাশোনা করে তাদের খাবার দিলে তারা নিয়ে যায়। অনেক সংস্থাই এরকমভাবে কাজ করে, যারা বেসরকারি সংস্থা এবং অলাভজনক সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, তারা বিভিন্ন নিমন্ত্রণ বাড়িতে যান, খাবার নিয়ে আসেন, উদ্বৃত্ত খাবার যাতে নষ্ট না হয়, যারা চান একটু খেতে তারা যাতে খেতে পান। মেসেজ শাওন বারাসাতের, আমি প্রথম প্রথম তেতো খেতে পছন্দ করতাম না, মা আমাকে কলেজ পড়া অবধি তেতো জিনিস খাইয়েছে, ওটা ছাড়া শেষ কবে খাইয়ে দিয়েছে মনে পড়ে না, কারণ আমি কোনোদিন খাবার নষ্টই করতাম না, এখনও করি না, এর ঘোর বিরোধী আমি। এমনকি মা বলে আমি ছোটবেলাতেও খাওয়া নিয়ে কোনো দিন ঝামেলা করিনি, গুড বয় যাকে আর কি বলে, যা খাইয়ে দিয়েছে খেয়েছি, আর সেটা মধ্যপ্রদেশ দেখলেই কেউ বুঝবে। শাওন লিখেছিল বারাসাত থেকে। এখন আমরা চলে যাব একটু বিরতিতে, 5 মিনিটের বিরতি, 20তম এশিয়ান গেমস 2026-এর হাইলাইটসে ফিরে আসব পরের আধ ঘন্টায়।
3: ২০২৬ की अपडेट का
4: एशियन गेम्स 2026 आईटी नगोया।
5: Good morning, you are listening to the first update of the day from the Asian Games 2026 in Aichi, Nagoya. I am Prerna Sharma and alongside me is Modita. India has already been in action across several disciplines this morning with some important results coming in. Let's take a look at the latest developments and bring you up to the speed with all the action so far. Modita, over to you.
6: Shukriya Prerna. भारत ने आज शानदार शुरुआत की है, ट्रैप शूटिंग में भारतीय महिला टीम

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কলকাতার রাস্তাঘাট আর ট্রাম লাইন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যাকে বলে আষ্টে পৃষ্ঠে বাঁধা। তাই কলকাতার ট্রাম লাইনে নাকি ইদানিং কিছু সমস্যা দেখা দিচ্ছে, মানে ওই আর কি, আহা ট্রাম লাইনটা বড় বুড়ো হয়ে গেছে, তার উপর দিয়ে আধুনিক গাড়ি দৌড়ে চলতে পারে না, অসুবিধা হয়। তাই অনেকেই বলেছিলেন ট্রাম লাইনটা সরিয়ে দেওয়ার কথা, কিন্তু জিতে গেছেন সেই সব মানুষেরা যারা চেয়েছিলেন ট্রাম লাইনটা থাক, কলকাতার বুকে রূপলি ওই রেখাগুলো থেকে যাক। তেমনই আরেকটা বিষয় হচ্ছে অ্যাম্বাসাডার গাড়ি। বাঙালির সব কিছুর সঙ্গে এই সাদা কালো নানা রঙের অ্যাম্বাসাডার এত বেশি জড়িয়ে আছে, পুজোর আগে

সেখানেই শোনা যাচ্ছে হিন্দ মোটরে নাকি, মানে উত্তরপাড়ার যে অংশটাই হিন্দ মোটর কারখানা, হিন্দুস্তান মোটরস এর কারখানা ছিল, সেখানে নতুন করে প্রস্তাব দেওয়া হয়েছে তারা ইভি তৈরি করতে চাইছেন, ইলেকট্রিক ভেহিকল তৈরি করতে চাইছেন। এ সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই জমা পড়েছে বলে আমাদের তরফ থেকে, মানে আমাদের সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যে হ্যাঁ তারা প্রস্তাব পেয়েছেন। এবার কিভাবে কি করা যায় সে সমস্ত ভেবে দেখা হচ্ছে। হিন্দুস্তান মোটরস জানিয়েছেন যে, মানে কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা কিছু বিদেশি সংস্থার সঙ্গেও কথা বলেছেন কিভাবে ইভি তৈরি করা যায়। এবার ইভিগুলো কি একেবারে আমাদের সেই নস্টালজিক অ্যাম্বাসাডারের মতো দেখতে হবে নাকি অন্যরকম দেখতে হবে সেটা অবশ্য আমরা জানি না, তবে এরকম হলে মন্দ হয় না। কলকাতার রাস্তায় আবার সব নামি দামি গাড়ির সাথে যদি অ্যাম্বাসাডারও ছোটে এবং তা যদি হয় ইলেকট্রিক ভেহিকল তাহলে মন্দ হয় না। এই মুহূর্তে রয়েছি মেসেজে। আচ্ছা, এর মাঝখানে জানিয়ে দিই, সোমনাথ ঘোষ জিকো জিকো গানটা শুনতে চেয়েছিলেন, আমি ভুল করে সুভাষ চক্রবর্তী বলে ফেলেছিলাম, সেটা সোমনাথদা আমাকে একদম কড়া করে বলে দিয়েছেন, ওটা আমি শুনতে চেয়েছিলাম, আমি। আর এদিকে ব্যঙ্গ করেছেন আমাদের সুভাষদা, সুভাষদা বলছেন যে ওফ বস যা গান শোনালে, একটু ভুল হয়ে গেছে আর কি, কী আর করবো বলুন। যাই হোক, সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে লিখে পাঠিয়েছেন যে মেসেজটি এই মুহূর্তে মায়ের কথা, খেতে খেতে তালা থেকে মাটিতে ভাত পড়লেও সেই ভাত মায়ের উপদেশ মেনে তুলে খেতাম। অনেকেই এটা করেন, অনেকে প্রণাম করে নেন একবার ওই ভাতের দানাটিকে, অন্ন সেই তো আসল ঈশ্বর যিনি বাঁচিয়ে রেখেছেন আমাদের শরীরটাকে। মেসেজ রয়েছে এই মুহূর্তে ছন্দের মেসেজ, সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত পরম। সময় বয়ে যায়, কালের বদল হয়, সংস্কৃতির বদল দেখে মনে জাগে ভয়, শিউলি ফুটলে গাছে নদীর তীরে কাশ, শিউলি ফুটলে গাছে নদীর তীরে কাশ, পাকা আতার গন্ধে মাতাল হতো বাতাস, আকাশে বাতাসে বিলে উৎসব দেখতাম বনে, এখন উৎসব আসে একান্তে একলা মনে, শরৎ সোনালি রোদ নীলাকাশে উঠত চিল, এখন উৎসবের দিনে মনে হাজার রিল, চলেছে চলছে এমনটা আসুক উৎসব ধে, কাটুক আনন্দ খুশিতে সময়ের স্মরণীবে, তখন খাবার গিলতাম ভরাতাম পেট জলে, ছুটতাম ব্যাগ নিয়ে স্কুলের সময় হেলে হলে, শেষ গ্রাসটা খাওয়াতেন মা সেই একটা কথা বলে, এই গ্রাসটা না খেলে পড়বি তুই হেরোর দলে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন। আপনার উৎসবের মেসেজে মনে পড়ল, পরমের সঙ্গে কিন্তু পুজোর আগে আর দেখা হচ্ছে না মোটামুটি, পুজোর পরে আসবে পরম আর পুজোয় পরম থাকবে শান্তিনিকেতনে। আজকের মেসেজ প্রসঙ্গে রয়েছে একটা মেসেজ, কে পাঠিয়েছেন পড়ে নিই, নাম কই নাম নাম উত্তম কুমার দেওয়ান লিখে পাঠিয়েছেন, আজকের প্রসঙ্গটি ছোট বয়সের অনেক কিছুই মনে করিয়ে দিল, তার একটি খাওয়া, আজ আমার বয়স অনেক, নিজের ক্ষেত্রে ঘটা করে বিষয়টি সম্পূর্ণ মনে না থাকলেও আমার ক্ষেত্রে হয়েছে আজকের বাচ্চাদের খাওয়ার দৃশ্য দেখার অভিজ্ঞতায়। আমরা অনেক ভাই বোন ছিলাম, মা ভাত মেখে নাড়ুর আকারে দিতেন, তারপর সেই গুলির আলাদা আলাদা নাম দিতেন, যেমন কাক বক চাঁদ মামা, এই মেসেজটাই তো খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, কাকের ডিম বকের ডিম এসব বলে কত বাচ্চাকেই তো খাইয়েছেন তাদের মায়েরা। যাই হোক, কাক বক চাঁদ মামা, যদি কোনো একটা নাড়ু না খেতাম সেটা সরিয়ে রেখে বলতেন যা কাক খেয়ে নিয়েছে, আসলে সেটি থালার মধ্যেই রেখে দিতেন, উদ্দেশ্য থাকতো পুরো খাবারটা খাইয়ে দেওয়া। এই কথাগুলি দিদির থেকে শোনা, আজ মাকে খুব মনে পড়ে, নিজের অনেক সময় খুব একা লাগে। আমার কাজিন, আমার কাকার মেয়ে, ওরা কাকারা থাকতেন কর্মসূত্রে ভুবনেশ্বরে, কাকা আমার মনে আছে, আমরা তখন খুবই ছোট গেছি, খাওয়ানো হচ্ছে, আমি একটু সুবোধ বালিকাই ছিলাম, তবে খাওয়ানি আমার প্রচুর ইয়ে ছিল, মানে খেতে চাইতাম না, আমার মাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো আমাকে খাওয়ানোর জন্য। আর আমার যে দিদি, আমার থেকে ছ মাসের বড়, ওকে ওর মা মানে আমার কাকিমা খাওয়াচ্ছেন, আর আমার মা সবানেই বলছে দেখেছিস ওকে সুন্দর খেয়ে নিচ্ছে, তো কী সুন্দর খেয়ে নিচ্ছে, ওকে ওর মা তিনটি দলা মুখের মধ্যে পুরে দিচ্ছেন,
ডান দিকে দিয়ে বলছেন এটা জগন্নাথ, বাঁদিকে দিয়ে বলছেন এটা বলরাম, আর মাঝখানে একটা ছোট দিয়ে বলছেন এটা সুভদ্রা। ও সেই তিনটে দলা মুখের মধ্যে পুরে নিয়ে মুখ টোপলা করে বসে বসে খেয়ে নিচ্ছে, সুবোধ বালিকার মতো খেয়ে নিচ্ছে, ওর কোনোই অসুবিধা হচ্ছে না। আর তাই দেখে আমার মা আমাকে কি ভীষণ বকা, দেখেছিস দিদি কি সুন্দর খাচ্ছে, তুই খাস না, তুই খাস না। মেসেজ আছে আরও, আজকে শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে লিখে পাঠিয়েছেন, রৌদ্র করোজ্জ্বল সুপ্রভাত, ভাতের থালা নিয়ে হাতে শেষ ভাতের দলা, একটুও তো মনে নেই মায়ের শেষ কথাটা বলা, কোনোদিন মা কখনো ভাত মুখে দিয়েছিল কি তুলে, স্মৃতির পাতা হাতরে খুঁজি সবই গেছি ভুলে, হয়তো কভু ঘটেছিল নয়তো কভু নয়, ছোট থেকে যা শিখেছি খাদ্যে নয় তো অপচয়, যতটুকু মোর প্রয়োজন তাতেই করবো খানাপিনা, খাদ্য যারা করে অপচয় আমি তাদের করি ঘৃণা। শারদ শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে লিখে পাঠিয়েছিলেন এই মেসেজ। সুপ্রভাত পরম মেসেজ, চিত্তব্রত গুহ, জয়রামপুর হাওড়া থেকে, চাঁদ মামা সূর্যের মামার সঙ্গে পরিচয় প্রথম ছোটবেলা খাবার খাওয়ার সময়, আয় মামা টুক দিয়ে যা আর এই খাবারটা নিয়ে যা, মা এইভাবেই খাওয়াতেন ছোটবেলায়, পরম দি। লিখে পাঠিয়েছেন উৎপল মাইতি বেহালা থেকে, আমার বাড়ির পাশেই পুলিশ ফাঁড়ি, খাবার সময় বদমাইশি করলে পুলিশ ডাকবো না খেলে, এরকমই ভয় দেখাতো মা আর আমি খেয়ে নিতাম টুক করে। নমস্কার কলকাতা, আমি তরুণ ভদ্র বালুরঘাট থেকে শুনছি, থ্যাংক ইউ শুনছেন কিন্তু উত্তর মানে কোনো মেসেজ করেননি। নুরুল ইসলাম, আমার গ্রামের বাড়ি জয়নগর, আমি এখন থাকি দমদম পার্কে, ছোটবেলায় খাওয়ার জন্য খুব কষ্ট পেয়েছি তাই আজকে আমি আমার খাবার নষ্ট করলে বইয়ের সাথে আমার ঝগড়া হয়, বউয়ের সাথে আমার ঝগড়া হয় এটা নিয়ে, কেন সেই কষ্টের দিন আমি এখনও ভুলি না, যা আজকে আমার কাছে সব আছে, গাড়ি স্কুটি কত কি, কিন্তু সেই কষ্টের দিনটা ভুলি না, তাই ঝগড়া হয় আমার মিসেসের সাথে মাঝে মাঝে খাবার নষ্ট করলে, ভুলে যাওয়ার আসলে কোনো জায়গা নেই। হ্যাঁ, সেই ভুলে না যাওয়াটা যেন আক্ষেপ হয়ে না দাঁড়ায়, তা যেন বর্তমানে কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, কিন্তু ভুলে যাওয়ার জায়গা তো সত্যিই নেই, ইতিহাস তো শিক্ষা দেয় আমাদের, শেখায় কোথা থেকে কিভাবে শুরু করতে হবে, কোনখানে তার শেষ।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা, 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: শুভ সকাল লিখে পাঠিয়েছেন বিশপুর হাসনাবাদ থেকে শুভেন্দু সাউ। আমরা যারা খাবার নষ্ট করি তারা জানি না যে একটা খাবার তৈরি করতে কতটা সময় লাগে, কতটা পরিশ্রম লাগে, কতটা কষ্ট হয়। একবার ভাবুন তো, ধানের বীজ থেকে চারা তৈরি, ধান প্রস্তুত করতে 3 মাস সময় লাগে, কিন্তু চাল থেকে ভাত রান্না করতে বা রান্না করা ভাত নষ্ট করতে কতটুকু সময় লাগে? খাবার কোনোভাবেই অপচয় বা নষ্ট করা উচিত নয়। লিখে পাঠিয়েছিলেন শুভেন্দু সাউ বিশপুর থেকে। শ্যামাপ্রসাদ পাল বাঁকুড়া থেকে লিখছেন একটু বড় মেসেজ। হ্যাঁ, একটু বড় মেসেজ। শ্যামাপ্রসাদ পাল বাঁকুড়া থেকে লিখছেন, আমি নিয়মিত রেডিও শুনি, আজকের দিনটি সত্যি মজার ও শিক্ষণীয়। আমি ছোট থেকে খুব একটা খাবার নষ্ট করি না বললেই চলে। আমি আমাকে যেমনই খাবার দেওয়া হোক বা সেটা ভগবানের আশীর্বাদ স্বরূপ খেয়ে নিই, কোথাও বিয়ে বাড়ি হোক বা কোম্পানির কাজে হোক। আমার আগে আমার ওজন 75 কেজি ছিল, 10 কিলোমিটার আর্মির জন্য প্র্যাকটিস করতাম, আর শেষ 2 বছর বাইরে একটা কাজে জয়েন করেছি, তার ফলে কাজের চাপে দৌড়োদৌড়িটা করতে পারি না, তাই এখন আমার ওজন 1 কুইন্টাল। তার মানে বুঝতে পারছো আমি কীরকম খাবার খাই। অনুষ্ঠান শুনছেন, ভালো লাগছে। বর্তমানে সিকিমের রোরাথাঙে থাকি, ওখানেই শুনছি পাহাড়ের কোলে বসে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার NH10-এ ধস নেমেছিল। ওকে, NH10-এ ধস নেমেছিল আবার, রাস্তা বন্ধ হয়েছিল, তবে এখন আস্তে আস্তে সব ঠিক করে চলছে, গাড়ি ঘোড়া চলছে, আছি সকাল 10টা পর্যন্ত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর সাবধানে থাকবেন, পাহাড়ি এলাকায় একটু সতর্কতা রাখা প্রয়োজন। গোপাল সিংহ বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখছেন, খাবার নষ্ট করার বিরোধী, নষ্ট করিও না। আমার ঠাকুমা বলতেন, যত নষ্ট তত কষ্ট। এখনও কত মানুষ দুমুঠো ভাতের জন্য হাহাকার করেন, দেখলে চোখে জল আসে। সুভাষ চক্রবর্তী লিখে পাঠিয়েছেন, নানা তোমাকে ব্যঙ্গ করিনি। আহা, করলেই বা ক্ষতি কী? ব্যঙ্গ খুব উচ্চ মার্গের একটা অলঙ্কার, সেতে ক্ষতি কী আছে? উর্মিলা লিখেছেন, উর্মিলার মেসেজ কি প্রথম পাচ্ছি মনে হচ্ছে। আশ্বিনের প্রভাতী শুভেচ্ছা জানাই, আমি উর্মিলা শিলিগুড়ি থেকে শুনছি। ছোটবেলায় ভাতের থালা থেকে ভাত মাটিতে পড়ে যেত বলে খুব বকুনি খেতে হতো। খেতে ইচ্ছে না করলে মন্ড মন্ড পাকিয়ে সাজিয়ে 1 নম্বর 2 নম্বর বলে আমার পেটের টপার টপ পুড়ে দিত মা, আর বলতেন ভাত অন্নপূর্ণা ফেলতে নেই। এইভাবেই খুব তাড়াতাড়ি শিখেছি, আজ মনে পড়ে গেল সেই কথা। সুপ্রভাত পরমা, আছে হাতে সময় খুব সামান্য কিন্তু রয়েছে ছন্দের মেসেজ। আজ একটু দেরি হয়ে গেছে মেসেজ পড়তে। শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া থেকে লিখছেন, মুঠো করে ভাত খাওয়া তো থাকতো না পাতে এক কণা, মা বলতেন নষ্ট করবি না বাবা, এটাই তো লক্ষ্মীর আসল দানা, এটাই তো আসলে লক্ষ্মীর দানা। কাঁসার বাটিতে দুধ মুড়ি থাকলে অতি সামান্য, হাসি মুখে মা আমার খেয়ে করত শূন্য। ছেলেবেলার অভ্যাসগুলি শেষ বেলায় চলেছে একই ছন্দে, এখন আবার অন্যকে শেখাই শুনে নানা গাল মন্দে। অনুষ্ঠান বাড়ির নানা খাবার, এমনকি জল ভরা বোতল অযত্নে হচ্ছে সবই নষ্ট, জানি না বাঁচানোর কি কৌশল। হাতে হাতে ধরে সবাই থাকবো পাশাপাশি, খাবার নষ্ট প্রতিরোধ করে ফুটিয়ে তুলব দরিদ্রের মুখে হাসি। সেজন্যই আজকের দিনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আরও একটা মেসেজ রয়েছে, আমি নদিয়া শান্তিপুর থেকে বাবুল বলছি। ছোটবেলায় মা কোলে করে বাড়ির উঠোনে ঘুরিয়ে ঘুরিয়ে গান গেয়ে গেয়ে ভাত খাওয়াতেন, সেই দিনগুলো খুব মিস করি। আমাকে তো আমার মা কলেজ পর্যন্ত খাইয়ে দিয়েছেন। কলেজে শাড়ি পরে যেদিন যেতাম, কোনো অনুষ্ঠান থাকতো, সেদিন আমি শাড়ি পরতাম আর মা খাইয়ে দিত। মানে সেটাই মানে আমার লেটেস্ট আর কি, মানে কি আর বলবো। একটা মেসেজ মিস হয়ে যাচ্ছিল, সোমেন লিখে পাঠিয়েছেন, শারদীয়ার শুভেচ্ছা, মা শেষ দলাটা খেয়ে নুন আর লেবু নিজের হাতে মেখে আমার মুখের সামনে ধরে বলতেন, এই দলাটায় মা লক্ষ্মী থাকে বাবা, এটা শেষ ফেলতে নেই, এই দলা খেয়ে নিলে তোমার বিদ্যে বুদ্ধি হবে। আর মনে রাখিস একটা দানার জন্য কত চাষি রোদে পুড়ছে, জলে ভিজছে। আর বলতেন, একটা দানা যদি ফেলিস সেদিন মা লক্ষ্মী কাঁদেন, ভাতের থালায় আজও একটা দানা ফেলে রাখি না। সোমেন লিখে পাঠিয়েছিলেন যাদবপুর থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পূজোর পর। খুব ভালো কাটুক সকলের পূজো।
2: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। ইন্ডিয়া এনার্জি উইক বা ভারত শক্তি সপ্তাহের আসর আগামী বছর কলকাতায় বসতে চলেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী বছর 28 থেকে 31 জানুয়ারি এই চার দিন কলকাতায় অন্যতম এই বৃহত্তম জ্বালানি সম্মেলনে 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। স্কুল সার্ভিস কমিশন SSC একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য নতুন তালিকা প্রকাশ করেছে। OBC সংরক্ষণের সংশোধিত নিয়ম মেনে এই তালিকা তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে SSC-র প্রায় 26,000 চাকরি বাতিলের পর নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। রাজ্য সরকার নতুন কৃষক বন্ধু প্রকল্পে প্রতিটি যোগ্য পরিবারের কেবলমাত্র একজনের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, পূর্বতন সরকারের আমলে একই পরিবারের একাধিক ব্যক্তি এই প্রকল্পে সুবিধা পেতেন, বর্তমান সরকার সেই নিয়মে কিছুটা পরিবর্তন করেছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনের উপনির্বাচনের আগে CPI ও BJP একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। গত সন্ধ্যায় 1 নম্বর ব্লকের দাউদপুর এলাকায় বিজেপি নেতা আব্বাস বেগ ও বামফ্রন্ট প্রার্থীর মধ্যে বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ICC-20 র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত সেমিফাইনালে ওঠে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারত নেপাল ও শ্রীলঙ্কার মধ্যে কোয়ার্টার ফাইনালে বিজয়ীর বিরুদ্ধে খেলবে। IFSL ফুটবলের গ্রুপ এর শেষ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড FC মুখোমুখি হবে। বুধবার ইস্টবেঙ্গল পাঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে আগামী 4 অক্টোবর সেমিফাইনাল। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। হাসিরানী রথের জন্ম শংসাপত্র শিক্ষাগত যোগ্যতার নথিতে দেওয়া তথ্যে অসঙ্গতির দাবিতে তার প্রার্থীপদ বাতিলের দাবিতে আনা প্রদেশ কংগ্রেসের মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। ফলে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের লড়াইয়ের ক্ষেত্রে আর কোনো সমস্যাই থাকল না। ভোটগ্রহণ 6 অক্টোবর। আলিপুরদুয়ারের জয়গাঁও 7 বছরের শিশুকে অপহরণ ও হত্যার মামলায় প্রায় 1.5 বছর পর 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। 2024 সালের 14 নভেম্বর চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণের অভিযোগ ওঠে। প্রায় 7 দিন পর বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় তার মৃতদেহ। গণধর্ষণের পর তাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে 4 জনের বিরুদ্ধে। কলকাতা পুরসভা এলাকায় বকেয়া সম্পত্তি কর খাতে আদায় বাড়ানো এবং সেই সঙ্গে করদাতাদের বকেয়া কর মেটাতে ওয়েভার স্কিমের মাধ্যমে পুরসভা সুদ ও জরিমানা মকুব করতে চলেছে। এই লক্ষ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনসেন্টিভ স্কিম আনা হচ্ছে বলে জানা গেছে। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে আজ সকালে তল্লাশি অভিযান শুরু করেছে ইডির আধিকারিকরা। মন্ত্রীর ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও চলেছে তল্লাশি। সিঙ্গুর বিধানসভার ছুটি পুরে ইন্দ্রনীলের একটি বাগান বাড়িতেও 3 ঘন্টা তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে

0: এই বৈঠকে রাজধানীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। শীতের আগে ও শীতকালে দূষণ মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। উত্তরপ্রদেশে গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শাহজাহানপুরের রামগঙ্গা নদী ও বড়াবাঁকি, অযোধ্যা, বালিয়ার তুর্তিপাড়ের ঘাগরা নদী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বিশ্ব হৃদয় দিবস। প্রতিবছর 29শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে দিনটি পালিত হয়। স্পেস এক্সের মহাকাশযান আজ সফলভাবে কক্ষপথে পৌঁছেছে, তবে উৎক্ষেপণের পর সেটি ওপরে ওঠার সময় 6টি র্যাপ্টার ভ্যাকুয়াম ইঞ্জিনের একটি বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা উদ্বেগ তৈরি হয়। পরে অবশ্য বাকি ইঞ্জিনগুলি ঠিকঠাক কাজ করছে দেখে নিশ্চিত হওয়ার পর কক্ষপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: ঘড়ির কাঁটা বলছে ঠিক 11টা বেজে 3 মিনিট হয়ে 29 সেকেন্ড, আর এই সময়টা প্রত্যেক দিন আমরা নিয়ে আসি আপনাদের ভীষণ পছন্দের অনেকগুলো অনুষ্ঠানের মধ্যে আরও একটা অনুষ্ঠান, গান দরিয়া। গান দরিয়া রয়েছে আমরা, কে কে রয়েছে?
3: আমি সৌম, আর আমার সঙ্গে জয়শ্রী। আর আজ বিশ্ব হৃদয় দিবস, আমাদের হৃদয় সবচেয়ে বেশি যেটা চায় আজ আমরা গান শোনাবো, কথা বলবো সেই নিয়েই।
2: একদমই তাই, আমাদের হৃদয় সব সময় রাত দিন 24 ঘন্টা যেটা চায় সেটাই আমরা করব। আর এই মুহূর্তে সেটা করার জন্যে যেটা করতে হবে, যে আমাদের সঙ্গে আপনারা যেমন প্রত্যেক দিন রাত দিন 24 ঘন্টা থাকেন, আজকে আছেন তো গানে গানে কথায় কথায় জয়শ্রী সৌম্যর সঙ্গে আপনি থাকছেন দুপুর 1টা পর্যন্ত।

0: আয় আয়কে যাবি, আয়কে মন হারাবি, এক মোটো রোদ ধরতে, একদমই তাই। কারণ আমাদের মন প্রাণ সবটা মিলে মিশে এখন একাকার হয়ে রয়েছে, কারণ সামনে আমাদের মানে আমাদের সারা বছরের অপেক্ষার সেই সুন্দর সময়গুলো, দিনগুলো আসতে চলেছে। এবং তার থেকেও বড় কথা, বৃষ্টি মনে হচ্ছে আপাতত টাটা বাই বাই করছে করছে, পাড়ার আশেপাশে মানে চতুর্দিকে যেখানেই তাকাচ্ছি জলগুলো একটু শুকোচ্ছে, প্রচণ্ড গরম রোদ্দুর উঠেছে দুদিন ধরে ঠিকই, কিন্তু তবুও যেন মনটা কোথাও খুশি খুশি, কি বলো সৌম?
1: খুশি খুশি তো বটেই, কারণ পুজোর সময় অনেকে একটু চান এই ব্যস্ত শিডিউল থেকে ছুটি নিতে। আর ছুটি মানেই তো বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া। বাঙালির কাছে ঘুরতে যাওয়ার অন্য কোনো বিকল্প নেই। আর তাই গানে গানে আজ জয়শ্রী সৌম সেই বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়ার উদযাপন করছে আজ গান্ধরিয়ায়।
0: একদমই তাই। আর যদি আমাদেরকে ঘুরতে যেতেই হয়, বেড়াতে যেতেই হয়, মনটাকে একটু ভালো করতে হয়, একটু চেঞ্জ করতে হয়, যেটা আমাদের ভীষণ দরকার, তাহলে আমরা কী করতে পারি? আমরা যেটা করতে পারি বরং সেটাই করি।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: এই একটাই কথা আমরা বারবার কিন্তু বলে যাচ্ছি, চল না যাই একটু ঘুরে আসি। কারণ সত্যি কথাই, আমাদের এই সারা দিনের ব্যস্ত শিডিউল এবং এই পুরো বছরটা ধরে, মানে মাস দিন ক্ষণ তিথি নক্ষত্র যদি সবটা আমরা বিচার করতে বসি, তাহলে আমাদের না ওই মানে সব কিছু ছেড়ে কোথাও যেন ব্যস্ততা, মনটা সবসময় এই কথাই বলে চল না যাই কোথাও একটু ঘুরে আসি। কিন্তু সত্যি কি সেটা হয়? সবসময় তো সেটা হয়ে ওঠে না।
1: আর বড়বেলার থেকে আমার মনে হয় ছোটবেলায় এই ঘুরতে যাওয়ার ইচ্ছেটা সবচেয়ে বেশি থাকে, কারণ তখন বন্ধুবান্ধবরাও সংখ্যায় অনেক বেশি এবং অবসরও সবচেয়ে বেশি। বড়দের মনে হয় ততটা অবসর হয় না, কিন্তু ছোটবেলায় যখন চাই যেখানে চাই ঘুরে বেড়ালেই হলো। সেই রকম একটা সময় আমরা এই বড়বেলায় তো আর ফিরে যেতে পারি না, মনে মনে যেতে পারি, কিন্তু এখন যারা ছোট তারাও নিশ্চয়ই আমাদের ছোটবেলার মতন যখন ইচ্ছে যেখানে খুশি ঘুরে বেড়ানোর একটা ইচ্ছে মনের মধ্যে তাদেরও থাকে।
0: থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে, ঘুরে বেড়ানোর ইচ্ছে তো থাকে, সত্যি তো তাই। মানে চেনা নিয়মের গণ্ডির মধ্যে আর কতক্ষণ ভালো লাগে? কখনোই ভালো লাগে না। কিন্তু সেই যে ছোটবেলার ঘোরা, এখন হয়তো অনেকটা পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, ব্যস্ততা বেড়েছে, সবই ঠিক কথা। কিন্তু তারপরেও এখনও যখন সেই ছোট মনটা বারবার করে উঁকি মারে, তখন সেই মামা বাড়ি যাওয়া, মাসির বাড়ি যাওয়া, বন্ধুর বাড়ি যাওয়া, পিকনিকে যাওয়া এবং সব থেকে বড় কথা মেলায় যাওয়া।
1: এখন তো নানান রকম মেলা আমাদের শহরেও চলে এসেছে, ফলে এই মেলায় যখন ছুটির ঘন্টা বাজে তখন কেউ যখন ডাক দেয় যে চ কে কে যাবি বল একসঙ্গে মেলায় যাই চল।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: ঘন্টা বেজে গেলে আমাদের মনের মধ্যে যে কত রকমের ফুল, কত রকমের প্রজাপতি, কত রকমের গুড়গুড় ফুরফুর সমস্ত হতে থাকে, সেটার বলে দেবার কোনো মানে দরকারই নেই। কারণ আমরা যে বয়সেই থাকি, যখনই থাকি না কেন, যখন আমরা জানতে পারি মোটামুটি আজকের যে কাজ আমরা করছি, আজকের মতন কাজটা করার পরে দুটো দিন, তিনটে দিন বা বেশি হোক বা কম হোক, অন্তত দু তিনটে দিন আমাদের রেস্ট, আমরা আমাদের মতন করে, মনের মতন করে সময় কাটাবো, ছুটিতে কাটাবো। এই সময়টা সব সময় মনে হয় জীবনে ওই যে আসছে আসছেই ভালো, এসে যাওয়ার পরে যেন কেমন করে ঝট করে সোমবারটা চলে আসে, সেরকম মনে হয় না?
1: সেরকম মনে হয়, কিন্তু যে গানটা আমরা শুনছিলাম, এই যে হঠাৎ করে একটা অন্য দুনিয়ায় হারিয়ে যাওয়া, এর রোমাঞ্চও কিন্তু একেবারে অন্যরকম। ছুটি আসলে আমরা ভালোবাসি কেন? কারণ আমাদের যে চেনা দুনিয়া, সেই চেনা দুনিয়াটা থেকে আমরা একটু অচেনায় ডুব দিতে চাই। আমাদের ইচ্ছে করে একটু অচেনা অজানাকে জানতে আরও বেশি করে, আর সেই জানার মাধ্যমে মনটাকে আর একটু রিল্যাক্স করতে, ফর এ চেঞ্জ ওই নতুন জগৎটাকে আর একটু বেশি ভালোবাসতে ইচ্ছে করে। তারপর তো আবার সেই পুরনো জগতে ফিরতেই হবে।
0: ইচ্ছে তো করে, সবসময় ইচ্ছে করে, আর সেই ইচ্ছে যখন সৌম্য জয়শ্রীর এই অনুষ্ঠান ঘিরে চলতে থাকে, তখন যেটা আমাদের ভীষণ ইচ্ছে করে, ঠিক সেটাই আমরা এই মুহূর্তে গানে গানে যদি শুনে নিই কেমন হয়।

0: যে কথা আমরা তখন বলছিলাম যে ঘুরতে যাওয়া আসলে ওই যে একটা ছুটি পাওয়ার আশায়, আর যখন সেই ছুটিতে আমরা নতুন কিছু সন্ধানে পৌঁছে যাই তখন আমাদের মনটা কিন্তু একেবারে অন্য রকম হয়ে যায়। তখন আবার নতুন উদ্যমে কাজে ফিরতে ইচ্ছে করে, আর ইচ্ছে করে ছুটিটাকে একদম মন প্রাণ দিয়ে উপভোগ করতে। আর সেই কারণেই বেড়ানোর এত এত গল্প, এত এত উন্মাদনা।
1: একদমই সত্যি কথা। আর এই যে ঘোরা বা বেড়ানোর, এটার একটা না এটা দেখো মানে থেকে থেকে কখনো কখনো হয়তো আমাদের মনে হয় একটু রিফ্রেশমেন্টের জন্য একটু পরিবর্তনের প্রয়োজন হয়, একঘেয়েমি কাটাতে প্রয়োজন, বা কখনো কখনো আমাদের ভালো লাগারও বিষয় এটা বটে। আমাদের নেশা বলো, পেশা বলো, ভালো লাগা ভালোবাসা যাই বলো, একটু ঘোরা, একটুখানি চেঞ্জ ঠিকই। কিন্তু আমি এই মুহূর্তে ধরো প্রায় 100 শতাব্দীর বেশি যদি পিছিয়ে যাই, আমি একটা সত্যি ঘটনা বলি। আমি 1889 সালের 14 নভেম্বরে চলে যাচ্ছি। আমেরিকান সাংবাদিক নেলি ব্লাই একা পৃথিবী ঘুরতে বেরোলেন। তার মাথায় একটা অদ্ভুত চ্যালেঞ্জ তখন। জুল ভার্নের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর কাল্পনিক নায়ক ফিলিয়াস ফগ, নামটা অনেকেরই শোনা, তিনি 80 দিনের রেকর্ডকে যেটা করেছিলেন সেটাকে বাস্তবে হারানো যায় কিনা সেই চ্যালেঞ্জ নিয়ে তিনি বেরোলেন। জাহাজ, ট্রেন, ঘোড়া গাড়ি, রিক্সা, যা যেখানে যা পেয়েছেন তাতেই এগিয়েছেন। পথে ফ্রান্সে গিয়ে স্বয়ং জুল ভার্নের সঙ্গেও দেখা হয়েছিল। শেষ পর্যন্ত মাত্র 72 দিনে 6 ঘন্টা 11 মিনিটে একটু বেশি সময় পৃথিবী প্রদক্ষিণ করে ফেললেন কিন্তু তিনি। মজার ব্যাপার দেখো, এই 1889 সালে কিন্তু আজকের মতন এই এত ফ্লাইট বলো, এরকম আমাদের এই যে দূরভাষ চলতে চলতে হাতেই আমরা বহু কিছু করে ফেলতে পারি, দেখতে পারি, জানতে পারি, সে ধরনের কোনো সুযোগ সুবিধা কিন্তু ছিল না। আজকেও কিন্তু আমরা একটা ছুটি, ওই যেটা বললাম, আমরা একটু ঘুরতে যাই, চেঞ্জ করতে যাই, কিন্তু পৃথিবীটাকে কত দ্রুত ঘোরা যায় সেটা প্রমাণ করার এই যে নেশা, সেই নেশাতেও কিন্তু আমরা বুঁদ হয়ে থাকি।
0: ঠিক। আর দেখো, এই যে এখনকার যুগে, এখনকার দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে যেমন সোলো ট্রাভেলারদের নিয়ে হই হই করি, সেই সময়েও কিন্তু সেই সোলো ট্রাভেলিংয়ের কনসেপ্টটা ছিল, আর ছিল বলেই এখনও অনেক মানুষ সাহস করে বেরিয়ে পড়েন একা একা বেড়াতে।

0: একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, সেই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে শুরু হয়েছে অনুষ্ঠানটির সম্প্রচার, চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। তাই শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: আমরা ঘুরতে বেরোই অবশ্যই কিছু কিছু পরিকল্পনা করে। আবার বেড়ানো থেকে আমরা যখন ফিরে আসি তখন আমাদের অভিজ্ঞতার ঝুলি, সঞ্চয়ের ঝুলি অনেকটা ভরে ওঠে। সেই সব দিয়েই কত কত গল্প তৈরি হয়। সেই সব গল্পের অনেক গল্পই কিংবদন্তি হয়ে যায়, মানুষের মুখে মুখে ফেরে, স্মৃতিতে তো থাকে বটেই। আর সেই সব গল্পগুলোই আমাদের কী বলবো, এক একটা ইন্সপিরেশন হয়ে ওঠে আবার বেড়াতে বেরোনোর।
1: আমাদের মনের মধ্যে অনেক কিছুই রয়ে যায়, আর ঠিক যেভাবে সৌম্য জয়শ্রী আপনাকেই ঠিক কিছুক্ষণ আগে 100 বছর পিছিয়ে নিয়ে গিয়েছিল, তেমনি এই মুহূর্তে অতটা পিছবো না, জাস্ট 2024-এ চলে যাই। 2024-এ নিউ ইয়র্কের একজন নার্স, তিনি যুক্তরাষ্ট্রের ঠিক নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে একটি ছোট্ট সাইকেল অ্যাডভেঞ্চারে বেরিয়েছিলেন, সাইকেলটিকে নিয়ে আর কি অ্যাডভেঞ্চারে বেরিয়েছিলেন, যেটা আমরা বললাম যে আমাদের অনেক চাহিদা থাকে কিছু অ্যাডভেঞ্চার, কিছু দেখা, কিছু শোনা। কিন্তু সেই ছোট্ট সফরটা শেষ পর্যন্ত কতটা যেতে পারে তোমার কি ধারণা?
0: কি জানি,
1: ভাবতে গেলেও একটু অবাক লাগে। সেই যে ছোট্ট একটা চাহিদা, ছোট্ট একটা অ্যাডভেঞ্চারের চাহিদা, সেটা 19,000 মাইল বিশ্বভ্রমণে কিন্তু পরিণত হয়েছিল, ইউরোপ, এশিয়া হয়ে আমেরিকা পর্যন্ত। সবথেকে সুন্দর ব্যাপার কি জানো, পথে অচেনা এমন অনেক জন মানুষ, অনেক মানুষ তাকে সাহায্য করেছে, এবং কিরগিজস্তানের মানে সেখানে চোট পেয়েছিলেন তিনি, সেখানেও কিন্তু স্থানীয় মানুষ তার পাশে দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে তাকে সুস্থ করে আবার পৃথিবীর এই এতটা দূরত্বকে অতিক্রম করার সাহস জুগিয়েছেন তারা, এবং তিনি করেওছেন। এই যে স্থানীয় মানুষদের ভালোবাসা, তাদেরকে পাশে পাওয়া, তিনি নিজেই কিন্তু বলেছিলেন পুরো পৃথিবী জয় করার কথা না ভেবেই 1 মাইল করে এগিয়েছি আমি। সত্যি তাই, প্রত্যেকটা মাইলের পর মাইল কখন যেন পার হয়ে গেছে বুঝতেই পারা যায়নি, কারণ আমাদের এই যে দেখা, জানা, শোনা, ভালো লাগার একটা জায়গা রয়েছে, সেইটা মিলিয়ে আমাদের এই নতুন কিছু, নতুন মানুষ, নতুন দেশ, নতুন আর নতুন, সবটা মিলিয়ে আমাদের ঘোড়া, আমাদের ঘর থেকে বেরিয়ে পড়া। আর সোমো, আমাদের ঘড়ির কাঁটাও কিন্তু বলছে যে আমাদেরকে সংবাদ বিরতিতে যেতে হবে,
0: কিন্তু আমরা আছি, আমরা ফিরবো বিরতির ওপারে।
1: একদমই তাই, আমরা বিরতির ওপারে ফিরবো, আর আমাদের বুকে এই ঘুরতে যাওয়ার, বেড়াতে যাওয়ার, ভালো লাগা, ভালোবাসা, এই অ্যাডভেঞ্চারের আকর্ষণ সবটা নিয়ে একটা উথাল পাথাল ডাক, যেটা বিশেষ করে বাঙালির বুকে তো বিশালভাবে বাজে। গান শুনতে শুনতে সংবাদ বিরতির পরে ফিরে আসছি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিভিন্ন রাজ্যে দায়িত্বপ্রাপ্তদের একটি বৈঠকে সভাপতিত্ব করছেন। সম্প্রতি দলের সাংগঠনিক বিভিন্ন পদে নিয়োগের পর এটি প্রথম বৈঠক। এই বৈঠকে সমস্ত রাজ্য ইনচার্জ ও সহ ইনচার্জরা অংশ নিচ্ছেন এবং এতে দলের সাংগঠনিক অগ্রাধিকারের বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আজ বিশ্ব হৃদরোগ দিবস। হৃদরোগের প্রতিরোধ এবং প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 29শে সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, হৃদরোগ হওয়ার আগে সতর্কতামূলক লক্ষণগুলো চিনতে, স্বাস্থ্যকর জীবনশৈলী মেনে চলতে, এই অসুখের ঝুঁকির কারণগুলো নিয়ন্ত্রণে রাখতে এবং সময়মতো চিকিৎসা সেবা নিতে সকলকে উৎসাহিত করতে আজকের দিনটির উদ্দেশ্য। কলকাতা পুরসভা এলাকায় বকেয়া সম্পত্তিকর খাতে আদায় বাড়ানো এবং সেই সঙ্গে করদাতাদের বকেয়া কর মেটাতে ওয়েভার স্কিমের মাধ্যমে পুরসভা সুদ ও জরিমানা মকুব করতে চলেছে। এই লক্ষ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনসেন্টিভ স্কিম 2026 আনা হচ্ছে বলে জানা গেছে। নিম্নচাপ ও ভরাকোটালে জোড়া ধাক্কায় বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুর। নদীতে জলোচ্ছ্বাসের জেরে বাঁধ উপচে নোনা জল ঢুকে প্লাবিত হয়েছে গোটা গ্রাম। এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। জলমগ্ন 50টিরও বেশি বাড়ি, পুকুর ও চাষের জমি এই বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। ঘরবাড়িতে জল ঢুকে পড়ায় বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় রেল উত্তর পূর্ব রেলের বারাণসী ডিভিশনের 614 বেশি রুট কিলোমিটার এলাকায় কবচ 4.0 প্রযুক্তি চালুর জন্য 223 কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বারাণসী ডিভিশনের চিহ্নিত বাকি অংশগুলিতেও কবচ 4.0 আওতা বাড়ানো হবে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: FM Rainbow, সাত সুরে সারাদিন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

ফিরে এলাম আমরা সৌম জয়শ্রী গান দটিয়াটা আসরে 107 FM রেনবোয়। আর বলছিলাম বেড়ানো নিয়ে গল্প, ছোটোবেলার বেড়ানো, বড়োবেলার বেড়ানো,

0: বেড়ানোর সঙ্গে সঙ্গে জমে ওঠা কত কত স্মৃতি।
1: সেই বেড়ানো, যে বেড়ানো আমাদেরকে, সে এই যেটা ঠিক সৌম্য বললো, আমাদের কত কত স্মৃতি, সত্যি তাই, অনেক স্মৃতি আমাদের নিজস্ব তো রয়েছে, কিন্তু যে সমস্ত সত্য ঘটনা, বাস্তব ঘটনা বেড়ানোকে নিয়ে রয়েছে, যেগুলো শুনলে আমাদের মনে হয় যে মানে এটাও সম্ভব, এটাও বাস্তব, তারপরও কিন্তু মানুষ এই বেড়ানোকে, বেরিয়ে পড়াকে, এই পথের ডাক, পথের টান, সেটাকে কখনো এড়াতে পারে না। আমি মোটামুটি এক শতাব্দী ঘুরে তো চলেই এলাম সৌম্য, আমরা 100 বছর আগের গল্পও শুনেছি, 24-এর গল্পও শুনেছি, এবার একদম 26-এর একটা গল্প শুনি, বুঝলে? মানে আমি যে গল্পটা, মানে গল্প অবশ্য এখন আমরা যেহেতু বলছি সেটাকে গল্পই বলবো, কিন্তু এটা কিন্তু একটা বাস্তব ঘটনা, বুঝলে? কার্ল বার্সবাই,
0: মানে গল্প হলেও সত্যি,
1: একদমই তাই, গল্প হলেও সত্যি। 1998 সালে চিলি থেকে পায়ে হেঁটে ইংল্যান্ডে নিজের শহরে হালের দিকে উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। লক্ষ্য একটাই, যতটা সম্ভব একটানা স্থলপথ হেঁটে পৃথিবী তিনি প্রদক্ষিণ করে বাড়ি ফিরবেন। ভাবো, মানে ভাবনাটারও একটা সাহস চাই আর কি। হ্যাঁ, মানে এই ভাবনাটারও একটা সাহসের দরকার, এটা তিনি ধরেছেন এবং তিনি বেরিয়েও পড়েছেন। এরকমই তো তার পরিকল্পনা ছিল যে 12 বছরের মধ্যে তিনি ফিরবেন। মানে ভাবো, মানে 12 দিন নয় কিন্তু, মানে 12টা বছর, ভাবো কত সহজ, বলাটা কত সহজ না, কিন্তু ভিসা বলো, সীমান্ত বলো, মহামারী বলো, মানে নানা প্রশাসনিক সমস্যা এসব তো লেগেই থাকে। মানে 3 দশকে গড়িয়ে গেছে কিন্তু সেই গল্পটা, মানে এখন অবধি আমরা যে খবর পাচ্ছি সেইটা অনুযায়ী, মানে বাড়ি যাব বলে তিনি যে 98 সালে বেরিয়েছিলেন, প্রায় 30 বছর ধরে তিনি বাড়ির পথেই কিন্তু আছেন। মানে অদ্ভুত ব্যাপার, তিনি এখনও বাড়ি পৌঁছননি, হয়তো 26-এ পৌঁছে যাবেন, আর যদি না পৌঁছন 27-এ তো পৌঁছবেনই। মানে এটাও ভাবলে অবাক লাগে যে কখনো কখনো কিন্তু ভ্রমণের এই যে আমরা বেরোচ্ছি, বেরিয়ে পড়ছি, প্রকৃতির টান, ভালোবাসা, রাস্তার টান, মানে আমরা অযথায় বেরোতে ভালো লাগে।
0: মানে বেড়ানোর যেমন আনন্দও আছে, বেড়ানোর সঙ্গে তেমন একটা অনিশ্চয়তাও আছে,
1: আছে তো বটে,
0: এবং সেই সঙ্গে সেই অনিশ্চয়তার ভয় আছে, কিন্তু আমরা সেসব সাইডে রেখে বেরিয়ে পড়তেই ভালোবাসি।
1: মানে গন্তব্য শুধুমাত্রই যে একটা জায়গা তা কিন্তু নয়,
0: না,
1: এখানে বেড়ানোটা কিন্তু একটা প্রতিশ্রুতিও বটে, যে প্রতিশ্রুতি এখনো পর্যন্ত সেই মানুষটি, মানে তার মনের মতন করে তিনি আজও সেই প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন, বাড়িতে তিনি ফিরবেনই।

0: যে বেড়ানোর কথা তুমি বলছিলে, বেড়ানোর সঙ্গে কিন্তু যে কথা তোমায় বলছিলাম, এই যে যখন আমরা বেরোই তখন কিন্তু কিছু কিছু সুরও আমাদের সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। যেমন ধরো আমরা যখন লং ড্রাইভে যাই তখন এমনি এমনি তো আর আমরা গাড়িতে থাকি না, আমাদের সঙ্গে প্রকৃতি যেমন থাকে সেই সঙ্গে আরও অনেক কিছু থাকে। এবং গাড়িতে যেতে যেতে আমরা যে ধরনের গান শুনতে পছন্দ করি, আমাদের বেড়ানোর গল্পের সঙ্গে সঙ্গে কিন্তু তেমন সুর, তেমন গান, তেমন কথাও জুড়ে জুড়ে যায়। সেরকম একটা গান শুনবে নাকি?
1: আচ্ছা সৌম, তুমি যেটা বললে, তোমার কথাটা শুনতে শুনতে না আমার একটা কথা মনে আসছে। হ্যাঁ অবশ্যই, লং ড্রাইভে যাওয়ার সময় গাড়িতে আমরা যেগুলো করতে পারি সেগুলো খুব কমফোর্টেবল, যেগুলো আর কি জিনিসপত্র সেগুলো নিতে পারি, পছন্দের মানুষ সঙ্গে থাক, আর গান থাক, গান তো থাকতেই হবে, গান না থাকলে তো হবেই না, সেটা আমরা শুনবো, তুমি যে গান শোনাবে সে গান শুনবো। কিন্তু তুমি ভাবো যদি ধরো এই যে লং ড্রাইভ, লং ড্রাইভ বলতে কি বোঝায়, মানে আমরা কি বুঝি, একটা অবশ্যই ফোর হুইলার হবে বা টু হুইলারও হতে পারে, কিন্তু ধরো আমরা আজকে পুরো 26 সালে বসে আছি, আমরা এই 26 সাল থেকে 27-28 মানে আরো সামনে এগোবো, সেখানে যদি আমরা রিক্সা করে যাই লং ড্রাইভে কেমন হয়? সে গানটা শুনি, তারপরে ফিরে এসে আমরা পুরো উল্টো পাই, কারণ আমরা যা শুনতে পাচ্ছি এখন চতুর্দিকে, মানে 3 দশক ধরে হেঁটেই চলেছে বাড়ির পথে, তো রিক্সা করেও তো আমরা যেতে পারি,
0: যেতে পারি।

0: আমরা তো এই গানগুলো তো অবশ্যই শুনবো, এই গানগুলো শুনতে শুনতে তো আমরা নিশ্চয়ই যাই, এবং আমাদের পছন্দসই একটা গানের লিস্ট তো প্লেলিস্ট অবশ্যই আমাদের থাকে। কিন্তু ঠিক যেটা আমরা গিয়ে করবো 107 FM রেইনবোর এই স্টুডিওতে বসে 2026 সালে আমরা লং ড্রাইভে যাব চন্দ্রবিন্দুর হাত ধরে। কিসে যাব?
1: রিক্সায়।

এই এই ধরনের মানে রিক্সাওয়ালায়, মানে আমরা ধরো এই যে বিশেষ করে পুরোনো দিনের বাবু কালচারে যখন আমরা দেখেছি রিক্সা, সে আবার হাতে টানা রিক্সা, হ্যাঁ মানে সেও আবার আর এক, মানে আমরা এই রিক্সা করেই যাবো কিনা সেটা মোটর ফটর কিন্তু নয় আর কি, মোটর লাগানো রিক্সা নয়, মানে ভাবো এটাও হয়। কিন্তু আরেকটা জিনিস দেখো, এই যে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া, এই সমস্ত ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার কমফোর্ট জোন নিয়ে আমরা কথা বলছি, ভালো লাগা ভালোবাসার জায়গা নিয়ে কথা বলছি, কিন্তু এর অনেক সমস্যাও আছে। যারা মূলত ট্রাভেল করেন, যারা ঘুরতে যান, বা যারা ট্রাভেলার আমি বাদই দিলাম তাদের কথা, যারা হয়তো ধরো শখে আনন্দে আহ্লাদে ঘুরতে বেরিয়েছেন, তাদেরও কিন্তু জীবনে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরো ট্রেন মিস করা, বাস মিস করা,

0: কোথাও গিয়ে হয়তো আমার ধরো যে টাইমে ট্রেন রয়েছে আমি পৌঁছতে পারলাম না, কোথাও গিয়ে আমি ভীষণভাবে ট্রাফিকে আটকে গেলাম, এবং সেই ট্রেনটা আমাকে ধরতেই হবে, কারণ ওই ট্রেনটা ছাড়া আমি আমার ফেরা সম্ভব নয়, বা আমার সেখানে টিকিট কাটা রয়েছে, বা ফ্লাইটের ক্ষেত্রে তো মারাত্মকভাবেই হতে পারে সেটা। তো এই সমস্যাগুলো যখন আমরা ফেস করি সেই সময় ধরো, আমি জানি এমন অনেক মানুষ আছেন তিনি লঞ্চে করে এপার থেকে ওপারে যাবেন, এবং সেটা লাস্ট লঞ্চ, সে এপার থেকে ওপারে যাবে, এবার কী করা যেতে পারে? তো সে এবার সে যখন টিকিটটা কেটে লঞ্চে সেই মানে সেই ব্রিজটার ওপর উঠবে, তখন দেখছে সে লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে। এবার সে দেখতে সর্বনাশ, এই লঞ্চ যদি এখন চলে যেতে হলো তো আমি কী করে যাবো? সাঁতার কেটে তো আমি যেতে পারবো না, তাহলে আমি কী করবো? সে কী করলো, ওইখান থেকে তো হাত উঁচু করে চেঁচাতে শুরু করলো, ও ড্রাইভার দাদা আমাকে নিয়ে যাও, আমাকে একা রেখে যাও না, আমি এখানে কী করবো? মানে ব্যাপারটা পুরোটাই মজার, মানে সে এমনভাবে সে চেঁচাতে চেঁচাতে দৌড়তে দৌড়তে সে জেটি পর্যন্ত পৌঁছালো, সে লঞ্চ বেশ খানিকটা পিছিয়েও গেল, মানে ঢুকে গেল আর কি জলের মধ্যে, কিন্তু তার সেই আকুতি সেই দুহাত তুলে লাফালাফি দেখে সে লঞ্চ কিন্তু আবার ফিরল এবং তাকে নিল, এবং তাকে লঞ্চে নেবার পর একটা বিস্তর হাসাহাসি হলো, কিন্তু তারপরও সে কিন্তু গন্তব্যে পৌঁছল। মানে এমন ঘটনাও কিন্তু আমাদের বাস্তব জীবনে যারা যাতায়াত করেন বিশেষ করে ট্রাভেলের ক্ষেত্রে তো রয়েইছে।
1: এবার এমন ঘটনা যদি ছোটদের ক্ষেত্রেও ঘটে মন্দ হয় না, সেই স্মৃতি তখন সেই ছোট্টটির মনে আজীবন থেকে যায়। তেমনই একটা ঘটনার কথা আমরা জানতে পারি,
0: সেই আবারও গল্প হলো সত্যি।
1: হ্যাঁ, একটি পরিবার এরকমই ধরো কোনো একটা সমুদ্র সৈকতে বেড়াতে গেছে, এবং সেই সমুদ্র সৈকতে ওপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। তা ছোট্ট শিশুটির কৌতূহল বশত তাকে টাটা বাই বাই করছে, এবং সেই হেলিকপ্টারটি থেকে কেউ একজন সেই ছোট্ট শিশুটির সেই হাত নাড়ানো লক্ষ্য করেছে, এবং লক্ষ্য করে সে তো দূরে উড়ে যাচ্ছিল, উড়তে উড়তে সে আবার কিছুটা কাছে ফিরেও এসছে, ফিরে এসে সেও প্রত্যুত্তরে হেলিকপ্টার থেকেই হাত নেড়েছে শিশুটির দিকে। তখন সেই শিশুটির মন, তার কী অবস্থা মনের, সে তো আর বলার অপেক্ষা রাখে না, এবং এই স্মৃতিটি শিশুটি অনেক দিন পর্যন্ত নিজের মনের মণিকোঠায় সাজিয়ে রেখেছিল। আমরা এখন গানে গানে এরকম আরেকটি শিশুর মনে বেড়ানোর একটা অনুভূতির কথা গানে গানে শুনব।
2: তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়, এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

গল্প করছো তোমরা, এবার শোনো আর গাও।

0: ফাজলামি করছো, এবার যদি ফাজলামি করো তাহলে তোমাদেরকে স্টেশনে নামিয়ে দেবো।
1: আর তার সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ কিছু জরুরি কাজ, যে কাজগুলো করতেই হয় সেই কাজগুলোও আমরা করব। ঠিক আমরা 12:30 20th এশিয়ান গেমস 2026-এর একটা আপডেট শুনব। সেই গানটি শুনতে শুনতে আমরা চলে যাব আরও একটি গান এবং আপডেট, ফিরে আসছি তারপরে।

0: সত্যি এই যাযাবরের মতন জীবন যাদের, অর্থাৎ একটা জায়গা থেকে আর একটা জায়গায় শুধুই ঘুরে বেড়ানো, অর্থাৎ আমি এই ট্রাভেল ব্লগারদের কথা বলছি, তাদের জীবনটা অনেকটাই যাযাবরের মতনই। এক জায়গা থেকে আরেক জায়গা, নতুন মানুষ, নতুন পোশাক, নতুন খাবার দাবার, সব কিছু নতুনভাবে এক্সপ্লোর করা, আর আরও আরও অনেক মানুষের সামনে সেই সব তুলে ধরা, এই কাজটাও কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আবার যারা ততটা বেড়াতে ভালোবাসেন কিন্তু বেরোনোর সুযোগ পান না, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে দেখতে বা এই ব্লগগুলো পড়তে পড়তে মানুষ ভ্রমণে বেরিয়ে পড়েন। তেমন মানুষের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়, কারণ এই লেখাগুলো, এই ভিডিওগুলোর ভিউ সেই কথাই বলে।
1: একদম সত্যি কথা বললে তুমি সৌম্য, কিন্তু দেখো এটা তো সত্যি কথা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন মানে একেবারে 2026 দাঁড়িয়ে রয়েছি, তখন তো আমরা এই ধরনের ট্রাভেলার তাদেরকে দেখেছি এবং তাদের কাজগুলো দেখলে সত্যি তাই ঘরের চার দেয়ালের মধ্যে বন্ধ আছি মনেই হয় না। তারা পৃথিবীটাকেই যেন হাতের মুঠোর মধ্যে এনে দেখিয়ে দিচ্ছেন এবং অসম্ভবকে সম্ভব করে, মানে যেখানে 400 সিঁড়ি উঠতে হবে যেটা আমার 14 পুরুষও হয়তো পারবে না, কিন্তু তারা কিন্তু সেইখানে কত মানে অবলীলায় আমাকে নিয়ে চলে যাচ্ছে। শুধুমাত্র
0: অসম্ভবকে সম্ভব করার কথা বললে একটা কথা এক্ষুনি মাথায় এলো, এই রকম টেকনোলজি কিন্তু আসছে যখন আমি বাড়িতে বসে থাকব কিন্তু আমার পছন্দের ট্রাভেল ব্লগার ঘুরে বেড়াবেন পৃথিবীর অন্য কোনো জায়গায় এবং আমি একটা এই রকম চশমা পরেই তার সঙ্গে সেই জায়গায় বেড়াতে থাকব।
1: এটা তো সত্যি কথা, কিন্তু তারপরও এই একটা কথা আবারও বলতে হবে, দেখো দুধের স্বাদ কি আর ঘোলে মেটে, সি বিচে দাঁড়িয়ে ওই বালির মধ্যে দাঁড়িয়ে সমুদ্রের জলকে, নোনা জলকে স্পর্শ করা, ওই ঠান্ডা হাওয়াটা গায়ে লাগানো, নেপালের পাদদেশে, হিমালয়ের সেই পাদদেশে দাঁড়ানো, পাহাড়ের সামনে দাঁড়িয়ে সেই গাম্ভীর্য নিরবতাকে উপলব্ধি করা, সেটা সত্যি এভাবে হয়তো খুব সহজ হবে, আমাদের সহজলভ্য হবে, আমরা খুব সহজে পাবো, কিন্তু হ্যাঁ দুধের স্বাদ তো ঘোলে মেটে না, যেটা যেখানে যেমন সেটা সেখানেই সুন্দর। কিন্তু দেখো এই জিনিসটা কিন্তু আগেও রয়েছে,
0: অনেক মানুষ কিন্তু অপারগ,
1: হ্যাঁ সেই তাদের পক্ষে তো বটেই, কিন্তু তারপর ওই যে বললাম মানে ওই যেটা যেখানে যেভাবে সুন্দর সেটা সেভাবেই সেখানে,
0: কিন্তু যতটুকু স্বাদ পাওয়া যায় ততটুকু পেতেই বা ক্ষতি কি।
1: কিন্তু এই যে পায়ে হাঁটা পথ, এই যে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া, ঘুরে বেড়ানো, একটা সময়ে বাউল, ফকির, সন্ন্যাসী, ঋষি, মুনি, তারাও কিন্তু জীবনের সঙ্গে, জগতের সঙ্গে, সৃষ্টির সঙ্গে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। এমনই আমি মানে মানে উল্লেখ করার জন্য বলা, মানে কোনো একজন নয়, কিন্তু আমরা খুঁজলে এরকম অনেক মানুষ পাবো, ধরো 90 ঊর্ধ্ব বয়স, যে সময় একটা মানুষ ভাবতেই পারেন না যে আমি এ ঘর থেকে ও ঘরে, দোতলা থেকে তিনতলায় যাব, আর সেখানে একজন মানুষ

0: সে কিন্তু ট্রাভেল শুরু করছে, ঘুরতে যেতে চাইছে। কারণ সে একটাই কথা বলছে, আমার পাসপোর্টে ওই নাম্বারটা লেখা রয়েছে, বয়সটা আমার মনের নয়। ঠিক তেমনি একইভাবে একটা ট্রেনে যখন আমরা কোথাও যাচ্ছি, হয়তো একে অপরকে চিনিই না, দুটো মানুষ, চারটে মানুষ, দুটো পরিবার, একটা গ্রুপ, দুটো গ্রুপ, এই করে করে কেমন করে যেন একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়। কাছের মানুষ দূরে চলে যায়, কিন্তু সেই দূরের মানুষ কাছে চলে আসে। এই এই ঘোরা, এই ভ্রমণ, কত মানুষ একের সঙ্গে অপরে, অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়।
1: বেড়াতে গিয়ে কত নতুন নতুন বন্ধু হতে হয়।
0: একদমই তাই, সেটাই আমি বললাম যে মানে সেই ট্রেন থেকেই ধরো, বাস থেকেই ধরো, ফ্লাইট থেকেই ধরো, পথে চলতে গিয়েই ধরো, সত্যি আমাদের এই হাঁটা চলা, আমাদের জীবনটাই তো চরই ব্যতি, আমাদের তো থেমে থাকার উপায়ও নেই, আর সেটা সম্ভব নয়। তবেই তো জীবন সুন্দর।

0: গানটা শুনতে শুনতে যেটা মনে পড়ছিল যে এই বেড়ানোর সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে প্রেম। পরিবারের সঙ্গে বেড়ানো তো বটেই, কিন্তু দুজনে যখন একসঙ্গে কোথাও আমরা বেড়াতে যাই, সেই বেড়ানো কিন্তু একটু অন্যরকম স্পেশাল হয়ে ওঠে, কি বলো?
1: একদমই তাই। এবং এই সেই স্পেশালিটি, এই যে তুমি বললে না স্পেশাল, একদমই সত্য কথা এটা। জীবনের বহু ঘটনা মানুষের মনে কেমন বিশেষ হয়ে রয়ে যায়। মানে আমরা জানতে পারলাম যে একটি মানুষ, সেই মানুষটি ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে ঘুরতে গিয়ে হঠাৎ করে সেই বন্ধু হলো তার সঙ্গে, মানে যে আমরা ঠিক কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, চিনিই না জানিই না, হঠাৎ করে বন্ধু হয়ে গেল। কিন্তু কোনো একটা পাহাড়ে ঘুরতে গেলেন, যাওয়ার পরে কেমন করে যেন একে অপরের সঙ্গে যোগাযোগ হলো না, দেখা হলো না। তখন হয়তো যোগাযোগ মাধ্যমটাও এতটা মানে এতটা প্রমিনেন্ট ছিল না, কিন্তু হঠাৎ করে দেখা গেল তার বিয়ের অনুষ্ঠানে সেই মানুষটি প্রধান অতিথি। মানে কেমন করে দেখো পৃথিবীটা একটা হাতের মুঠোর মধ্যে চলে এলো। বা এমনও জানা যায় যে একটি মানুষ ট্রেনে, বাসে, ফ্লাইটে, ফ্লাইটে হওয়ার সম্ভাবনা কম, বা জাহাজে, তিনি একটা ভুল চড়ে বসলেন, মানে যাবেন উত্তরে, চড়ে বসলেন দক্ষিণ।

0: প্রথমটা মনে হলো এই রে বিপদ করেছি, কিন্তু সে জাহাজ বলো একদমই খানিকটা যাওয়ার পরে মনে হলো নেমে যাই, তারপরে সে মনে করলো যে তাই বা কেন, একটু যাই না দেখা যাক না কোথায় যাওয়া যায়।
1: আবার অনেকে কিন্তু এমনটাও করেন যে কোনো একটা ট্রেনে চেপে বসলেন এবং যে স্টেশনের সঙ্গে তিনি ততটা পরিচিত নন বললেন সেই স্টেশনে নতুন জায়গা এক্সপ্লোর করতে।
0: একদমই তাই। এখান থেকে আরও একটা জিনিস স্পষ্ট হয় দেখো, সেটা হচ্ছে পৃথিবীটা সত্যি বোধ হয় খুবই ছোট আর এবং গোলও বটে, কারণ আমরা কেমন করে দেখো আমাদের সায়েন্স বলেই গেছে সে কথা, সায়েন্সের সঙ্গে তো আমরা সেটাই জানি, কিন্তু কেমন করে যেন দেখো একটা মোড়ে ছেড়ে যাওয়া একটা মানুষ, একটা সম্পর্ক, একটা পরিচয় আর একটা মোড়ে গিয়ে আমরা বারবার পেয়ে যাই। যেমন সলিল চৌধুরী বলছেন, সলিল চৌধুরীর গানটা শুনতে শুনতে গিয়ে মনে হয় যে কোথাও একটা গিয়ে আমাদের থামতে বোধ হয় হয়।

0: আমার টিকিট কাটা অনেক দূরে, এই গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব। এই রোকো পৃথিবীর গাড়িটা।
1: সলিল চৌধুরী তো অবশ্যই বললেন এই রোকো পৃথিবীর গাড়িটা থামাও, কিন্তু পৃথিবীর গাড়ি কি বললেই থামানো যায়? কখনোই থামানো যায় না। যতক্ষণ চন্দ্র সূর্য রয়েছে, আমাদের ভালো লাগা ভালোবাসা রয়েছে, আমাদের চাহিদা রয়েছে, ততক্ষণ এই গাড়ি তো চলবেই চলবে, এই গাড়ি তো থামার নয়। হ্যাঁ, এই গাড়ি থেকে আমরা হয়তো কখনো না কখনো কোনো না কোনো মানুষ অবিরত নেবেই চলেছি, কিন্তু এই গাড়ি সত্যি কি সিগনাল মানে?
2: মনে পড়ে যাচ্ছে যে গানটা, সেই গানটা কি তুমি শোনাবে ভাবছো?
1: তুমি কি শুনতে চাইছো?
2: একটু শোনা যেতেই পারে।
1: বেশ।

0: সিগনাল মানে না বলেই প্রেম এতটা সজীব, এতটা লাইভলি বলা যায়।
1: ঘড়ির কাঁটা আমাদেরকে তার সঙ্গে সঙ্গে বলছে যে এই ভালোবাসা আমাদের অটুট থাক, এবং মানে চোখ রাঙানোর পরও গানের কথাই আমরা বলি যে আমরা বেরিয়ে পড়ব, জীবনকে আটকে রাখব না। ঠিক যেমনটা সৌম্য জয়শ্রীর সঙ্গে আজকে আমরা ঘুরে বেড়ালাম কোথা থেকে কোথায় পর্যন্ত, এখনও তো রয়ে গেল বহু কিছু। তবে যেতে যেতে একটা গান থাকবে সবার জন্যে, আমরা কিন্তু আপনাদের সঙ্গে ছিলাম
0: সৌম এবং জয়শ্রী, এবং আমরা আবার ফিরব দুপুরের নাটক নিয়ে। সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন 107 FM রেনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের একটি বৈঠকে সভাপতিত্ব করছেন। সম্প্রতি দলের সাংগঠনিক বিভিন্ন পদে নিয়োগের পর এটি প্রথম বৈঠক। এই বৈঠকে সমস্ত রাজ্য ইনচার্জ ও সহ ইনচার্জরা অংশ নিচ্ছেন এবং এতে দলের সাংগঠনিক অগ্রাধিকারের বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ইন্ডিয়া এনার্জি উইক বা ভারত শক্তি সপ্তাহের আসর আগামী বছর কলকাতায় বসতে চলেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ অন্ধ্রপ্রদেশ ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনকে প্রথমবারের মতো প্রমাণ শংসাপত্র প্রদান করেছেন। প্রমাণ হল বন, কাঠ এবং কাঠ ছাড়া অন্যান্য বনজ পণ্যের শংসাপত্র দেবার ক্ষেত্রে একটি জাতীয়ভাবে স্বীকৃত নির্ভরযোগ্য ও স্বচ্ছ ব্যবস্থা। এর লক্ষ্য হল শংসাপত্র প্রাপ্ত বনজ কৃষি বনজ পণ্যের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করা। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদেরও তিন ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতোমধ্যেই সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নিরু ধান্ডা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ভারত পাঁচটি সোনা, একুশটি রূপো ও একুশটি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার একাদশ স্থানে রয়েছে। আইএফএ শিল্ড ফুটবলে গ্রুপ এর শেষ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মুখোমুখি হবে। মোহনবাগান মাঠে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তার বিরুদ্ধে থাকা 6টি মামলাতেই এই জামিনের নির্দেশ দেন, এর ফলে উপনির্বাচনের আগেই তিনি মুক্তি পাচ্ছেন। অন্যদিকে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের জন্মের শংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতার নথিতে দেওয়া তথ্যে অসঙ্গতির অভিযোগে তার প্রার্থীপদ বাতিলের আবেদনের মামলা আজ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিয়েছে শিলিগুড়ি পুর নিগমের অধীনে থাকা কর্মরত সাফাই কর্মীরা। এর ফলে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় নিয়মিত সাফাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জনবহুল এলাকায় জমতে শুরু করেছে জঞ্জাল। শহরের পরিচ্ছন্নতা এবং পরিবেশের ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা NIA দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের মিঠাপুকুর ও বলরামপুরে আজ ভোরে অভিযান চালিয়ে শেখ জুম্মান নামে এক যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে। পাশাপাশি মোহাম্মদ সাহারুল পুরকাইত নামে আরও একজনের খোঁজে তল্লাশি চলছে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, মানুষ কীভাবে তার চারপাশের বিভিন্ন ঘটনা দেখবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিকি ফ্রেম অনুষ্ঠানে তিনি বলেন, এখন কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর শুধুমাত্র বিনোদনের উৎস হিসেবে বিবেচিত হয় না, বরং সেই খবর কোনো একটি স্থান সম্পর্কে মানুষকে ধারণা পেতে সহায়তা করে অথবা প্রকাশিত কোনো ঘটনার বিষয়ে একটি মতামত গড়ে তুলতে সাহায্য করে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নিরু ধান্ডা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক নাট্যকার, রচনা দেবনারায়ণ গুপ্ত, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। নাটক নাট্যকার।

শুনছো? চা এনেছি। আরে উঠো না, উঠো উঠো, চা এনেছি। আচ্ছা কি বসে বসে ঘুমোচ্ছ কেন? যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো গে।

0: তাই যাই।
1: তার আগে চাটা খেয়ে নাও।
0: হ্যাঁ দাও দাও। জানো ঈশা, কাল সারা রাত চেষ্টা করে একটা লাইনও লিখতে পারলাম না।
1: জানি পারবে না। আচ্ছা বেশ তো, ছোট গল্প নভেল লিখে যা হোক দু পয়সা পাচ্ছিলে, হঠাৎ আবার নাটক লেখার খেয়াল হলো কেন বলো তো?
0: না না, খেয়াল নয় ঈশা, একটা নাটক আর একটা নভেলে অনেক তফাত। নভেল পড়ে পাঠক একা আনন্দ পায়, কিন্তু নাটক সে তো বহুজনের সামনে তার নিজের বক্তব্যকে রাখতে পারে।
1: কি পারে আর না পারে তা জানার আমার দরকার নেই, তবে নাটক লিখে তুমি কোনোদিনই দুঃখ গোছাতে পারোনি।
0: কিন্তু তুমি বিশ্বাস করো এশা, দুঃখকে আমি জয় করতে পেরেছি। আমার কল্পনার মানুষগুলো যখন মঞ্চের ওপর ঘোরাফেরা করেছে, হেসেছে, কেঁদেছে, আনন্দে উল্লসিত হয়ে উঠেছে, তখন নিজে কি পেয়েছি আর কি পাইনি সে কথা আমি ভুলে গিয়েছি।
1: জানি না কি পেরেছো আর পারোনি, কিন্তু আমাদের এই দুটো প্রাণীর ক্ষুদ্র সংসার তাও কোনোদিন ভালোভাবে চলেনি। বাড়িওলার তাগাদা, ইলেকট্রিকের বিল দিতে না পারে, লাইন কেটে দেয়া, অভাব অনটনের সঠিক লাঞ্ছনার অপমান সয়ে দিন কাটাতে হয়েছে। এর মধ্যে তবু নভেল লিখে যা হোক দুটো পয়সা পাচ্ছিলে, তাই
0: লেখকের কাছে পয়সা পাওয়াটাই সব নয়, সার্থক সৃষ্টির মাঝে অর্ধাহারে অনাহারে কোন রকমে বাঁচার যে আনন্দ, অর্থ সে আনন্দ দিতে পারে না।
1: সৃষ্টির আনন্দে তুমি ভরপুর হয়ে থাকতে পারো, কিন্তু অর্থ না হলে যে আমার চলে না। আমি তো সোনা দানা, ভালো কাপড় জামা, এসব কিচ্ছু চাই না তোমার কাছে। আমি চাই শুধু মোটা ভাত আর মোটা কাপড়। যাও তুমি সৌগে যাও, এখন আবার কাগজ নিয়ে বসো না যেন।
0: না, ভোরের দিকে একটু ঘুমিয়ে নিয়েছি। জানো এশা, আজকের দিনে নভেলই বলো আর নাটকই বলো, খবরের কাগজের চেয়ে বড় নাটক আর নেই।
2: সুদর্শনবাবু বাড়ি আছেন নাকি?
0: কে?
2: আমি সনাতন হাজরা।
0: আছি, আসুন আসুন, বসুন। তারপর কি খবর বলুন?
2: এমনি অনেকদিন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, তাই ভাবলুম নতুন যদি কিছু লেখাটেকা হয়ে থাকে আর কি।
0: না, নতুন কিছু আর লিখিনি।
2: লিখেননি? আরে মশাই, করেছেন কি? আরে এই সময় বাজারে আরো দু চারখানা বই ছাড়ুন, আপনার উপন্যাসের চাহিদা আছে। হাজার দু হাজার পৃষ্ঠার নভেল লিখুন, মোটা টাকা পাবেন মশাই। চাই কি অ্যাডভান্সও দিতে পারি কিছু?
0: অ্যাডভান্স? অ্যাডভান্স দিয়ে আপনি লেখক আর পাঠককে কিনতে পারবেন, কিন্তু নাটকের দর্শককে কখনো কিনতে পারবেন না সনাতন বাবু। সৃষ্টি রহস্যের এক অদ্ভুত ব্যবস্থা, গল্প বা উপন্যাস পড়ে একজন যে আনন্দ পায় সে আনন্দ সীমিত, কিন্তু একটা নাটক শত সহস্র মানুষকে একই সঙ্গে হাসাতে পারে, কাঁদাতে পারে, প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সমাজকে ভেঙে চুরে তছনছ করতে পারে, আবার নতুন করে গড়তেও পারে। সনাতন বাবু, একটা নাটকের যে কি অপরিসীম শক্তি তা আপনি জানেন না।
2: কিন্তু নাটক লিখে সময়ের অপব্যবহার আর অপচয় আপনি করবেন না সুদর্শন বাবু? চেক বইটা সঙ্গে নিয়ে এসেছি, বলেন তো কিছু অ্যাডভান্স করে যাই। সামনে পুজো, মানে বলছিলাম কি এই পুজোই নভেলটা আমি বার করতে চাই আর কি। তাহলে বলুন কত টাকা লিখবো?
0: কিছুই লিখবেন না।
2: ও,
0: যা এখন লিখতে পারবো না তার জন্য অ্যাডভান্স আমি নিতে পারবো না। একটা কথা জেনে যান সনাতন বাবু, টাকা আমি রোজগার করি, টাকা আমায় রোজগার করে না।
2: যা ভালো বুঝেন করুন, তবে আমার মনে হচ্ছে খেয়ালের বসে আপনি বোধহয় ভুল করতে চলেছেন। যদি এর মধ্যে আপনার মত পরিবর্তন হয় আমাকে একবার জানাবেন, তাহলে আমি চলি। নমস্কার।
0: নমস্কার।
1: আড়াল থেকে সবই শুনলাম। আচ্ছা, কালকে রেশন আনবার যার পয়সা নেই, আজ সে হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে কি করে? আচ্ছা, কি বলে ফিরিয়ে দিলে লোকটাকে?
0: হিসা, আমার মতন শত সহস্র মানুষের কিন্তু ওই একই অবস্থা, আর আমি তো সেই সব মানুষেরই দলে। কাজেই ওসবগুলো আমার জীবনের ন্যায্য পাওনা বলেই তো আমি মনে করেছি।
3: অসময় এসে তোমাদের দাম্পত্য জীবনের মধুর আলাপনের মাঝে বোধহয় ব্যাঘাত ঘটালুম।
0: আরে না না, বসো বসো অতীত, আমাদের মধ্যে যে আলোচনাটা হচ্ছিল সেটা মধুর তো নয়ই, বরং বলতে পারো কটু তিক্ত কষায়।
1: আচ্ছা, এই মানুষটাকে নিয়ে কি করা যায় বলতে পারো অধীর?
0: কেন,
1: এই মাত্র এক প্রকাশক এসেছিলেন চেক বই নিয়ে, একটা নভেলের জন্য আগাম টাকা।

0: দেবেন বলে, কিন্তু তোমার বন্ধু তা নিলেন না।
1: আচ্ছা আচ্ছা, তুমি বলো তো অধীর, নাটককে তো আমি মনে প্রাণে ভালোবাসি তা তুমি জানো, অথচ অর্থের জন্য আমাকে লিখতে হবে উপন্যাস। যে কবি তার কবি মনটাকে টুটি টিপে মেরে ফেলে তাকে লিখতে হবে ডিটেকটিভ গল্প। বলো তো বন্ধু, এখন আমি কি করি? একদিকে অন্তর চাইছে একটা মহৎ কিছু সৃষ্টি করতে, অপরদিকে সংসার চাইছে অর্থের বিনিময়ে নিজেকে বিকিয়ে দিতে।
2: না না না সুদর্শন, তুমি এইভাবে বিকিয়ে দেবে না নিজেকে। আরে বাবা, আমি তো তোমার পেছনে আছি। সুদর্শন, একদিন তুমি আমার কাগজের জন্য অনেক খেটেছো, আমি ভুলিনি সে কথা। তোমাদের দুটো প্রাণীর ক্ষুদ্র সংসারের দায় দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে তুমি নিশ্চিন্ত মনে নাটক লেখা শুরু করে দাও।
0: না না না, তা হয় না অধীর। দুঃখকে স্বেচ্ছায় যে হাত পেতে তুলে নেয়, তাকে অর্থ সাহায্য করে পঙ্গু করে দেয়া উচিত নয়।
2: কি বলছো তুমি?
0: ঠিকই বলছি।
2: না না ঈশা, না, সুদর্শনের নাট্য প্রতিভাকে এইভাবে নিঃশেষিত হতে আমি দেব না।
3: কে এলো? কে?
4: আমি। তিন মাস কাগজের দাম বাকি, আর তো পাচ্ছি না বাবু।
3: তোমার কাগজের দাম কত?
4: এই নিন বেড়।
3: দেখি দেখি দেখি, ঠিক আছে, টাকার জন্য ভাবনা নেই, কাগজ যেমন দিয়ে যাচ্ছিলে দিয়ে যাবে, কেমন? আচ্ছা
4: আমি চলি।
3: আচ্ছা যাও ঈশা, অনেকদিন তোমার হাতে তৈরি চা খাইনি, এক কাপ চা খাওয়ানোর ব্যবস্থা করো তো।
1: শোনো, সম্ভব হলে ওই সঙ্গে আমাকেও একটু দিও। জানিস, তোকে পেয়ে মনে হচ্ছে অথির নাটকটা বোধ হয় এবার আমি লিখতে পারবো।
2: পারবি, নিশ্চয়ই পারবি সুদর্শন। আমি জানি, আমি আমি জানি যে নাটককে তুই চিরকালই ভালোবাসিস, তুই সংসারের ব্যাপারটা একদম ভাববি না, ওটা আমার উপর ছেড়ে দে। দেখ, বিশ্ব সংসারে আমি একা, আমার অর্থটাকে তুই তোর সংসারে কাজে লাগতে দে না। সাহিত্য সাধনার পথরে বন্ধুর পথ, সত্যিকারের বন্ধু হয়ে যদি তোর পাশে এসে আমি না দাঁড়াই তাহলে তো অন্যায় হবে, অকৃতজ্ঞের মতো কাজ করা হবে।
1: অধীর
2: বল, বল তুই কোনো সংকোচ করবি না।
1: না না, তোর কাছে আমার কোনো সংকোচ নেই, কিন্তু ঈশা,
2: আমি জানি, আমি জানি সুদর্শন ঈশা একে দয়া ভিক্ষা দান অনেক কিছু বলে মনে করতে পারে।
1: তুই তো জানিস অধীর, ও শুধু আমার সহধর্মিনী নয়, সহমর্মিনী। জানিস জানিস অধীর, যে নাটকটা আমি লিখতে চলেছি তার মধ্যেও কিন্তু ঈশা আছে। তুই তো জানিস যে কত বড় লোকের মেয়ে, এই জন্মছড়া মানুষটাকে ভালোবেসে আজকে কষ্টই না ভোগ করছে।
5: সুদর্শন বাবু আছেন নাকি? সুদর্শন বাবু?
1: হ্যাঁ আছি, ভেতরে আসুন।
5: আর ভেতরে আসুন। আরে মশাই, সন্ধ্যের পর অফিস থেকে এসে পরপর চাকরটাকে কদিন পাঠিয়েছি আপনার খোঁজ করতে, তা সন্ধ্যের পর তো মশাই কোনো দিনই আপনার দেখা মেলে না, তাই আর ছুটির দিন রবিবার একবার নিজেই এলাম।
1: বেশ করেছেন, বসুন বসুন।
5: বসে আর কি হবে, ওটা কি ব্যবস্থা করেছেন তাই বলুন।
1: দেখুন, আমি খুবই চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পারি ওটা দিয়ে দেবার ব্যবস্থা আমি করব।
5: দেখুন, এক মাস নয় দু মাস নয়, এই মাসটা কাটলে পুরো ছ মাসের ভাড়া বাকি পড়বে।
1: হ্যাঁ আমি তা জানি, কিন্তু আপনি আমাকে এ ব্যাপারে অনেক সুযোগ সুবিধাও দিয়েছেন, কিন্তু
5: দেখুন, আপনাকে যখন নিচের তলাটা ভাড়া দিই তখন আমার ছোট ভাই জলধর আপনি লেখক শুনে বারণ করেছিল, বলেছিল ওদের বাঁধা কোনো ইনকাম নেই, ওদের বাড়ি ভাড়া না দেওয়াই ভালো। কি জানেন, লেখকদের ওপর আমার মশাই একটু দুর্বলতা আছে, সমাজের এরা চিন্তাশীল ব্যক্তি, মানুষের কথা এরা ভাবে। আরে মশাই, এইসব মনে করি তখন আমি নিচের তলাটা আপনাকে ভাড়া দিয়েছিল।
1: আপনি মহানুভব, আপনার কথা আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে মনে করি। আসলে এই কমাস আমি নতুন কিছু লিখে উঠতে পারিনি, তাই
5: সে কি কথা, না লিখলে চলবে কি করে? না না, এসব ভালো নয়, এসব ভালো নয়। আরে মশাই, লাঙল না চালালে কি ফসল ফলে, কলম না চালালে লেখা বেরোয়? আপনার লেখা নভেলটা জানেন আমি বৌমার কাছ থেকে চেয়ে নিয়ে গিয়ে পড়েছিলাম, খাসা লেখা মশাই, খাসা লেখা, লিখুন লিখুন, ভালো ভালো নভেল লিখুন। যাই হোক, কিছু কিছু করে ভাড়াটা মেটাবার চেষ্টা করুন।
1: হ্যাঁ
5: আমি আবার পরে আসবো।
3: শুনুন, আপনার ছমাসের ভাড়া কত?
5: ইনি
1: আমার বন্ধু, মিছিল কাগজের সম্পাদক অধীর রায়।
5: ও নমস্কার নমস্কার
3: নমস্কার।
5: বন্ধুর বাকি ভাড়ার অঙ্কটা আপনি জানতে চাইছেন কেন?
3: না মানে, জানতে পারলে বন্ধুকে একটু রিলিফ দেবার চেষ্টা করব।
5: ও বুঝেছি, অর্থাৎ টাকাটা আপনি।

0: নিয়ে দিয়ে দেবেন। অবশ্য আপনার মতো বন্ধু পাওয়া ভাগ্যের কথা। তা টাকার অঙ্কটা আপনি সুদর্শন বাবুর কাছ থেকেই জেনে নেবেন, আর দিতে হলে টাকাটা ওর হাতেই দেবেন। আচ্ছা চলি, নমস্কার।
1: যা বাবা, তোর বাড়িওয়ালা অদ্ভুত মানুষ তো।
2: তুই ঠিকই ধরেছিস, অদ্ভুত মানুষ। জানিস, ভদ্রলোকের নিজের কোনো সংসার নেই, বিয়ে তো করেননি, ভাই ভাইপো ভাইজিদের নিয়ে সংসার। তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কি না করেন ভদ্রলোক। অথচ ছোট ভাইটি এর সম্পূর্ণ বিপরীত, নিজের স্বার্থ ছাড়া এক পাও চলেন না। নিচের তলা থেকে উপরে সব কথাই তো কানে আসে।
1: যাই হোক, ছ মাসের ভাড়া কত বল, আমি একটা চেক লিখে দিয়ে যাই।
3: কিন্তু তার আর দরকার নেই, চারদিকের অভাবের জ্বালায় ওকে অস্থির হয়ে থাকতে দাও অধীর। এমন করে ওর অভাবগুলোকে সহজে মিটিয়ে দেবার চেষ্টা করো না অধীর।
1: এসব এসব তুমি কি বলছো?
3: ঠিকই বলছি, জীবন যন্ত্রণা থেকে সহজে নিষ্কৃতি পেলে যে মানুষগুলো দুঃখ বেদনা অভাবের মিছিল নিয়ে ওর কল্পনার রাজ্যে বিচরণ করছে, তারা যে হারিয়ে যাবে।
1: ঠিক, তুমি ঠিক বলেছো ঈশা, তারা হারিয়ে যাবে। শোন শোন সুদর্শন, কল্পনার বাহিরে আয়। ওই বাড়িওয়ালা ছোট ভাইটা এসে তোমাদের যখন ফুটপাতে বার করে দেবে তখন কি হবে?
3: তখন আমরা ফুটপাতে গিয়ে দাঁড়াবো?
1: কিন্তু কিন্তু সেটা তো গৌরবে নয় বরং লজ্জার।
3: সে অগৌরব সে লজ্জা শুধু কি তোমার বন্ধুর? আমি তো মনে করি সে লজ্জা সমগ্র জাতির। একজন বুদ্ধিজীবী বাড়ি ভাড়া দিতে না পারায় ফুটপাতে দাঁড়াবে, খেতে না পেয়ে শুকিয়ে কুকড়ে মরবে, অথচ দেশের মানুষ তার কথা ভাববে না। কেন সে খেতে পেল না, কেন সে ভাড়া দিতে পারল না, অথচ লজ্জা অগৌরবের গ্লানিতে তার অঙ্গকে ভরিয়ে তোলা হবে। দুঃসহ জীবন যন্ত্রণা নিয়ে তবু তাকে বাঁচতে হবে, সৃষ্টি করতে হবে। আর স্বার্থান্ধ টাকার মানুষগুলো তাদের টাকায় তাকে কিনে নিতে চাইবে। বলো তো অধীর, এইভাবে ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে বিকৃত হওয়াটাই কি লজ্জা নয়, অগৌরবে নয়?
1: তুমি তুমি ঠিক বলেছো ঈশা, সৃষ্টি রহস্যের এক বিরাট মায়া জাল, এই জাল ছিঁড়ে আমাকে বেরোতেই হবে। কবির উক্তিকে সার্থক করে তুলে বলবো, হে দারিদ্র, তুমি মরে করেছ মহান।
3: সামনের বাড়ি বাড়িওয়ালা বেলিফ নিয়ে এসে জগন্নাথ বাবুকে বের করে দিচ্ছে।
1: তাই নাকি? সেদিন ভদ্রলোকের একমাত্র উপার্জনক্ষম ছেলেটি মারা গেল।
3: জগন্নাথ বাবুর বাচ্চা নাতনিটা কি কান্দায় না কাঁদছে, সেই সঙ্গে জগন্নাথ বাবু বেলিফের হাতে পায়ে ধরছেন। আচ্ছা অধীর, তুমি কি পারো না, তুমি কি পারো না ওদের এই বিপদ থেকে বাঁচাতে?
1: ঈশা, তোমার প্রতিবেশী জগন্নাথ বাবুর মতো কলকাতা শহরে অনেক জগন্নাথ বাবু আছেন। আচ্ছা আমি কতজনকে সাহায্য করতে পারি বলো? দেখো আমার টাকা আছে কিন্তু প্রাচুর্য তো নেই। আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবকে গোপনে সাহায্য করা এক কথা, আর প্রকাশ্যে দান করা আরেক কথা।
3: বুঝেছি, তুমি গোপনে দান করতে চাও, ঠিক আছে।
1: ঈশা ঈশা শোনো, আমার সুদর্শন ঈশা বোধহয় আমার কথা শুনে দুঃখিত হলো, ভুল বুঝলো। কিন্তু দেখ আমি কি করতে পারি বল, এইভাবে রাস্তাঘাটে দান করতে গেলে।
2: আচ্ছা আচ্ছা অথির, যে টাকাটা তুমি আমায় দিতে চাইছিলে সে টাকাটা দিয়েও কি তুমি ওদের সাহায্য করতে পারো না? জগন্নাথ বাবুরা তো একটা ঘরে মাথা গুঁজে থাকেন, ওর বাকি ভাড়ার অঙ্কটা বোধহয় আমার চেয়ে খুব বেশি হবে না।
1: সুদর্শন, একটা জিনিস বুঝতে পারছো না যে কম বেশির কথা নয়, এটা হচ্ছে আমার প্রিন্সিপালের কথা।
2: হ্যাঁ, তাহলে অবশ্য আমার আর কিছু বলার নেই।
1: এনিওয়ে, ঈশাকে কথাটা তুমি বুঝিয়ে বলো, সে যেন আমার আবার ভুল না বুঝে। আচ্ছা আমি চলি।
3: আসুন আসুন আসুন, এসো ভাই, এদিকে এসো
4: বৌমা। এদিন
3: আমি এদের নিয়ে এলাম।
1: বেশ করেছ,
4: কত করে ওদের হাতে পায়ে ধরলাম, একটা দিন ওরা সময় দিলে না।
1: না, সময় ওরা দেবে না, ওদের কাছে সময়ের দাম আছে। কিন্তু অসময়ের মধ্যে দিয়ে যারা জীবন কাটাচ্ছে তাদের কাছে সময়ের কোনো দাম নেই।
5: সত্যি আমাদের কাছে আর কোনো কিছুরই দাম নেই, এমনকি জীবনেরও দাম নেই। নাহলে এই মেয়েটার পড়া বন্ধ করে দিতে হলো।
3: তুমি ভেবো না বোন, ওর লেখাপড়ার ভার আমি নিলাম।
6: আপনি আমাকে পড়াবেন?
3: মা পড়াবো বই কি, তুমি কোন ক্লাসে পড়ো?
6: এখন আর পড়ি না, পড়তাম ক্লাস থ্রিতে। বাবা মারা গেলেন তো, তাই আমার পড়া বন্ধ হয়ে গেল।
1: একজনের অভাবে একটা সংসার কিভাবে ভেসে যায়, সমস্ত পরিবারের ভবিষ্যৎটা কিভাবে অন্ধকারে ডুবে যায়, এর খবর কেউ রাখে না। এরা
3: খবর হয়তো রাখে, কিন্তু খবর কেউ নিতে চায় না।
4: ঠিক, তুমি ঠিক বলেছ মা, খবর কেউ নিতে চায় না। আমার আত্মীয়রা নাই, আর ওই বৌমার বাপের বাড়ির লোক তারাও না। জানো মা, আমার ওই নাতনিটিকে আমি পাঠিয়েছিলাম আমার এক ভাইয়ের কাছে। প্রথমে তো সে ভার নিতেই চায়নি, অনেক বলে কয়ে তাকে রাজি করালাম। সে মস্ত বড় চাকরি করে, ছোট্ট পরিবার, একটি মাত্র মেয়ে তার। এখানে ডাক্তারি পাশ করার পর মেয়েটাকে হায়ার এডুকেশনের জন্য বিলেত পাঠিয়েছে। বলতে গেলে এখন তাদের স্বামী স্ত্রীর ছোট্ট সংসার। আমি অনেক কষ্টে সৃষ্টে গাড়ি ভাড়া জোগাড় করে মেয়েটাকে পাঠিয়ে দিলাম, কিন্তু ছ মাসের ভেতর মেয়েটাকে তো স্কুলে ভর্তি করলই না, উপরন্তু ওকে দিয়ে নানান ফাই ফরমাস কাটাতে লাগলো।
3: সে কি?
4: হ্যাঁ, বড় লোকের সমাজে নিজের ভাইপোর মেয়েকে নাতনি বলে পরিচয় দিত না, বলতো দুস্থ আত্মীয়ের মেয়ে, আমার ঘাড়ে এসে পড়েছে। মা, এখন তো ও বড় হয়েছে, বুঝবার সময় হয়েছে। বলতো মা, এই হীনতা সয়ে ও কি থাকতে পারে?
1: কখনোই না, কখনোই না। আত্মসম্মানটা বড় কথা, আত্মহনন করে কেন ওখানে থাকবে? বেশ করেছে ও চলে এসেছে, বেশ করেছে।
4: শুনেছি আপনি তো লেখক।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি লেখক। সংসার আমারও চলে না, আমারও ছ মাসের বাড়ি ভাড়া বাকি।
5: আপনাদের এই অবস্থা, অথচ আপনি আমাদের টেনে নিয়ে এলেন।
1: এরকম অবস্থা বলেই তো টেনে নিয়ে এসেছে। দেশে পরপর কবছর খরা আর বন্যায় ভিটেমাটি ছেড়ে বিভিন্ন গায়ের মানুষ বিভিন্ন দেশ থেকে কলকাতা শহরে এসে জড়ো হয়েছে দুখানা বাসি পোড়া রুটি আর একটু উচ্ছিষ্ট অন্নের আশায়। তাদের সঙ্গে আমাদের তফাত, তারা লেখাপড়া জানে না, খবরের কাগজ পড়তে পারে না, শুধু অদৃষ্টকে ধিক্কার দিয়ে ভিক্ষা পাত্র হাতে নিয়ে ঘুরপাক খায়। আর আমরা আমরা একদিকে দৈন্য আর একদিকে প্রাচুর্যের জাঁতা কোলে নিষ্পেষিত, না পারি ভিক্ষে করতে, না পারি ধার করে সংসার চালাতে, না পারি ছেলে মেয়েদের শিক্ষিত করে তুলতে। ফলে ফলে এরাই হয়ে দাঁড়ায় সমাজ বিরোধী।
4: ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি। জানেন, আমার ওই নাতনিটি লেখাপড়ায় বেশ ভালো ছিল, পড়াশুনো ছাড়িয়ে দেবার পর দিন কত করে ঘুম হয়ে ঘরে বসে থাকতো। হ্যাঁ, আমি লক্ষ্য করতাম কখনো আমার ঠোঙার কাগজগুলো পড়ছে, কখনো একটা পড়ার বই হাতে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, ঘন্টা দুয়েক বাদে ও ফিরে এলো, দেখি বইটা হাতে নেই। জিজ্ঞেস করলাম, কে রে, বইখানা কোথায় গেল? বইখানা বললে, বিক্রি করে দিয়ে খাবার খেয়েছি।
1: খাবে খাবে, ওরা শেষ সম্বল এমনিভাবে বিক্রি করেই খাবে, কিন্তু বিকৃত হবে না কোনো দিন। আমাদের আমাদের সমাজ জীবন নাট্যের এই তো পরিণতি।
3: না, আমাদের জীবন নাট্যের এই পরিণতি আমরা কখনই হতে দেব না। একই পরিবার ভুক্ত হয়ে এমনি করে বাঁচার লড়াই করব? কোর্ট থেকে বেলিফ এনে এদের মতন কেউ যদি আমাদের ফুটপাতে বসায়, আমরা গাছ তলায় আশ্রয় নেব, গাড়ি বারান্দার তলায় আশ্রয় নেব, আর আমরা তার নাম দেব উচ্চবনা নিঃস্ব সমাজ।
4: ওমা,
6: বিপদে মোরে হ্যাঁ রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়, দুঃখ তাপে হ্যাঁ ব্যথিত চিতে নাই বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি জয়। মাসিমা, আমার কবিতা মুখস্থ হয়ে গেছে, ধরুন।
3: মুখস্থ হয়ে গেছে, বেশ, ও ঘরে চলো, কাজ করতে করতে আমি তোমার পড়া ধরব, কেমন?
6: বেশ, তাই ভালো, আমি ও ঘরে যাচ্ছি।
1: কি ব্যাপার, মেয়েটা পড়তে পড়তে চলে গেল কেন?
3: তুমি তো চা খেয়ে এখনই লিখতে বসবে, তাই আমি ওকে ও ঘরে পাঠিয়ে দিলাম।
1: সত্যি এমন একটু জায়গা নেই যে মেয়েটা পড়তে বসে?
3: গরিবের ছেলে মেয়েদের পড়ার ঘর বলে তো কিছু থাকে না, তারা যখন যেখানে একটু খালি পায় সেখানেই পড়তে বসে।
1: যাকগে, তোমার চাকরিটা হলে সারা দুপুর বাড়িটা ফাঁকা।

0: থাকবে, মেয়েটারও পড়ার তখন অসুবিধে হবে না।
1: যাদের হাতে ধরে নিয়ে এসেছি তাদের খাওয়ানোর পড়ানোর দায়িত্ব এসে গেছে বলে চাকরি করব ঠিক করলাম। কাগজে বিজ্ঞাপন দেখে অনেক দরখাস্ত করলাম, কিন্তু কোনো জায়গা থেকে ইন্টারভিউ এলো না। তাই অধীর যখন বলল,
0: বেশ করেছো, স্কুল কমিটির মধ্যে চেনা শোনার লোক না থাকলে আজকাল চাকরি জোটানো শক্ত।
1: তা ঠিক, কিন্তু তুমি তো জানো কেন আমি ওর কোনো অফার অ্যাকসেপ্ট করতে চাই না। ওর মুখের দিকে চাইতো আমার ইচ্ছে হয় না।
0: জানি জানি ঈশা, তবুও তো কথা কইতে হয়, বাইরের ভদ্রতা রক্ষা করতে হয়, দ্বিত হাসি হাসতে হয়। আর এও জানি যে তোমার ওপর ওর আজও আকর্ষণ আছে বলেই ও ছুতোয় নাতায় আমার কাছে আসে। আমি জানি যে তোমার দৃঢ় মনোবলের কাছে ওর কোনো অভিসন্ধি খাটবে না।
1: তোমার এই বিশ্বাসটুকুই আমার সবচেয়ে বড় মূলধন, নইলে আমাদের বিয়ের আগে বাবাকে গিয়ে ও যেসব কথা বলেছিল তা আজও তাঁর মনে বদ্ধমূল হয়ে আছে। আচ্ছা, আর সেসব জেনেও তবুও তুমি তাকে এখনো বন্ধু বলে স্বীকার করছো?
0: ঈশা, শত্রুকে বন্ধু বলে স্বীকার করাটাই তো বুদ্ধিমানের কাজ। বাহ্যিক আচার আচরণে বন্ধুত্বটাকে বজায় রাখতে পারলে শত্রু আর যাই করুক না কেন, অন্তত সামনাসামনি ছুরি তুলতে একটু দ্বিধা করবে। তাই বলছিলাম ঈশা, সত্যি যদি তোমার চাকরিটাও করে দেয় তাহলে ওর কাছে অন্তরের না হোক অন্তত বাইরের কৃতজ্ঞতাটুকু প্রকাশ করতে কুণ্ঠাবোধ করো না।
1: নাও লেখো, তোমাকে আর ডিস্টার্ব করবো না। ওদিকে দেখি অসীমা রান্নার কি ব্যবস্থা করলো।
2: ও
0: এ কি, আরে এসে চলে যাচ্ছেন যে?
2: না, তুমি লিখছো বাবা, আমি পরে আসবো।
0: না না, পরে কেন, বসুন না, বলুন না কি বলতে এসেছিলেন।
2: বলছিলাম কি, দেখতে দেখতে তো বেশ কিছুদিন হয়ে গেল, তোমাদের এই অনটনের সংসারে আর কতকাল আমরা বোঝাতে থাকবো বাবা?
0: কিন্তু উপায় বা কি বলুন, যাবিনি বা কোথায়?
2: বৌমা কাল বলছিলেন দেশে এখনো আমাদের একটা ভাঙা পোড়ো ভিটে আছে, সেখানে গিয়ে কোনো রকমে তো মাথা গুঁজে তো থাকা যাবে।
0: হ্যাঁ, তা না হয় থাকা গেল, কিন্তু খাওয়া, কিন্তু খাবেন কি? তাছাড়া মেয়েটার লেখাপড়া আছে, ঈশার কাছে শুনছিলাম ওর পড়াশোনায় খুব মাথা।
2: হ্যাঁ তা ঠিক, স্কুলের রেজাল্ট ও খুব ভালো করত।
0: তাই বলছিলাম মেয়েটিকে যদি কোনো রকমে লেখাপড়া শিখিয়ে একটু মানুষ করে তোলা যায় তাহলে হয়তো কোনোদিন মায়ের দুঃখ খোঁচাতেও পারবে।
2: কিন্তু এইভাবে কি তা সম্ভব হবে বাবা? তোমার অবস্থা তো আমি চোখে দেখছি, বোঝার উপরে শাকের আঁটি।
0: সে কথা ঠিক, তবে আপনার নাতনির লেখাপড়ার জন্য আমি অন্য চেষ্টা করছি। মনে হয় কোনো মিশন স্কুলে ওর ফ্রি এডুকেশনের একটা ব্যবস্থা আমি করে দিতে পারবো, আর সেই সঙ্গে থাকা খাওয়াটাও বোধহয় ফ্রি হবে।
2: তা না হয় হলো, কিন্তু বৌমা আর আমি,
0: আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, যেদিন জুটবে সেদিন সবাই আমরা খাবো, আর যেদিন ছুটবে না সেদিন সবাই আমরা উপোস করব।
3: দেখুন দেখুন সুদর্শন বাবু, আপনার অত্যাচার তো আর আমরা সহ্য করতে পারছি না মশাই।
0: অত্যাচার?
3: হ্যাঁ,
0: কি বলছেন আপনি?
3: ঠিকই বলছি ঠিকই বলছি, বাচ্চা কাচ্চা নেই, দুটো প্রাণী, এই কথা বলে আমাদের বাড়িতে ঢুকেছিলেন, এখন দুইয়ের জায়গায় আর তিনজন বেড়ে মোট হয়েছেন পাঁচজন, সবসময় তো আপনারাই কল জোড়া করে বসে আছেন, আমাদের ঝিটা কাপড় চোপড় কাস্তে এসে কল পর্যন্ত পায় না।
0: দেখুন জলধর বাবু, আপনাদের অসুবিধার কথা আমি আগে বললেই তো হতো, আমরা রাস্তার কল থেকে জল নিয়ে আসার ব্যবস্থা করতে পারতাম।
3: বেশ বেশ, তাহলে সেই ব্যবস্থাই করবেন এখন থেকে, আর সেই সঙ্গে বকেয়া টাকাটা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। দাদাকে ভালো মানুষ পেয়ে মিষ্টি কথায় অনেকদিন ভুলিয়ে রেখেছেন, আর মনে রাখবেন সেটা হবে না, এখন থেকে ভাড়াটা আমি নিজে আদায় করতে আসবো, এ কথাটা মনে রাখবেন। আপনি খেতে ঠাঁই পায় না, শঙ্করাকে ডাকে, হ্যাঁ কত মুরাদ।
2: বাবা সুদর্শন, আর তুমি এভাবে আমাদের জড়িও না বাবা, আমি বুঝতে পারছি আমাদের জন্য এরপর তোমাকে অনেক অনেক লাঞ্ছনা সহ্য করতে হবে।
0: তা হোক, তবু আপনাদের আমি ছাড়বো না।
1: মেশমশাই, এতটা বেলা হলো কিচ্ছু মুখে দেননি আপনি, নেন দুটো মুড়ি মুখে দিয়ে চাটুকু খেয়ে নিন।
2: হ্যাঁ, আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ো না মা, উপোসে আমার কোনো কষ্ট হয় না।
1: তা জানি, ওটা আপনার গা সওয়া হয়ে গেছে।
0: কিন্তু এসা একটা জিনিস কিন্তু ওর এখনো গা সওয়া হয়নি, প্রায় মাসখানেক হতে চললো উনি আমাদের সঙ্গে আছেন কিন্তু সংকোচটাকে এখনো উনি কাটিয়ে উঠতে পারেননি।
2: না,
0: একটু আগে আমাকে বলছিলেন এমন করে আমাদের ঘাড়ে ভার বোঝা হয়ে ওরা আর কতদিন থাকবেন।
1: না, আমরা কেউ কারোর বোঝা নই, আমরা স্রোতের তৃণখণ্ড, যেদিকে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে আমরা সেই দিকেই যাব।
4: মাসিমা,

0: পড়া হয়ে গেছে, ধরুন।
1: তুমি ও ঘরে যাও, আমি গিয়ে তোমার পড়া ধরছি।
0: এক্ষুনি আবার নতুন পড়া দিতে হবে কিন্তু।
1: নিশ্চয়ই দেব। যা, ও ঘরে যাও। ভারী ইন্টেলিজেন্ট, এমন যার পড়াশোনা করার ইচ্ছে সে কিনা পড়তে পায় না, আর বড় লোকের ছেলেদের দশটা করে মাস্টার জোটে, এ কথা ভাবতেও কষ্ট হয়।
2: ট্র্যাজেডি অফ লাইফ তো এখানেই, যে পড়তে চায় সে পড়তে পায় না, যে খেতে চায় সে খেতে পায় না।
1: যাক শোনো, যে কথা তোমায় বলেছিলাম তার কি করলে?
2: ও হ্যাঁ, আমি অধীরকে বলেছি কথাটা, ও স্কুলের সেক্রেটারিকে বলবে বলেছে। তোমার চাকরিটা হয়ে গেলে আমি আর ভাবি না কিচ্ছু।
3: তুমি তুমি চাকরির চেষ্টা করছো মা?
1: হ্যাঁ মেসুমশাই।
3: তা চাকরির যখন চেষ্টা করছো তখন আশা করি তুমি বেশ ভালোই লেখাপড়া জানো।
2: হ্যাঁ, ও এমএ পাশ।
3: এমএ? বাহ বাহ বাহ, তা এই পাড়ায় তো আমরা বেশ কিছুদিন আছি, তোমায় তো কোনোদিন রাস্তায় বেরোতে দেখিনি মা।
2: না মানে ও এতদিন কিছু করতো না তো, তাই রাস্তায় বেরোনোর বড় একটা দরকারও হতো না।
3: ও কিন্তু এর আগে কি কখনো চাকরি করেছো?
1: না।
3: ও তাহলে আমাদের জন্যই এখন তোমাকে চাকরির চেষ্টা করতে হচ্ছে বলো।
1: মেসমশাই, সংসার বড় হলে আয় বাড়ানোর চেষ্টা তো করতেই হয়।
3: কিন্তু তোমাদের ছোট্ট সংসারটাও তো মা এর আগে ভালোভাবে চলতো বলে মনে হয় না।
1: অভাব অনটন আমাদের চিরকালই লেগে আছে, তার কারণ ওর তো কোনো বাধা আয় নেই।
3: ওর নেই, কিন্তু তুমি তো ইচ্ছে করলে আয় বাড়ানোর চেষ্টা করতে পারতে।
2: হ্যাঁ তা পারত, আসলে আমি ওকে তা করতে দিইনি।
3: কেন?
2: সে কথাটা আপনি আমার নাটকের মধ্যে দিয়ে জানতে পারবেন।
1: মেসমশাই, বাজারে যাবেন না?
3: হ্যাঁ যাব বই কি, তুমি হুকুম করলে যাব।
1: তাহলে আসুন আমার সঙ্গে, বলে দিই কি কি আনতে হবে।
3: হ্যাঁ চলো।
4: আমাদের নাটকটার আর কদ্দূর বাকি সুদর্শনদা?
2: ধীরে ধীরে এগোচ্ছে, গতানুগতিক ছকে নাটকটাকে খাড়া করছি না তো, তাই একটু দেরি হচ্ছে। নাট্যকারের দুজনের সংসারটা এখন পাঁচজনায় দাঁড়িয়েছে। কাবলিওয়ালার কাছে গোপনে টাকা ধার করে নাট্যকার দুবেলার খাবার জোগাচ্ছে, এদিকে বাড়িওয়ালা জলকল নিয়ে ঝঞ্ঝাট বাঁধাবার উপক্রম করছে। যে নাট্যকার নিজের স্ত্রীকে কোনোদিনও বাড়ির বার হতে দেয়নি, সেই নাট্যকারী এখন তার স্ত্রীর চাকরির উমেদারির জন্য তার সম্পাদক বন্ধুকে ধরেছে। নাটকের পরিণতি কি হবে তা আমি জানি না।
5: তা কবে শেষ হবে নাটকটা? হাতে তো বেশি সময় নেই, সামনে মাসে ফার্স্ট উইকে যে আমরা বোর্ডে ডেট দিয়ে বসে আছি।
2: আমিও চেষ্টা করছি ডেটটা যাতে তোমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারো।
4: একটা কথা বলবো সুদর্শনদা?
2: বেশ তো বলো না।
4: মানে টাকা পয়সার যদি দরকার হয় তাহলে তাহলে আমাদের বলতে কিছুমাত্র সংকোচ করবেন না।
2: টাকা?
4: হ্যাঁ।
2: তোমরা টাকা পাবে কোথায়?
4: কেন চাঁদা তুলবো?
2: না না না, তার দরকার নেই। তোমরা সার্থক রূপ দাও নাটকের, তাহলে আমার পাওনা আমি পেয়ে যাব।
5: কিন্তু নাট্যকার যে এখন কাবলিওয়ালার কাছে ধার করে সংসার চালাচ্ছে, এ কথা জেনে আমরা চুপ করে থাকি কি করে?
2: হ্যাঁ, তোমার কথা শুনে আমি ভারী খুশি হলাম মৃগেন। কিন্তু কিন্তু শোনো, নাট্যকারের স্ত্রী যদি চাকরিটা পায় তাহলে নাট্যকার বেঁচে যাবে, আর যদি না পায় তাতেও ক্ষতি নেই। কাবলিওয়ালার চড়া সুদের বিনিময়ে সে হয়তো তার সম্ভ্রম খোয়াবে, কিন্তু নাটক লেখাকে কখনো সে ত্যাগ করতে পারবে না।
4: এর উপর আর আমাদের বলবার কিছু নেই সুদর্শনদা, আপনাকে আর ডিস্টার্ব করবো না, কদিন পরে আবার আমরা খোঁজ নেব। এখন আসি।
2: এসো।
6: হে সুদর্শন, তোমার নাটক শেষ হলো?
2: না, শেষ করতে আর পারছি কই, খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে কোনো রকমে।
6: তারপর কুড়িয়ে আনা সংসারটা এখনো তোমার সংসারই আছে তো নাকি?
2: আছেন। শোনো অধীর, এই চাকরির জন্য এসা তো খুব ব্যস্ত হয়ে উঠেছে।
6: স্বাভাবিক স্বাভাবিক, এখন তো আর তোমরা দুটি প্রাণী নও, এতগুলো লোকে খাওয়া পড়া। তা যাক, চাকরির খবরটা আমি দিতে এলাম।
2: হ্যাঁ,
6: হিয়ার ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেক্রেটারির কাছ থেকে চেয়ে নিয়ে এলাম, কাল থেকে জয়নিং।
2: ঠিক, তুই একটা কাজের মতো কাজ করলি অধীর। শোন শোন অধীর, চিঠিটা তুই ওকে নিজে হাতে করে দে, তাহলে ও খুব খুশি হবে।
6: আচ্ছা আচ্ছা, এসা এসা এসা।
1: কি ব্যাপার, অমন করে ডাকছো কেন?
2: দেখো দেখো এসা, দেখো অধীর তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার সঙ্গে করে নিয়ে এসেছে।
1: সত্যি
6: সত্যি, এই নাও।
1: তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো অধীর।
6: আমিও তোমায় পাল্টা ধন্যবাদ জানাচ্ছি এসা।
1: বারে আমি আবার ধন্যবাদের মতো কি কাজ করলাম?
6: করলে বই কি, এর আগে কতবার তোমাকে চাকরির কথা বলেছি বলো, তুমি রাজি হয়েছিলে? হওনি। আর এতদিন পরে চাকরি করতে রাজি হলে, সেই জন্যই তোমায় ধন্যবাদ জানাচ্ছি।
1: দেখো এতদিন যে চাকরি কেন করতে চাইনি তা তো তুমি জানো অধীর। যেদিন বাড়ি ছেড়ে আসি সেদিন তোমার বন্ধুকে উদ্দেশ্য করে আমার বাবা বলেছিলেন, লিখে একার পেট ভরাতে পারবে না বলেই আমার লেখাপড়া জানা মেয়েটাকে তুমি জীবন সঙ্গিনী করতে চাও। সেদিন তোমার বন্ধু বাবার কথার উত্তরে বলেছিল, আপনাকে আমি কথা দিচ্ছি, যত খারাপ অবস্থার মধ্যে পড়ি না কেন, আপনার মেয়েকে খাটিয়ে আমি নিজের পেট ভরানোর চেষ্টা কোনো দিনই করব না।
6: কিন্তু শেষ পর্যন্ত তোমাদের তাই তো করতে হলো।
2: হ্যাঁ তা হলো অধীর, এসার বাবাকে আমি যে কথা দিয়েছিলাম সে কথা আমি রাখতে পারলাম না।
1: কি পরিস্থিতিতে কি অবস্থায় পড়ে আমায় চাকরি করতে যেতে হচ্ছে তা তো আর তিনি জানেন না। তা যাক, চিঠিতে তো দেখছি কাল থেকে আমার জয়েনিং।
6: কাল থেকে
1: যাই, অসীমাকে সুখবরটা দিয়ে আসি।
6: দাঁড়া দাঁড়া, অসীমা?
1: হ্যাঁ, আমার উদ্বাস্তু বিধবা ছোট বোন। অধীর চলে যাও না যেন, বসো আমি আসছি।
5: কোথায় কোথায় বলি, সুদর্শন বাবু কোথায় বলি? এইতো এইতো এইতো। এ কি ব্যাপার মশাই? আপনার জন্য কি শেষে আমরা পাড়ার লোকের কাছে বদনাম কিনবো?
2: বদনাম কিনবেন কেন?
5: এই এই একটু আগে দেখলাম মশাই আপনার বাড়ির ওই বিধবা বউটি রাস্তার চাপা গলে বালতি পেতে জল মরছেন।
2: ও তাই নাকি? হ্যাঁ তা হতে পারে।
5: হতে পারে কি, হতে পারে কি মশাই? আমি যে নিজের চোখে দেখলাম। না না না না না মশাই, এসব ভালো নয়, সব ভালো নয়, আমার বদনাম হয়ে যাবে, লোকে বলবে আমার বাড়িতে জল নেই।
2: কিন্তু হরিহর বাবু, আপনার ছোট ভাই তো এই কিছুক্ষণ আগে এসে বলে গেলেন যে আমাদের সংসারে লোক বেড়েছে বলে জলের অভাবে আপনাদের ঝি কাপড় চোপড় কাচতে পারছে না।
5: কাপড় চোপড় কাচতে পারছে না, তাই নাকি? জলধার বলে গেছে এই কথা
2: আগে? হ্যাঁ শুধু তাই নয়, উঁচু নিচু আরো অনেক কথাই তো বলে গেলেন সেই সঙ্গে।
5: তাই নাকি
2: আগে? হ্যাঁ।
5: না না না, আপনি কিছু মনে করবেন না সুদর্শন বাবু, আমি ওকে বলে দেবো, কোন ভদ্রলোকের বাড়ির ছেলে মানুষ বিধবা বউ রাস্তার করে জল নেবে? না না না না, এ হতে পারে না, এ হতে পারে না। জলধর, এ জলধর!
1: কি ব্যাপার, বাড়িওয়ালা যে আবার এসেছিল?
2: হ্যাঁ। আচ্ছা এসা, অসীমা কি রাস্তার কলে জল আনতে গিয়েছিল?
1: জানি না তো, বোধ হয় গিয়েছিল।
2: তাই হরিহরবাবু ওকে দেখে বলে গেলেন যে এভাবে রাস্তার কল থেকে জল নিয়ে এলে ওর বাড়ি নিন্দে হবে। একজন বলছেন ওর বাড়িতে অঢেল জল, আরেকজন বলছেন জলের অভাবে কাপড় কাচতে পারছেন না। দুই ভাইয়ের কি বিপরীত চরিত্র দেখো অধীর।
1: কিন্তু আমি ভাবছি ও মুখ পড়ে আমায় জিজ্ঞেস না করে জল আনতে গেল কেন?
2: আমার মনে হয় জলধরবাবুর কথা শুনে ভয় পেয়েই অসীমা রাস্তার কলে জল আনতে গেছে।
1: কিন্তু ওর জন্য যে আমি দিন রাত ভয় ভয় থাকি।
6: ভয় ভয় থাকো কেন?
1: কাক শকুন চিলের তো অভাব নেই এ শহরে, তাই তো আমি ওকে সব সময় আগলে আগলে থাকি।
6: কিন্তু স্কুলের চাকরি নিলে তুমি তো আর ওকে আগলে রাখতে পারবে না এসা।
1: তা হয়তো পারবো না, কিন্তু ওর অভাবটা তো মেটাতে পারবো। রোজগার করে আমি পেটের ক্ষুধা মেটাবো, আর ও সংসারটাকে সুন্দর করে তুলে মনের ক্ষুধা মেটাবে।
6: সবই বুঝলাম, কিন্তু তোমার কল্পনা যদি বাস্তবে পরিণত না হয় এসা?
1: তাহলে দুঃখ করব না, মনে করব জীবনে অনেক পরিকল্পনা যেমন ব্যর্থ হয়ে গেছে, এও তার মধ্যে আর এক ব্যর্থতা।
6: ভালো ভালো ভালো, কিন্তু তোমার চিন্তাধারার সঙ্গে আমি কিছুতে এক হতে পারছি না। পরগাছা যে গাছটাকে আশ্রয় করে, মানে তার লতাপাতা বিস্তার করে, অনেক সময় দেখা যায় আসল গাছের অস্তিত্ব লোপ পেয়ে তখন পরগাছার প্রাধান্যটাই বিশেষ করে মানুষের চোখে পড়ে।
1: জানি, কিন্তু পরগাছা অস্বীকার করে না যে সে কাকে ধরে তার অস্তিত্বকে বজায় রেখেছে। অবশ্য পোকামাকড় যদি পরগাছাটার লতাপাতা মুড়িয়ে না খায় আর পারস্পরিক বিশ্বাসটা যদি থাকে, তাহলে গাছ পরগাছাকে কোনোদিনই ভার বোঝা বলে মনে করবে না।
6: এসব কি সব বলে গেল আউট অফ

0: সেন্টিমেন্ট অনেক কিছু বললো দেখলাম, কিন্তু দেখ আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি সুদর্শন কঠিন বাস্তবের সম্মুখীন হয়ে এসব সেন্টিমেন্টগুলো একদিন ভেঙে চুরমার হয়ে যাবেই।
1: আমি জানি না কি হবে, তবে এসার জন্য দিনের পর দিন যে নাটকের উপাদান আমি পাচ্ছি তা এখন কঠিন বাস্তবের সামনে মুখোমুখি হয়েছে মোকাবিলা করার জন্য।
2: তুমি আমার চাকরি করে দিয়েছো শুনে অসীমা চায়ের কাপ দুটো নিজেই নিয়ে এলো।

0: থেকেই তার মহড়া শুরু করলেন।
1: ওমা, ওকে আবার আপনি কেন অধি? ও আমার ছোট বোন, ওকে তুমি বলো।
2: তুমি কি রাস্তার কলেজ ওলানতে গিয়েছিলে অসীমা?
3: বড্ড অন্যায় হয়ে গেছে দাদা, আর যাবো না।
2: না না, অন্যায় কি, তখন যেভাবে বাড়িওয়ালা ছোট ভাই জলধর বাবু কথাগুলো বলে গেলেন, তাছাড়া তোমার আর উপায় বা কি ছিল? যাই হোক, ওর বড় ভাই যখন হুকুম করেছেন জলটা বাড়ি থেকে নিতে, তখন আর আমাদের কোনো দায়িত্ব রইল না।
3: হ্যাঁ, দিদির কাছে শুনেছিলাম সব কথা। আমি যাই দিদি, উনুনে কড়া চাপিয়ে এসেছি।
1: অমন করে কি দেখছো আধি?
0: না না না, দেখছি নয়, ভাবছি।
1: ভাবছো? কি ভাবছো?
0: ভাবছি তোমাদের সংসারের কথা। এসা এ কদিনে সহসা কিরকম তোমাদের আধা সংসারটা পুরো দস্তুর একটা সংসারে পরিণত হলো। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে বলতে হয়, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই।
1: যাক, শোনো অধীর, কাল তাহলে আমি 10:30 আগে গিয়ে জয়েনিং রিপোর্ট দেবো। ইতিমধ্যে তুমি যদি পারো স্কুলের সেক্রেটারিকে কথাটা বলে রেখো।
0: কিচ্ছু বলার দরকার নেই এশা, তুমি সোজা হেডমিস্ট্রেসের কাছে গিয়ে জয়েনিং রিপোর্ট দিয়ে কাজ শুরু করে দেবে।
4: মাসিমা, মা আপনাকে ডাকছেন।
1: আচ্ছা চলো যাই।
0: সত্যি সুদর্শন, তোদের ব্যাপার স্যাপার দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি রে।
2: অবাক হবারই তো কথা, সবটাই যে আকস্মিক।
0: শুধু আকস্মিক নয়, অভাবনীয়। আজকের দিনে পুরো একটা সংসারকে ফুটপাত থেকে কুড়িয়ে এনে আশ্রয় দেওয়া, এটা সত্যি অভাবনীয়।
2: দেশের অর্থনৈতিক কাঠামো কিভাবে ভেঙে পড়ছে নাটকের মধ্যে আমি সেটাই দেখাতে চেয়েছিলাম অধীর। হেলিমাসে একটা গোটা সংসার উদ্বাস্তু হয়ে এসে উঠল আমারই সংসারে। এরপরে শুরু হবে সংঘাত, তারপরে নাটক দ্বন্দ্বমুখর হয়ে উঠবে। আরে আরে, এই যে এসো এসো, তোমাদের নাটকের কথাই বলছিলাম আমার এই সম্পাদক বন্ধুকে।
5: তাহলে কমপ্লিট?
2: না না, এইবার সত্যিকারের সংঘাত শুরু হবে নাটকে, তারপরেই শেষ।
5: একটু তাড়াতাড়ি করুন সুদর্শনরা, মেম্বারদের তাগাদায় সেই কথাটা বলার জন্য আবার আমাদের আসতে হলো। অন্তত 15 দিন ভালো করে রিহার্সাল না দিয়ে তো।
6: হ্যাঁ
2: নিশ্চয়ই নিশ্চয়ই, 15 দিন কি বলছো, ইফ নট মোর, হয়তো আরো কিছুদিন বেশি সময় লাগতে পারে। নায়িকা সংসারের জন্য চাকরি করতে বেরিয়েছে, উপনায়িকা সংসারের দায় দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে, নির্বিঘ্নে চলে যাচ্ছে সংসারটা। কিন্তু সহসা সহসা এরই মাঝে একটা ঝড় উঠবে।
5: ব্যাপারটা কি জানেন, মেম্বাররা বড্ড ব্যস্ত হয়ে উঠেছে, আপনি গেলে আবার তারা খানিকটা উৎসাহিত হয়।
2: ঠিক আছে, তোমরা একটু শান্ত করো, বলো যে ক্লাবের সমস্ত মেম্বারকে আমার বাড়িতে ডেকে নিয়ে এসে আমি পুরো নাটকটা শোনাবো।
6: আচ্ছা তাহলে আজ আমরা চলি সুদর্শন।
5: হ্যাঁ চলি।
1: এ কি খাতাপত্র টেনে বার করছো, এখন আবার লিখতে বসবে নাকি?
2: না, ভাবছি কাল থেকে লেখালেখিটা দুপুরে খাওয়া দাওয়ার পর লাইব্রেরিতে গিয়ে করব।
1: কেন?
2: কেন কি, তুমি কাল থেকে চাকরি করতে যাবে, আমার কি তখন একা বাড়িতে থাকা ভালো দেখায়?
1: বুঝেছি বুঝেছি তুমি কি বলতে চাইছো, কিন্তু যে কারণে তুমি বাড়িতে থাকতে চাইছো না, ঠিক সেই কারণে তোমার অনুপস্থিতির সুযোগে আর কেউ যদি যাওয়া আসা শুরু করে।
2: না না, তোমার যত সব এলোমেলো ভাবনা, আমি বাড়িতে না থাকলে কে আবার আসবে, কেউ আসবে না।
1: তোমার কথাই যেন সত্যি হয়, তোমার নাটকের পরিণতি যেন মাধুর্য মণ্ডিত হয়ে দর্শকদের তৃপ্তি দেয়।
3: দিদি এই টিফিন।
1: দুবেলা রান্না বান্না করা, সংসারের নানান কাজ, তার উপর আবার রোজ রোজ টিফিনের হাঙ্গামা করিস কেন বলতো?
3: সকালে কোনো রকমের দুটি হাতে ভাতে করে যাওয়া, এত খাটুনি, মাঝখানে একটু কিছু না খেলে শরীর টিকবে কেন? আমাদের খাওয়ানোর জন্য খাটবে, অথচ খাবে না তা হবে না।
1: ফের ফের তোদের খাওয়ানোর কথা তুলছিস? কতদিন বারণ করেছি না যে ও কথা মুখে উচ্চারণ করবি না? কেন কেন আমরা খাচ্ছি না? সংসারটা তো এখন আমার একার নয়, তোর আমার আমাদের সকলের।
3: ঘাট মানছি দিদি।
1: তা হ্যাঁ রে, মেসমশাই কবে আসবেন, তোকে কিছু বলে গেছেন?
3: আসবার কথা তো ছিল কাল, আজ এখনো পর্যন্ত তো এলেন না।
1: আচ্ছা কেন তুই ওকে দেশে যে

0: দিলি বল দেখি।
1: কত করে তো বারণ করলুম, কিছুতেই শুনলেন না। বললেন যাই ইট কাঠগুলো বিক্রি করে যদি কিছু আনতে পারি। আমাকে দিব্যি দিয়ে বললেন এ কথা যেন এসামাকে বলো না, তাহলে কিছুতেই ও আমায় যেতে দেবে না।
0: আচ্ছা ফিরে আসুন দেশ থেকে, তারপর ওকে আর বাড়ির বাইরে আমি যেতে দেব না।
1: সত্যি ওকে বাড়ির ভেতর আটকে রাখাই ভালো, তাহলে আমিও নিশ্চিন্ত হয়ে দুপুর বেলাটা কাটাতে পারি। ওই সময়টা যে আমি কি ভয়ে ভয়ে থাকি।
0: ভয় কিসের? ভয়
1: ভূতের নয়, মানুষে ভয়।
0: বুঝেছি, তুই অধীরের কথা বলছিস তো?
1: হ্যাঁ, তোমাদের বন্ধু বলে কিছু বলতে পারি না, কিন্তু তোমরা যখন থাকো না তখন উনি আসেন, এটা আমার ভালো লাগে না। তাছাড়া এলে আর সহজে উঠতে চান না, আজে বাজে গল্প ফেঁদে বসেন।
0: জানি ও আসবে, আমাদের বন্ধুত্বের সুযোগ নিয়ে, আমার চাকরি জুটিয়ে দেওয়ার সুযোগ নিয়ে ও আসা যাওয়া করবে। তে তো বড়ি গিলতে কার স্বাদ হয় রে, কিন্তু রোগে ধরলে তা গিলতেই হয়। মধ্যবিত্তের সংসারে অভাব অনটনটাও এমনি একটা ক্রনিক রোগের সামিল। তাই তো এই তেতো বড়িটাকে ফেলতেও পারছি না, হোকরাতেও পারছি না। যাই হোক অসীমা, তুই নিজে একটু শক্ত হয়ে থাকিস, নে আয় দরজাটা বন্ধ করে দিয়ে যা।
1: চলো দিদি। কিরে বুলা, বই খাতা নিয়ে আবার এ ঘরে এলি যে?
2: মাসিমা 10 খানা অঙ্ক কষতে দিয়েছেন, ওগুলো করে রাখি, স্কুল থেকে এসে দেখবেন বলেছেন।
1: অঙ্ক কষা হয়ে গেলে ও ঘরে চলে যাবি। বুলা, এই বুলা, এই বুলা, এই বুঝি তোমার অঙ্ক কষা হচ্ছে?
2: বড্ড ঘুম পাচ্ছে মা।
1: তা যা ও ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিয়ে তারপর অঙ্কগুলো কষে রাখিস।
2: আমায় খানিকক্ষণ পর টিকে দিও মা।
1: দেবো।

0: বাবা বড্ড ঘুরেছি, টায়ার্ড, এক গ্লাস জল খাও তো।
1: এই যে আপনার জল
0: দাও। আরে কদিন ধরে আসছি, সুদর্শনে দেখা পাচ্ছি না। ও কি আজকাল রোজই খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে নাকি?
1: হ্যাঁ, কি যেন ওর কাজ পড়েছে।
0: তোমার মেয়ে কি স্কুলে?
1: না, ঘুমোচ্ছে। পয়সার অভাবে স্কুল থেকে তো ওর অনেকদিন আগেই নাম কেটে দিয়েছি। দিদি বলছিলেন আসছে মাস থেকে ওর স্কুলেই ওকে ভর্তি করে দেবেন। বলছিলেন আমার সঙ্গে ও স্কুলে যাবে, আবার আমার সঙ্গেই আসবে।
0: বাহ বাবা, তাহলে তো খুব ভালো হয়।
1: তা যদি হয় তাহলে জানবো এসব আপনারই দয়া।
0: না না না, এ কি বলছো তুমি অসীমা?
1: ঠিকই বলছি, দিদির চাকরিটা আপনি করে না দিলে আমাদের যে কি হতো।
0: আচ্ছা, এসব কেন সেন্টিমেন্টের কথাগুলো বলছো বলো তো? কেউ কারো অভাব পূরণ করতে পারে না, তবে হ্যাঁ বলতে পারো উপলক্ষ এই মাত্র। দেখো সব কথা, এদের সংসারে সে তোমার কেমন লাগছে বলো?
1: ভালো, তবে সব সময় মনে হয় এদের উপর ভার বোঝা হয়ে আর কতকাল থাকবো। লেখাপড়াও শিখিনি যে দিদির মতন চাকরি করতে বেরোবো। আজ মনে হয় যদি লেখাপড়া শিখতাম তাহলে এমন করে পরে গলগ্রহ হতে হতো না।
0: আচ্ছা, লেখাপড়ার তো বয়স নেই অসীমা, ইচ্ছে করলে এখনো তুমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে পারো।
1: না, এখন আর তা হয় না। এদের সংসারের সব দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছি যে।
0: দায়িত্ব দায়িত্ব, আরে বাবা, সংসারে দায় দায়িত্ব মানে তো দুবেলা কুটনো কোটা, বাটনা বাটা, রান্না করাই তো।
1: হ্যাঁ, এইটাই তো সংসারের সবচেয়ে বড় দায়িত্ব। নিজের সংসারে এই কাজই তো করে এসেছি এতদিন।
0: আরে বাবা, সেটা ছিল তোমার নিজের সংসার, তোমার স্বামী শ্বশুর মেয়ে।
1: এখানেও আমার তাই, শুধু
0: বুঝেছি, শুধু তোমার স্বামী মেয়ে। অসীমা অসীমা, ওই না থাকাটাই তো মেয়েদের সবচেয়ে বড় না থাকা। দেখো আমাদের দেশে সামাজিক বন্ধন আজ কত স্লথ, মেয়েদের সামনে আজ কত সুযোগ সুবিধে, অথচ বেশিরভাগ মেয়েরাই সেই সুবিধে গ্রহণ না করে পুরনো শখকে আঁকড়ে ধরে কষ্ট পায়, নিজেকে ভার বোঝা বলে মনে করে।
1: কি বলছেন আপনি?

0: ঠিক বলছি। দেখো, সাংসারিক কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে দেহের ক্ষুধা মেটাতে পারো, কিন্তু মনের ক্ষুধা, আমি জানি, আমি জানি অসীমা অহরহ মনের মাঝে উঁকি ঝুঁকি দেয়, সে তার অতৃপ্ত আকাঙ্ক্ষাগুলোকে প্রতিপলে টুঁটি টিপে মারার চেষ্টা করে। এটা শুধু আমাদের দেশের সংকীর্ণ লোকাচার, তাই মনটাকে মেরে ফেলে আমরা বাঁচতে চাই অসীমা।
1: এটাই যে আমাদের জীবনের ব্রত।
0: ব্রত ব্রত না চাই, বলতে পারো কজন সত্যিকারের ব্রতচারিণী আছেন? আমাদের দেশে, আমাদের সমাজে এক অদ্ভুত নিয়ম, আরে বাবা, জীবনে বিপর্যয় ঘটতে পারে, কিন্তু বিপর্যয় জীবনের শেষ কথা বা সমাপ্তি নয়। বিপর্যয় ঘটে যায়, আবার নতুন করে জীবনের শুরু হয়। আসলে এতগুলো কথা তোমায় বললাম শুধু তুমি আমার ভালো লেগেছে বলে।
1: আমাকে তো কারোর ভালো লাগবার কথা নয়।
0: এটা তোমার নিজের কথা, ভালো যা লাগে সেটা তো ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার বা অন্য কারোর ব্যাপার নয়। ঈশার উপার্জনে টাকায় বসে খাওয়ার যে গ্লানি, সে গ্লানি থেকে তুমি যেমন নিজে নিষ্কৃতি নিতে পারো, তেমনি ঈশাকেও নিষ্কৃতি দিতে পারো অসীমা।
1: পারি? বলুন কি করে আমি নিষ্কৃতি দিতে পারি?
0: সংস্কারের সব বোঝা ঠেলে ফেলে একবার তুমি আমার দিকে হাত বাড়ো অসীমা, আমি তোমাকে নিষ্কৃতি দেব, আমি তোমার জীবনকে পরিপূর্ণ করে তুলব। সুদর্শনের অনুপস্থিতির সুযোগ নিয়ে কদিন ধরে যে আসা যাওয়া করছি, শুধু তোমাকে এই কথাটা একবার বলার জন্যে, বলো অসীমা, বলো তুমি কি চাও না যে জীবনটাকে পরিপূর্ণ করে তুলতে? বলো অসীমা, প্লিজ বলো, বলো
1: না,
0: বলো অসীমা, বলো, বলো, বলো অসীমা,
2: বলো, বলো অসীমা, বলো, বলো অসীমা, বলো চিরাচরিত সংস্কারকে ঠেলে ফেলে অধীরকে চাও না তোমার সন্তান শ্বশুর আর সমাজকে চাও? বলো
1: দাদা, দাদা আপনি বিশ্বাস করুন,
2: আমি তোমায় অবিশ্বাস করি না অসীমা, কিন্তু মানুষের দুর্বল মুহূর্তে সুযোগ নিয়ে যারা তোমায় সুখের স্বপ্ন দেখায়, তারা শেষ পর্যন্ত তোমার সব দায়িত্ব নিতে পারে কিনা তাই আমি দেখতে চাই।
0: পারি, পারি, নিশ্চয়ই নিতে পারি।
2: তাহলে প্রথম দিন তুমি ওদের সাহায্য করতে এগিয়ে আসনি কেন অধীর?
0: সেদিন ওদের চেনার সুযোগ হয়নি, জানার সুযোগ হয়নি, তাই
2: কথা। সেদিন অসীমাকে তুমি দেখনি, দেখলে তোমার পকেট থেকে টাকা নিশ্চয়ই।
0: সুদর্শন,
2: ঈশা তোমাকে এই কারণেই বিশ্বাস করে না, তোমার চাউনের মধ্যে যেন কিসের লুলুপতা দেখতে পায়।
0: সুদর্শন, তুমি কিন্তু আমার উপর অবিচার করছো, আমাকে ভুল বুঝছো।
2: সেই কথাটাই এতদিন তোমার সম্পর্কে ঈশাকে বোঝাতে চেয়েছিলাম, যে ঈশা তোমাকে চিনতে ভুল করেছে, তোমার উপর তার অবিশ্বাস হয়েই থুক। কিন্তু আজ আমি অকপটে স্বীকার করছি অধীর, যে ঈশার কাছে আমি হেরে গেছি, মানুষ চিনতে আমি ভুল করেছি। অসীমা যদি নির্দ্বিধায় তোমার হাত ধরে বাড়ি ছেড়ে চলে যায়, যেতে পারে, আমি তাতে বাধা দেব না।
1: দাদা, দাদা আপনি আমায় ভুল বুঝবেন না।
2: না বোন, তোমায় আমি ভুল বুঝিনি, কিন্তু ভুল বুঝে যারা তোমায় কাছে পেতে চায়, তারা কেন এতদিন সমাজে সাধু সেজে বিচরণ করছে, কেন তাদের এই মনোবিকার?
0: মনোবিকার নয়, এ আমার বিদ্রোহ।
2: বিদ্রোহ?
0: হ্যাঁ,
2: কার বিরুদ্ধে?
0: যে সমাজে আশা আকাঙ্ক্ষায় ভরা অতৃপ্ত মনগুলো টুঁটি টিপে মারতে চায়, সেই সমাজের বিরুদ্ধে।
2: কিন্তু আমি যদি বলি ওসব ধাপ্পাবাজি, আসল কথা হলো আত্মসুখ সম্পন্ন একজন মানুষের ওসব বাহ্যিক বুলি। তেতো বড়িটা সুগার কোটেড করলেও সেটা তেতো বড়ি ছাড়া আর কিছুই নয় অধীর। তোমার কাছে আমার অনেক ঋণ, তাই বলতে পারছি না এই বাড়িতে তুমি আর এসো না। শুধু বলছি যে তুমি মন রোগের চিকিৎসা করাও, সুস্থ হও, আর মালিন্যহীন মন নিয়ে তখন তুমি এ বাড়িতে আবার এসো।
1: উপদেশের কাল কত, উপনিষদের কাল কত, কিন্তু অনাগত দিনের জন্য কাক, চিল, শকুন, বাজপাখি এরা থাকবে, আর সেই সঙ্গে অধীরও থাকবে আর অসীমাও থাকবে।
2: ঠিক, ঠিক বলেছো এশা, এরা সবাই থাকবে, নইলে নাটক হবে না।
3: কই দাদা, নাটক কত দূর?
2: এসো এসো পরেশ, নাটক প্রস্তুত। উপনায়িকাকে নিয়ে ভিলেন যে খেলা খেলতে চেয়েছিল, নাট্যকারের সজাগ দৃষ্টিতে এইমাত্র তা ব্যর্থ হয়ে গেল। নাট্যকার এরপরে আর নাটক টানতে চায় না, কারণ তাহলে উপনায়িকার বৃদ্ধ শ্বশুর সমাজের কাছে জবাবদিহি করতে পারবেন না, আর উপনায়িকার সন্তান মাতৃকলঙ্কে আজীবন সমাজে উপহাস্যাস্পদ হয়ে থাকবে। এই নাও, নাটক শেষ।

0: নাট্যকার নাটকটি এখানেই শেষ হল। রচনা দেবনারায়ণ গুপ্ত, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জগন্নাথবাবু, বঙ্কিম ঘোষ, সুদর্শন, অঞ্জন বিশ্বাস, সনাতন, সুতেজ সাত্ত্বিক, হরিহর, সর্বাণীচরণ চট্টোপাধ্যায়, জলধর, চন্দন সরকার, পরেশ, সমর কুমার, মৃগেন, মুকুল সরকার, বুলা, মধুবন্তী চৌধুরী, অসীমা, বর্ণালী সেন শর্মা ঘোষ, অধীর, শোভনলাল মুখোপাধ্যায় এবং এশার ভূমিকায় শেফালী বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা শুভ্র প্রকাশ দে। নাটকটি প্রযোজনা করেছেন শোভনলাল মুখোপাধ্যায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এখন শুনবেন আধুনিক বাংলা গান, শ্রীজাতর কথায় সুরে, শুভমিতার কণ্ঠে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্যের আসন্ন দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন আজ বৈঠকে বসে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্টেট পুলিশ নোডাল অফিসার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিকরা এবং উপমুখ্য নির্বাচনী আধিকারিক সহ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কর্মীরা। নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের 10টি এবং উত্তরাখণ্ডের 1টি আসন। এছাড়া কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যসভার 1টি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েলের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে আজ থেকে, ভোটগ্রহণ 16ই অক্টোবর। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা NIA দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের মিঠাপুকুর ও বলরামপুরে আজ ভোরে অভিযান চালিয়ে শেখ জুম্মান নামে এক যুবককে গ্রেফতার করেছে বলে খবর। পাশাপাশি মোহাম্মদ শাহরুল পুরকায়েত নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গি যোগ সন্দেহে পূর্ব বর্ধমানে NIA হাতে এক ইমাম গ্রেফতার হয়েছে। মঙ্গলকোট পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদের ইমাম PR মোহাম্মদকে গ্রেফতার করেছে NIA। বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভাল্লা খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। ধৃতদের মধ্যে একজন জমি জায়গার ব্যবসায়ী দীপঙ্কর রায়, অপরজন মোবাইল দোকানের ব্যবসায়ী শেখ আনারুল। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ইন্ডিয়া AI মিশন আজ কলকাতার নিউ টাউন কনভেনশন সেন্টারে রাজ্যগুলির সঙ্গে প্রথম আঞ্চলিক ইন্ডিয়া AI কর্মশালা ও পর্যালোচনা সভার আয়োজন করেছে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আয়োজিত এই সভায় পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও সিকিমের ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: सैनिक तुम लोगों से कैसा सलूक करे, मुझे।
1: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। নির্বাচন কমিশন আজ রাজ্যসভার ১১টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি আসন। এছাড়া কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যসভার একটি আসনের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েলের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে আজ থেকে, ভোটগ্রহণ ১৬ অক্টোবর। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তাঁর বিরুদ্ধে থাকা ৬টি মামলাতে এই জামিনের নির্দেশ দেন, ফলে এর ফলে উপনির্বাচনে আগেই তিনি মুক্তি পাচ্ছেন। তাঁর মোবাইল নম্বর থানায় জমা রাখার কথা জানিয়েছে আদালত। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই অন্তর্বর্তী জামিন কার্যকর থাকবে। পরদিন তাকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের জন্মের শংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতার নথিতে দেওয়া তথ্যে অসঙ্গতির অভিযোগে তার প্রার্থীপদ বাতিলের আবেদনের মামলা আজ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও কংগ্রেসের আনা এই আবেদন আজ খারিজ করে দেন। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে আজ সকালে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট নির্দেশনালয় ইডির আধিকারিকেরা। মন্ত্রীর ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও চলে তল্লাশি। উল্লেখ্য, পুজো পরিক্রমার নামে ইউনেস্কোর ভুয়ো পাস বিক্রি করে ৫০ থেকে ৬০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুচন্দার বিরুদ্ধে। বোলপুরের বিজেপি বুথ সভাপতি চন্দন ভল্লা খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বীরভূম জেলা পুলিশ। ধৃতদের মধ্যে একজন জমি জায়গার ব্যবসায়ী দীপঙ্কর রায়, অপরজন মোবাইল দোকানের ব্যবসায়ী শেখ আনারুল। এই মুহূর্তে খবর এ পর্যন্ত, পরে খবর বিকেল ৫টায়।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছ ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারা দিন।
3: Attention, national recognition for your hard work, for those making outstanding contributions to the animal husbandry and dairy sector and embracing innovative practices. The Department of Animal Husbandry and Dairy, Government of India, invites nominations for the prestigious National Gopal Ratna Awards 2026. The awards recognize excellence in three categories: Best Dairy Farmer, Best Dairy Cooperative Society, Best Artificial Insemination Technician. And there is more. Special provisions have been made for the Northeastern region and Himalayan states. Nomination period 10th August to September 30th, 2026. So what are you waiting for? Apply today at www.awards.gov.in or visit your nearest CSC center to submit your nomination. National Gopal Ratna Awards 2026, issued in public interest by the Department of Animal Husbandry and Dairying, Government of India.
4: শুনছো ক্যাফে কলকাতা,
5: ক্যাফে কলকাতা
4: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। এক্স্যাক্টলি, তুমি শুনছো ক্যাফে কলকাতা, আমি রয়েছি রাজীব, আর আমার সাথে রয়েছে দ্য ভেরি বিউটিফুল হুইশ সি।
1: দিস ইজ বিহু, আর বহুদিন বাদে বিকেলবেলাতে আমি শো করতে এসেছি। জেনারেলি তোমরা আমাকে শোনো রাত্রিবেলা, উইক নটার যে স্লটটা রয়েছে সেখানে, কিন্তু আজকে আমি ভেবেছি পুজোর আগে অনেক অনেক কথা বলার আছে, অনেক অনেক আড্ডা দেওয়ার আছে, তাই যখন রাজীব বলল আমি অবভিয়াসলি না করতে তো পারিনি।
2: একদম, মানে এটা মানে এই প্রোগ্রামটা মানে বেসিক্যালি আজকে আমাদের পাওয়াটা একদম, মানে আমরা যারা বিকেলে এই শোটা করি তাদের কাছে এটা মানে হাতে মানে মুন ইন হ্যান্ড।
1: যাই হোক, আজকে যেটা নিয়ে কথা হবে, অনেক কিছু নিয়ে কথা হবে, কিন্তু অবভিয়াসলি পুজোর আর মাত্র কিছুদিন বাকি, তাই পুজো রিলেটেড বহু বহু ইনফরমেশন দেওয়ার থাকবে, নেওয়ার থাকবে। আর তো সেই নাম্বারটা রয়েছেই যেখানে তোমরা আমাদেরকে মেসেজ আর হোয়াটসঅ্যাপ করতে পারো।
2: একদম, এবং এই পুজোর কেনাকাটাতে আমি জানি তোমরা বেরিয়ে পড়ে

0: কারণ বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েছে, সেই খবরটা তোমাকে দেবো। কিন্তু ইন দ্য মিন টাইম তুমি এখন বেরিয়ে পড়েছো, আমি গড়িয়াহাটের ওপর দিয়ে আসছিলাম, দেখছিলাম চারিদিকে মানে ঠিক ঠিক করছে ভিড়ে। কিন্তু এই ভিড়ে হাঁটতে হাঁটতে অনেক সময় দেখা যায় আমরা একটু বাবা গো অনেক হাঁপিয়ে ফেললাম বা হাঁপিয়ে গেলাম। সেই জন্য কিন্তু আজকে মানে যেটা তোমাকে মানে চালিত করে সেই চালিকা শক্তির বিষয়, মানে তোমার শরীরের একটা অঙ্গ এবং ইনফ্যাক্ট আমাদের সবার শরীরের একটা অঙ্গ, বিশেষ অঙ্গ, যেটা আমরা আদান প্রদান করি একে অপরকে ভালো লাগলে, সেই ব্যক্তিকে আজকে সেলিব্রেট করা হচ্ছে, আই মিন সেই জিনিসটাকে, সেটা নিয়ে কথা বলবো। আপাতত একটা গানে যাব, কারণ অনেকক্ষণ বকবক করছি, একটা গানে যাবো। একটা সুন্দর গান, কোন গান রেডি করে রেখেছো বিহু?
1: একটা ভীষণ ফাটাফাটি গানের রেডি করে রেখেছি, গান রেডি করে রেখেছি এই কারণেই, কারণ আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো বা যে অঙ্গ নিয়ে কথা বলবো তার সঙ্গে এই গানের কিন্তু বেশ একটা লিংক আছে। কারণ তুমি যদি আশেপাশে না থাকো তাহলে কিছুই যে ভালো লাগে না।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একেবারে ক্যাফে কলকাতা চলছে, বিহু রাজীব রয়েছে, আর তুমি কানে রেখেছো 107 FM রেনবো। তোমাকে যেরকম বলছিলাম যে বাজার করতে গিয়ে তুমি হাঁপিয়ে গেলে, বা তোমার একদিন খেয়াল হলো যে না, শরীরচর্চা করা দরকার, তুমি সবর সবর উঠে পড়লে এবং তুমি একটু মানে প্রথম দিনই দৌড়াদৌড়ি করতে শুরু করলে, তারপরে দেখলে বুকের বাঁ দিকটা হালকা চিনচিন করছে, করতেই পারে, এটার কারণ কি হতে পারে বিহু?
3: এর অনেক রকমের কারণ হয়, যদি কারণটা মানে দেখো, যদি তোমার ভালোবাসার মানুষ তোমাকে একটু ধাক্কা দিয়ে চলে যায়, দ্যাট ইজ ডিফারেন্ট। সেই চিনচিনটা মোটামুটি দু তিন মাস পরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। তবে যদি সেই চিনচিনের কারণ হয় তোমার শারীরিক কোনো সমস্যা, মানে তোমার হেলথ রিলেটেড কোনো ইস্যু, তাহলে কিন্তু ইটস আ বিগ ডিল। মানে ধরো, এই যেমন আজকে একটা বিশেষ দিন, যেমনটা রাজীব বলছিল অনেকক্ষণ ধরে, আজকে সেই বিশেষ দিন, শরীরের সমস্ত অঙ্গের মধ্যে যে অঙ্গটাকে তোমাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত,
2: একদম রাজা অঙ্গ যাকে বলে, তো সেই আজকে আমাদের মেন শরীরের মাইটোকন্ড্রিয়া যেটাকে বলে, সেটাই আমাদের হার্ট। আজকে কিন্তু ওয়ার্ল্ড হার্ট ডে, এবং ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এই দিনটার মেন অথরিটি আর কি, তারা এই দিনটাকে উদযাপন করে আসছে বহু বছর ধরে। এবং এই যে 29 সেপ্টেম্বর 2006, মানে আজকে একটা থিম করা হয়েছে, এই থিমটার নাম হচ্ছে ডোন্ট মিস আ বিট। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় হার্টের যে ধুকধুক ধুকধুক, এই ব্যাপারটা অনেকের অনিয়ন্ত্রিত হয়, অনেকের বেশি হয় পালস রেট, অনেকের কম হয়। তো এই সমস্ত বিষয় যাতে আমাদের একেবারে মনুষ্য সমাজে ঠিকঠাকভাবে চলে এবং আমরা আমাদের হার্টের প্রপার যত্ন নিই, আমাদের হার্টে যেন কোনো রকম ডিজিজ অ্যাটাক করার আগেই আমরা আগে থেকেই একটু যেটাকে বলে আর কি, ওই একটু প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেই ব্যাপারটা নিতে পারি, সেই জন্যই আজকের এই দিনটা সেলিব্রেট করা হয় সারা পৃথিবী জুড়ে। তো সেরকম আমাদের এই পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা আমাদের কলকাতাতেও আজকে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বিশেষ করে ডক্টর সেগমেন্টে যারা রয়েছে, ডক্টর ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে, তারা এই দিনটাকে সেলিব্রেট করছে। এবং আমাদের সবার এই বিষয়টা, সচেতনতা যাতে বাড়ে, সেই জন্য আজকের প্রথম ঘন্টায় এই বিষয়টাকে মাথায় রেখে একটা প্রশ্ন রেখেছি তোমাকে। তোমার কাছ থেকে আমরা ঠিক উত্তর চাই না, তোমার অ্যাকচুয়ালি তুমি কি ভাবো, তোমার বিশ্লেষণ, তোমার ব্যাখ্যা, সেটা চাই। সেই প্রশ্নটা তোমাকে ছুঁড়ে দেব, কিন্তু আপাতত একটা সুন্দর গানে যাব, গান থেকে ফিরে এসে সরাসরি তোমার সাথে কানেক্ট করবে বিহু এবং রাজীব, আর তুমি কানে রাখবে এই সুন্দর গানটা আর তার সাথে 107 FM রেনবো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একদমই, প্রেম করবে, যা ইচ্ছা তাই করবে, সব করবে, কিন্তু শারীরিক অ্যাক্টিভিটি মানে যেটাকে বলে এক্সারসাইজ সেটাও যদি করো তাহলে কিন্তু তোমার হার্ট একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে। তো সেখান থেকেই আজকে মাথায় এলো এরকম একটা বিষয়, বিহু, তুমি কিভাবে তোমার হৃদয়ে কোন সহজ টোটকায় ভালো রাখো। এবার দেখো, আমি কিন্তু কোনো একেবারে সেই হার্ট করে একেবারে ডাক্তারের একেবারে অভিমত আমি চাই না, ঠিক আছে? সেটা হতে পারে তোমার ফিজিক্যাল অ্যাসপেক্ট হতে পারে, তুমি প্রেমে ছ্যাঁকা খেয়েছো, সেখান থেকে তুমি বেরিয়ে এসে আবার নতুন মানুষ হয়েছো, হ্যাঁ সেরকম এক্সপিরিয়েন্সও হতে পারে। মানে এভরিথিং ইজ, মানে যত অ্যাসপেক্ট রয়েছে সব দিক থেকে তুমি জানাতে পারো তোমার হৃদয় ভালো থাকার জন্য। কেউ মানে অনেকে বলে যে আমি বিরিয়ানি খেয়ে আমার মন ভালো রাখি, তো মানে মন ইকুয়ালস টু হৃদয়। এবার এই ভালো রাখার বিষয়টাকে তুমি কিভাবে যত্ন নাও এটাই আমাদের জানা।
3: একদমই তাই। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, হৃদয় যখন আমরা বলি তখন একটা বেশ একটা হার্ট একটা কঠিন কঠিন ব্যাপার মনে হয়। আমরা এখানে কোনো চিকিৎসক নই, আমরা এখানে তোমাকে সেই সাজেশন দিতে পারবো না, সেই জন্য একদম স্পেশালিস্ট মানুষজন রয়েছেন, আমাদের অন্য শো রয়েছে। তবে এই মুহূর্তে বিহার রাজীব তোমাকে যেটা বলতে চাইছি যে তোমার যে মন, যে মনটাকে আমরাও ইকুয়ালি ভালোবাসি, সেই মন খারাপ হলে আমাদেরও খারাপ লাগে। তাই তোমার মন যখন খারাপ হয় তার যত্ন তুমি কীভাবে নাও? 9903653992, আরেকবার বলি 9903653992, সেই ম্যাজিক্যাল নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানাও। আপাতত যখন মনের কথাই হচ্ছে তখন এমন দুটো গান যেটা তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই 2007-08।

0: তার কারণ আজকে হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে, এবং এই নিয়েই তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে তোমার হৃদয়ের সহজ টোটকা খাটিয়ে ভালো রাখো। প্রচুর মেসেজ এসছে, প্রচুর হোয়াটসঅ্যাপ এসছে, কিন্তু সেটা যাওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা আছে আমাদের আকাশবাণীর তরফ থেকে, সেটা একটু তোমাকে চট করে বলে দিই। সেটা হলো শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটা শেষ করছি, কিন্তু আমাদের শো একদম মানে দড়দড়িয়ে চলছে।
1: একদমই তাই। আর এই যে তোমাদের মেসেজ, মানে তোমরা যে নিজে নিজেই মনকে ঠিক রাখতে পারো সেটার প্রমাণ মোটামুটি আমরা পেয়ে গিয়েছি। তবে একটা কথা তোমাদেরকে বলি, ধরো তোমার এখন এই মুহূর্তে বয়স 30 বছর, কিন্তু তুমি কিন্তু জানো না যে তোমার হৃদয়ের বয়স ইতিমধ্যে বেড়ে হয়ে গিয়েছে 40 বছর। এর পিছনে একটা কারণ রয়েছে। ডাক্তাররা বলছেন যে অনেক সময় সকালবেলা উঠে হয়তো তুমি গ্রিল্ড চিকেন খাচ্ছ বা এমন কিছু জিনিস খাচ্ছ যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে ভীষণভাবে স্বাস্থ্যকর, কিন্তু কিছু কিছু অভ্যাসের জন্য তোমার হৃদয় যে কখন বুড়িয়ে যাচ্ছে সেটা তুমি ধরতেই পারছো না। ধরো তুমি 9-to-5 জব করো, মানে সকালবেলা সারা দিন ধরে এক জায়গায় বসে থেকে কাজ করতে থাকো, সেই সময়টাতে কখনো বসকে খুশি করার জন্য ওঠো না, নড়ো না, চড়ো না, কিচ্ছু করো না। তার মানে সারা দিনে দেহের মধ্যে সেইভাবে রক্ত সঞ্চালনই হয় না। আর ওইদিকে তোমার যে হার্ট বাবাজি, তার কিন্তু অবস্থা একেবারে বেহাল, কারণ সে ভাবতে থাকে রক্ত সঞ্চালনই হচ্ছে না, তাহলে আমি ভালো পারফরমেন্স দেবো কী করে। তাই আজকে ওয়ার্ল্ড হার্ট ডেতে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো।
0: একদম, সেটা মাথায় রাখতে হবে। আর একটা ছোট্ট খবর তোমাকে দিয়ে দিই, যেটা শোয়ের শুরুতেই বলছিলাম মাথায় আমাদের রাখতে হবে। সামনে পুজো আসছে, সবই ঠিক আছে, আকাশে নীল সাদা পেঁজা মেঘ সবই দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে সাথে হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। এই দিন কয়েক আগেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গোটা বাংলা জুড়েই একটা ভারী বৃষ্টি হয়েছে আমরা দেখেছি। অর্ণব ছিল বোধহয় না, একেবারে স্ট্যাম্পড। হ্যাঁ, এবার যাদের প্রিয় মানুষ অর্ণব, তারা তাদেরকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায়, কি মজা, তাই তো?
1: হ্যাঁ, মানে আমার এখনো মনে আছে একটা মিম দেখেছিলাম রিসেন্টলি, আমার একটা বন্ধু তার এক্স গার্লফ্রেন্ড, তার সেই মানে সেই বন্ধুটার নাম অর্ণব, তার এক্স গার্লফ্রেন্ড তাকে ট্যাগ করে লিখেছে তুই আবার আসছিস কেন। যাই হোক, জোকস অ্যাপার্ট,
0: ঠিক তো অর্ণব আসার জন্য যেটা আমরা সবসময় বলে থাকি যে এই যে ব্যালকনিতে আমরা বাহারি করে মানে বাহারটা দেখিয়ে বাহারতায় আমরা টব রাখি, বিভিন্ন জিনিস আমরা আমাদের ব্যালকনিতে সাজিয়ে রাখি, সেগুলো ঝড়ের আগে ঘরের ভেতর তুলে রাখা উচিত, কারণ ওগুলো পড়ে কারণ মাথা ফাটতে পারে। তো যাই হোক, এবার তোমাকে সেই খবরটা দিই যেটার জন্য একটু চিন্তা, একটু হৃদয়ে একটু ব্যথা হতে পারে পুজোর সময়। তো এবারে ফের নিম্নচাপের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর হাওয়া দপ্তর বলছে দক্ষিণ মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ মঙ্গলবারই উত্তর আন্দামান সাগরে পৌঁছেছে, মানে আজকে। এই আজকে ভোর রাত থেকে নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃহস্পতিবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে এই যে গোটা সিস্টেমটা, এটা আরও বেশি শক্তিশালী হয়ে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। এবার ব্যাপারটা হয়েছে, যখন নিম্নচাপ হয়, লো প্রেশার হয়, এবার শুধু যেখানে হচ্ছে সেটা তো না, এবার আশেপাশে এলাকাকে বলে আয় ভাই আয়, তুইও আমার সাথে একটু ভেজ। তো এই ব্যাপারটার জন্য আমাদের একটু পুজোর সামনে আবার হয়তো একদিন দুদিন একটু বৃষ্টিতে ভিজতে হতে পারে। তো মোটামুটি অফিশিয়ালি বলতে পারি যে সেরকম স্ট্যাম্পড একেবারে বোর্ড জানিয়ে দেওয়া হয়নি যে বৃষ্টি হবেই, তবে একটা ভ্রুকুটি রয়েছে, বৃষ্টি হতে পারে। যেরকম ফাস্টফুড প্রচুর খেলে হার্টের 12টা বাঁচতে পারে, কিন্তু সেই 12টা যাতে না বাঁচতে পারে সেই জন্য কিন্তু একটু ফাস্টফুড, একটু জাঙ্ক ফুড সমস্ত কিছু অ্যাভয়েড করা বোধহয় ভালো হবে। আর এটার জন্য কি ডায়েটিশিয়ান হতে হবে?
1: একদমই ডায়েটিশিয়ান হতে হবে না। আরেকটা কথা তোমাদেরকে বলছি, হার্ট কিভাবে ভালো রাখবে, মানে হার্ট নয় মন কিভাবে সুন্দর রাখবে, সেই টোটকা তো ডেফিনেটলি রাজীব এবং বিহুকে 9903653992 তোমরা জানাবেই, তোমাদের মেসেজটা আমরা পড়বো। কিন্তু দেখো ভাই, আমরা বাঙালি, যতই নিম্নচাপ আসুক, যতই পুজো আসুক, বৃষ্টি আসুক, মা দুর্গা আসছেন, তাই আমাদের মনে অলওয়েজ পার্টি অন মাই মাইন্ড।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: একেবারেই শুনছো ক্যাফে কলকাতা বিহু আর রাজবের সঙ্গে। দেখো, তুমি যদি দিনে পর্যাপ্ত পরিশ্রম করো এবং তোমার মনটা যদি ভালো থাকে, তবে কিন্তু রাতে এই যে দেবের যে সমস্যাটা আর কি, মানে অবশ্যই পরাঞ্জয় চলি আরেতে দেব যে সমস্যাটা থেকে গানটা গাইছিল আর কি, যে রাতে ঘুম ঘুম ঘুম আসে না, এটা একেবারেই হবে না। তুমি একদম বিছানায় পড়বে, ঘুমাবে আর সকাল হয়ে যাবে, এই ব্যাপারটা হবে যদি তোমার হার্ট ঠিকঠাক কন্ডিশনে থাকে। তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কিভাবে তোমার হৃদয় কোন সহজ টোটকায় ভালো রাখবে। 9903659992 তে প্রচুর মেসেজ এসছে, একটা মেসেজ আমি পড়ি তারপরে বিহুকে দেব। শুভ বিকেল দাদাভাই দিদিভাই, তোমাদের সাথে আছি, শুনছি বিশ্ব হার্ট দিবসের শুভেচ্ছা জানাই। ওকে, তোমাদের গান শুনে ভালো লাগছে। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, অসাধারণ। মানে আমরা তো চাই যাতে আমাদের গান শুনে তোমাদের হার্ট ভালো থাকে, আমাদের সবসময় এই প্রয়াস থাকে। আমার মনে হয় বিহু একমত হবে।
2: একদমই তাই। আর সত্যি কথা বলতে, যে এই যে আমরা এত প্রেম, হার্ট ভালো থাকা, ভালোবাসা নিয়ে কথা বলছি, এই সব কিছুই এক একটা জিনিসের উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে তোমাদের প্রেজেন্স। তোমরা যদি আমাদেরকে মেসেজ করো, আমরাও একটু এনকারেজড হই, মনে হয় যে ঠিক আছে আমাদের হার্ট ভালো রাখছো তোমরা, ঠিক এইভাবেই। নেক্সট মেসেজ কে করেছে?
1: ওকে, শুভ বিকেল তোমাদের দুজনকে। আমি অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। শরীরকে সুস্থ রাখার জন্য, নিজেকে মেনটেন করার জন্য আমি রোজ সকালে আধ ঘন্টা করে রাস্তায় হাঁটাহাঁটি করি এবং খাবারের মধ্যে কিছু যেগুলো ঘি চর্বি জাতীয় জিনিস সেগুলো কম খাই, এতে শরীর সুস্থ থাকে। আর মন খারাপ হলে আমি কাজের জায়গা থেকে আমার বউয়ের সঙ্গে কিছুক্ষণ ফোনে কথা বললে আমার মন ভালো হয়ে যায়।
2: লাভলি দাদা,
1: দারুন। যে কোনো জিনিস ওর সঙ্গে শেয়ার করলে মনটা আরও বেশি হালকা হয়। মানে এই যে ব্যাপারটা, এই মেকানিজমটা তাহলে দাড়িপাল্লার মতো কাজ করে।
2: আমার মনে হচ্ছে যে এই যে আজকে যারা যারা শুনছো এই শোটা, মানে তাদের কিন্তু অনেকেরই চাপ হয়ে গেল, কারণ বাড়িতে গিয়ে আজকে যদি তোমার বউ এই শোটা শোনে তাহলে কিন্তু, হ্যাঁ বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি, কপালে কিন্তু দুঃখ আছে।
1: একদম এক্স্যাক্টলি। বিহু অ্যান্ড রাজীব, গুড ইভিনিং। মনের যত্ন নিতে আমি হালকা মেজাজে থাকি, হাসি খুশিতে থাকতে চেষ্টা করি এবং সময় পেলে সাউন্ড সিস্টেমে পছন্দের মিউজিক ট্র্যাকে কান রাখি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, আরা হাততালি, অসাধারণ টোটকা, তাই না?
2: একদমই তাই। এবং ডাক্তাররা কিন্তু বলছেন, জানো তো, মিউজিক থেরাপি ভীষণভাবে কাজ করে। মানে ধরো, মিউজিক থেরাপি দিয়ে এরকমও হয়েছে, কোমায় থাকা মানুষ তারা হয়তো রেসপন্স করতে শুরু করেছেন প্রিয় গান শুনে। তাই সত্যি এটা বিহু এবং রাজীবের টোটকা তোমাদের জন্য, যদি মন খারাপ হয় তাহলে কিন্তু মাঝে মধ্যে গান শুনতে পারো, গান শুনে মন ভালো করতে পারো। আমার যখন মন খারাপ হয় তখন কিন্তু আমি কানে রাখি আতিফ আসলাম আর চালিয়ে দিয়ে এই সুন্দর গানটা।
1: আর এই গানটায় যেতে যেতে আমরা একটু বিরতি নেব।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংশোধনী কমিটি জেপিসির দ্বিতীয় বৈঠক এখন নতুন দিল্লির পার্লামেন্ট অ্যানেক্স ভবনে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের আধিকারিকেরা প্রস্তাবিত আইনের বিভিন্ন বিধান সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করবেন বলেই আশা করা হচ্ছে। চলতি বছরের শীতকালীন অধিবেশনে সংসদে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব কমিটিকে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের 10টি এবং উত্তরাখণ্ডের 1টি আসন। এছাড়া কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যসভার 1টি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েলের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে আজ থেকে, ভোটগ্রহণ 16ই অক্টোবর। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ তদন্তকারী দল সিট ভেঙে দেওয়ার দাবি জানিয়ে করা সিবিআই এর আবেদন আপাতত গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট। যেহেতু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাই কলকাতা হাইকোর্ট আপাতত এ বিষয়ে শুনানি করবে না বলে জানিয়েছেন বিচারপতি অমৃতার সিনহা। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়ারা সারথী প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়ার ব্যাট্রায় মধুসূদন পালচৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সারথী প্রকল্পের সূচনা করে কথা জানান। তিনি বলেন, যে শিল্পগোষ্ঠী বা সংস্থা এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে সাইকেল তৈরি করবে তাদের বিনামূল্যে জমিসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। অনুষ্ঠানে নতুন লোগোযুক্ত সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে রাজ্যে 12,59,000-এর বেশি পড়ুয়াকে সাইকেল দেওয়ার জন্য 508 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরের খবর সন্ধে 6টায়।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আসলে যখনই নিউজ ব্রেকটা যায় তখন কিন্তু আমরা একটু জল খেয়ে নিই, অনেক সময় চা খাই, টা খাই, আর তার সাথে সাথে যেটা হয় আমাদের প্রচুর আপডেটেশন হয়, কারণ এই যে নিউজ ব্রেকটায় আমরা প্রচুর নিউজ জানতে পারি, চারিদিকে কি হচ্ছে এরকম অনেক নিউজ তোমার জন্য আছে। আর এই দেখতে দেখতে পুজো চলে এলো, পুজোর কিন্তু পুজো বললেই পুজোর সাথে ফ্যাশন জুড়ে থাকে, এই ফ্যাশন সংক্রান্ত একটা খবর বিহু আমি সবাইকে দেব। আপাতত যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল যে তুমি কিভাবে তোমার হার্ট ভালো রাখার জন্য যে টোটকা ইউজ করো, সেটার জন্য কে কি লিখে পাঠিয়েছে 9903653992 তে।
2: বলবো তো বটেই, একগাদে অনেকগুলো মেসেজ এসছে। প্রথম মেসেজটা পড়বো। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ চাকরাইল থেকে লিখছো, এক কাপ চা মুখে তুললে মন ভালো হয়ে যায়, সঙ্গে যদি টাটা থাকে আরও ভালো হয়ে যায় মন। মনিরুদ্দিন দাই, টা মানে তুমি ঠিক কী বলেছো আমি বুঝতে পেরেছি বা পারিনি আমি ঠিক যাই না, তুমি যদি তবে আমি যেটা ভাবছি তুমি যদি সেটাই ভাবো তাহলে কিন্তু আজকে হার্ট ডেতে একদম আমি তোমার উপর রেগে যাবো এই সমস্ত কথা বললে। কেননা সবাই বলছে, ডাক্তাররাও বলছে যে অত্যধিক কিছু করাই, বাড়াবাড়ি করা কিন্তু একেবারে ভালো না। যাই হোক, পরে মেসেজ করছো শাওন ফর্ম বারাসাত, অনেকদিন বাদে শাওনের মেসেজ আমি পড়ছি। আমার যখনই মন খারাপ হয় সুযোগ সুবিধা থাকলে ক্যামেরা হাতে এদিক ওদিকে বেরিয়ে পড়ি, কয়েকটা ভালো ছবি পেলেই দিল খুশ। তার মানে তো শাওনের আগামী দিনগুলো ভীষণ ভালো হতে চলেছে, কারণ আমার শহরটা তোমার শহরটা সাজতে শুরু করেছে, পুজো আসছে। পরে মেসেজ পড়ে নি, পরে মেসেজটা একটা বড় মেসেজ, একটু অনেক অনেক বেশ একটা কবিতা পাঠিয়েছে, ডেফিনেটলি সেটা পড়বো। তবে তার আগে মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে কি লিখছো পড়ে নি। শুভ সন্ধ্যা, শুনছি ক্যাফে কলকাতা, মন রাঙানো এই অনুষ্ঠান না শুনলে মন ভালো থাকে না। আর মন যখন খারাপ হয় সেই মনকে ভালো করতে আমি ফেলে আসা ভালো দিনগুলোর কথা স্মরণ করি, তখন মন খারাপের কীট পতঙ্গগুলো দূরে সরে যায়। লাভলি।
1: ঠিক ঠিক। আর এই যে দুর্গাপুজো আসছে, যে পুজোর মৌসুম শুরু হয়ে গেল, এরপরে দেখবে আস্তে কালী পুজো আসবে, তখন কিন্তু এই যে বলা হয় যে এই যে শ্যামা পোকা। আচ্ছা একটা ট্রিভিয়া তোমাকে দিই, বেশ কয়েক বছর ধরে জানো শ্যামা পোকার দেখাই পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে।
2: আমি বলেছিলাম এটা আমার একটা বন্ধুকে, সে শুনে বললো আমার বাড়িতে আয় তুই দেখ শ্যামা পোকার চাষ হয়, কিন্তু না এটা সত্যি কথাই, এটা সত্যি কথাই। শ্যামা পোকার আবহাওয়ার পরিবর্তনের জন্য এবং গ্রীষ্ম উষ্ণায়নের জন্য যেমন আজকে নেপালে এইরকম ডিজাস্টারের সম্মুখীন হতে হয়েছে, ঠিক তেমনই কিন্তু প্রকৃতির ভারসাম্য যে নষ্ট হচ্ছে, যেটা এই মুহূর্তে রাজীব বলল যে শ্যামা পোকারও দেখাও কিন্তু মিলছে না, এটা কিন্তু ভীষণ অ্যালার্মিং।
1: রাইট। আচ্ছা আমরা কি এটা নিয়ে একটা গান শুনতে পারি?
2: শ্যামা পোকা নিয়েও গান আছে,
1: মানে সেদিন দেখা হয়েছিল শ্যামা পোকার সাথে এরকম কিছু।
2: শ্যামা পোকার সঙ্গে দেখা হলে মানুষের এত এক্সাইটেড।
1: শ্যামা পোকা নয়, দাঁড়াও দাঁড়াও, লেট মি ফিনিশ। শ্যামা, শ্যামা দে ওর নাম, মেয়েটির নাম ছিল শ্যামা দে।
2: আমি না বুঝতেই পারছি না রাজীবের এক্সের কথা মনে পড়ে যাচ্ছে কিনা, তবে আমার তো তোমার জন্য রইল কুনাল গাঞ্জাওয়ালা সেই গানটা যেখানে ছিল দেব আর শ্রাবন্তী, ছবির নাম সেদিন দেখা হয়েছিল।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: মাঝে মাঝে যখন আমরা ফ্ল্যাশব্যাক দিয়ে একটু পেছনের দিকে চলে যাই, মানে সেই সময় মনে হয় যে না সত্যি, মানে কতগুলো দিন আমরা পেরিয়ে এসেছি। আগে একটা অন্যরকম ছিল, আজকাল একটা অন্যরকম বিষয়। আসলে আমার মনে হয় প্রত্যেক সময়ের মানুষই এটা ভাবে, তার সময়টা ফেলে যখন সে এগিয়ে যায় সামনের দিকে, তখন তার পুরনো দিনগুলো মনে হয় যে ওই সময়টা খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি আমার মনে হয় বিহু এটা একটা ইলিউশন, জানো তো। সেই ইলিউশনের থেকেই আমরা বোধহয় এরকম বলে থাকি। এনিওয়ে, সেই ইলিউশন যাতে আমার তোমার সবার থাকুক, সেই জন্যই তো আমরা ডাউন মেমোরি লেনে ফিরতে পারি। আর মাঝে মাঝে ডাউন মেমোরি লেনে ফিরলে যেটা হয় সেটা হচ্ছে অনেক কিছু আমাদের মাথায় যেটা ক্যালকুলেশন হয়, যদি এরকম হতো, যদি এরকম হতো, ওই সময় যদি ফিরে যেতাম, এটা করলে কিন্তু মাথার মধ্যে ডোপামিন নিঃসরণ হয় এবং সেটা কিন্তু তোমাকে একটা ভালো ফিল দিতে হেল্প করে। আর ভালো ফিল সবসময় তোমার হার্টকে ভালো রাখতে সাহায্য করে। 9903653992 ইজ আওয়ার নাম্বার, যেখানে আমরা জিজ্ঞেস করেছিলাম তুমি কিভাবে তোমার হৃদয়ে কোন সহজ টোটকায় ভালো রাখো। আচ্ছা, একটা মেসেজ আমি পড়ি, তারপর বোধহয় বিহু কিছু বলবে। কিছু বলার জন্য তুমি রেডি হচ্ছিলে কি? ওর মনকে যদি খুশি রাখতে পারি, অটোমেটিক্যালি আমার মন খুশি থাকে, আমার শরীর খুব ভালো থাকে, আলাদা করে কোনো ব্যায়ামের দরকার হয় না। কেননা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ আমি নিজে হাতে করি। তোমরা খুব খুব ভালো থেকো, উত্তম দালাল বেগমপুর হুগলি থেকে। এমন একটা মেসেজ যেটা আমাদের মন ছুঁয়ে গেল। অনেক সময় হয় কিছু মেসেজ আসে যেগুলো হয় আলাদা করে মনে থাকার, তো এই মেসেজটা অনেকটা সেরকম। গুড ইভিনিং, জীবনের সাথে সব কিছু ভালো ঘটনা ঘটবে না, জীবনের সাথে অনেক কিছু খারাপ ঘটনা ঘটবে, এটা জীবনের একটা পার্ট। এই ছোট্ট কথাটা মাথায় সেট করে রাখলে অত সহজে মন খারাপ হবে না। আম্বানি পুত্ররা নিজের ওজন নিয়ে মন খারাপ করে বসে না থেকে এগিয়ে চলেছে। হ্যাঁ, এটাই তো জীবন। ফ্রম মফিজুল খান নন্দীগ্রাম থেকে অসাধারণ একটা উদাহরণ দিয়েছে, এবং সেই উদাহরণের সূত্র ধরে আমি আর একটা মেসেজ পড়ে ফেলি। গুড ইভিনিং, শুভ বিকেল, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি। নিজের হার্ট বা মনকে সুস্থ রাখার জন্য মাঝে মধ্যে বাড়ির চার দেওয়াল ছেড়ে দূরে কোথাও বেরিয়ে এলে মন ভালো থাকবে, নিজের হৃদয় সুস্থ থাকবে। সেটা পাহাড় হতে পারে, জঙ্গল হতে পারে, বা সমুদ্র হতে পারে। মোট কথা, বাড়ি বা এই শহরের কোলাহল ছেড়ে একটু কোথাও নির্জনে দু চার দিন সময় কাটিয়ে এলে, যেখানে কোনো সাংসারিক কথাবার্তা থাকবে না, শুধু আনন্দই আনন্দ, এমনকি মন ভালো থাকবে। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে আমাদের, অসাধারণ।
3: এবং মিতালির এই কথা সঙ্গে সঙ্গে আমার কিন্তু মনে পড়ে গেল, এক্স্যাক্টলি পুজো এসে গেছে এবং পুজোর সময়টাতে অনেকেই আছো যারা একটু ভিড় ভাট্টা থেকে দূরে থাকতে পছন্দ করো, তাদের জন্য বিহু এমন কিছু জায়গার কথা বলতে চলেছে, হয়তো সেটা খুব একটা পরিচিত জায়গা নয়, মানে দীঘা পুরীর বাইরেরও একটা জায়গা। এই যেমন দুয়ারশিনি পুরুলিয়ার একটা জায়গা রয়েছে, সেটা একদম শান্ত, একদমই সিরিন একটা জায়গা। যারা যারা পুরুলিয়ার মানুষ তারা আরও ভালো করে বলতে পারবে। আমার এক বন্ধু রিসেন্টলি গিয়েছিল সেখানে। তোমরাও কিন্তু যদি মনে হয় যে দুদিনের ব্রেকে কোথায় যাবে, সেই দুয়ারশিনিতে গিয়ে ঘুরে আসতেই পারো। এছাড়াও পূর্ব মেদিনীপুরের একটা জায়গা রয়েছে বাগুড়ান জলপাই বলে, সেটা এই মোটামুটি 250 বা একটু বেশি কলকাতা থেকে সময় লাগবে। কলকাতা থেকে
2: কিলোমিটারের কথা
3: বলছি, হ্যাঁ কিলোমিটারের কথা বলছি। কলকাতা থেকে মোটামুটি ওই যে কাঁথি যে বাসগুলো যায় সেইখানে নেমেই কিন্তু একটা অটো রিজার্ভ করে তোমরা যেতে পারো এই জায়গাতে। দেখো, দীঘা পুরী বা

এখন মৌসুনী আইল্যান্ড বা ধরো হেনরি আইল্যান্ড সবাই যাচ্ছে, যাদের মনে হয় যে একটু একা একা একটু নির্জনে একটু নিভৃতে সময় কাটাবে তারা কিন্তু ডেফিনেটলি পুজোর সময় এই সব জায়গাগুলোর কথা ভাবতে পারো। তবে আপাতত 5:30 থেকে আমাদের একটা ব্রেক রয়েছে 5 মিনিটের, তার আগে যখন যাওয়া খাওয়া ঘোরা নিয়েই কথা হচ্ছে তখন অনুপম রায় এবং শ্রেয়া ঘোষালের গলায় জার্নি সংক্রান্ত তোমাদের জন্য রইল।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। একদমই, তুমি শুনছো ক্যাফে কলকাতা। আর ব্যাক টু ব্যাক তিন তিনটে গান শুনে কিন্তু আমরা ফিরে এলাম। দিল তো পাগল হ্যায়, কল হো না হো, আর মেনে পেয়ার কিয়া, মোটামুটি তিনটে সেই 90-এর দশকের গান এবং আমাদেরকে এনার্জাইজড করে দিল। আর তোমাকে যেটা বলছিলাম যে এই নিজের হার্ট তুমি কিভাবে ভালো রাখবে, সেটা কিন্তু আমাদের সহজ টোটকার মাধ্যমে তুমি রাখো, ইনফ্যাক্ট সেটা জানাতে পারো 9903 6599 2 তে। আমরা রয়েছি সেই 6:30 পর্যন্ত। আর যেটা তোমাকে শোয়ের শুরুর দিকে বলছিলাম যে পুজো এসে যাচ্ছে, তার উপর একটা নিম্নচাপের ভ্রুকুটি, সবকে সরিয়ে রেখে পুজোর স্টাইল নিয়ে একটু কথা হবে না ক্যাফে কলকাতায়, সেটা তো হতে পারে না। তো পুজোর ফ্যাশন, মানে পুজো বললেই ফ্যাশন, আর ফ্যাশন বললেই কিন্তু এসে যায় বিভিন্ন অ্যাক্সেসরিজ, তার মধ্যে একটা হচ্ছে ব্যাগ। এবার ব্যাগ যদি আমি ছেলেদের ব্যাগ বলি পুজোর সময়, তাহলে সেটা মানি ব্যাগ বা পেছনে যেটা স্লিং ব্যাগ সেটার মধ্যেই সীমিত থাকে, তবে আজকাল অনেক স্টাইল বেরিয়েছে। কিন্তু স্পেশালি মেয়েদের কথা বললে মোটামুটি 4 প্রকারের ব্যাগ আমি খুঁজে বার করেছি, যেটা নাকি ভীষণ ট্রেন্ডি। এটা প্রথম 1 নম্বরটা কি হচ্ছে, পোর্টলি ব্যাগ বা এথনিক বটুয়া। শাড়ি, লেহেঙ্গা বা যে কোনো ঐতিহ্যবাহী বাঙালি পোশাকের সঙ্গে এই পোর্টলি ব্যাগ দারুণ মানাবে, বিশেষ করে অষ্টমীর অঞ্জলি বা নবমীর রাতের জমকালো সাজের সঙ্গে এই ব্যাগটা দারুণ। জড়ি, চুমকি, গ্লাস ওয়ার্ক বা পুঁতির কাজ করা এথনিক বটুয়া তোমার সাজের আভিজাত্য এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দেবে। বেশ, 2 নম্বরে কি আসছে, রাজকীয় স্পর্শে মেটালিক ও স্টোন ক্লাচ। জমকালো কাঞ্জিভারম, সিল্কের শাড়ি বা ভারী ডিজাইনার লেহেঙ্গার সঙ্গে ক্লাচ ব্যাগ বেশ অভিজাত লুক এনে দেবে, এটা একেবারে গ্যারান্টি। মেটালিক ফিনিশ, মিনাকারি বা স্টোন বসানো ফ্যান্সি ক্লাচ রাজকীয় আমেজ এনে দেবে, তো পুজোর সন্ধ্যাটা জমজমাট হয়ে যাবে। 3 নম্বরে আসি, প্যান্ডেল হপিং এর সেরা সঙ্গী হলো স্লিং ব্যাগ। এই স্লিং ব্যাগের কথা বলছিলাম, সারাদিন হেঁটে ঠাকুর দেখা বা প্যান্ডেল হপিং এর সময় হাত ফাঁকা রাখতে স্লিং ব্যাগের কোনো বিকল্প নেই। কুর্তি, ফিউশন ড্রেস বা ইন্দো ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে দারুণ মানায়। লেদার বা কাপড়ের তৈরি স্লিং ব্যাগ ক্যারি করা ভীষণ সহজ হবে, এবং বেবি মোমার্সাই, বেলু বলু বলুন বা জেনজি, সব প্রজন্মের কাছে এটা বেশ পছন্দের। এবং শেষে আসি, শেষটা হচ্ছে স্মার্ট ও ক্যাজুয়াল মিনি ব্যাগ প্যাক। ওকে, ব্যাকপ্যাকটা কীরকম, দিনভর টোটো করে ঘুরছেন আপনি, সঙ্গে ছাতা, জলের বোতল, মেকআপ, টাচ আপ এই সমস্ত রাখার ছোটো ছোটো জিনিস রাখবে, রাখতে চাও সেগুলো তুমি রাখতে পারো। তার জন্য মিনি ব্যাকপ্যাক হচ্ছে আদর্শ। সালোয়ার, জিন্স টপ কিংবা ফিউশন, সব ধরনের পোশাকের সঙ্গে মানানসই চামড়া বা ক্যানভাস মেটেরিয়ালের স্টাইলিশ মিনি ব্যাকপ্যাক যেমন দেখতে আধুনিক, তেমনই কাঁধে ঝুলিয়ে সারা দিন ঘুরে বেড়ানো অত্যন্ত আরামদায়ক। তো এই আরামদায়ক জিনিসই সবসময় আমাদের ফ্যাশন হওয়া উচিত, এবং সেই ফ্যাশনটা যাতে আমরা দীর্ঘক্ষণ ক্যারি করতে পারি সেরকম বিষয়ই ফ্যাশনের অঙ্গ করা উচিত। অনেক জ্ঞান দিলাম, আপাতত একটা গান শুনবো, লাকি আলীর গান, সেই গানটা শুনতে শুনতে আমাদের এই সফরটাকে এগিয়ে নিয়ে যাব। আমরা আরও 30 মিনিট রয়েছি, তোমার কাছে জানতে চাইবো আবারও 9903 6599 6 9992 তে, তুমি কিভাবে তোমার হৃদয়ে কোন সহজ টোটকায় ভালো রাখো। বসে রয়েছি বিহু আর রাজীব, আর অপেক্ষা করছি তোমার মেসেজের। আর আপাতত এদিকে লাকি আলী আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা সফরে, সেই সফরটা আমরা একটু এনজয় করতে করতে এই ঘন্টাটা শেষ করব। তারপরে চারিদিকের খবর শুনে ঠিক 6:02 রাজীব আর বিহু আবার ফিরবে। শুনতে থাকো 107 FM রেনবো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপতি মিত্র। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়ারা সারথি প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়ার ব্যাটরায় মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সারথি প্রকল্পের সূচনা করে একথা জানান। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা NIA দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের মিঠাপুকুর ও বলরামপুরে আজ ভোরে অভিযান চালিয়ে শেখ জুম্মার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। পাশাপাশি মোহাম্মদ সাহারুল পুরাকায়েত নামেও আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে জঙ্গি যোগ সন্দেহে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদের ইমাম PR মোহাম্মদকেও গ্রেপ্তার করেছে NIA। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি JPC

0: তৃতীয় বৈঠক এখন নতুন দিল্লির পার্লামেন্ট অ্যানেক্সে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের আধিকারিকরা প্রস্তাবিত এই আইনের বিভিন্ন বিধান সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করবেন বলে মনে করা হচ্ছে। চলতি বছরের শীতকালীন অধিবেশনে সংসদে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব এই কমিটিকে দেয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে চূড়ান্তভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সমাজ সংস্কারক প্রতিনিধিরা আজ পাকিস্তান প্রশাসনের ভূমিকার তীব্র নিন্দা করেছে। জেনিভা প্রেস ক্লাবে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে ইউনাইটেড কাশ্মীর পিপুলস ন্যাশনাল পার্টি। নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের 10টি এবং উত্তরাখণ্ডের একটি আসন। এছাড়া কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েলের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে আজ থেকে, ভোট গ্রহণ 16ই অক্টোবর। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
3: FM রেইনবোতে। Indie pop playlist,
4: indie pop playlist।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ওয়েল, ঘড়িকাটা বলছে এখন 6:10 প্রায় হতে চলেছে, শুনছো ক্যাফে কলকাতা। রাজীব আর বিহু তো রয়েছেই, আর আজকে যে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছিল, মানে আজকে ওয়ার্ল্ড হার্ট ডে, আর তাই নিয়েই তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে মন ভালো রাখতে তোমরা ঠিক কী কী করে থাকো। লটস অফ মেসেজেস এসছে, একটা ব্রেকে ছিলাম আমরা, কিন্তু আবার পরপর তোমাদের মেসেজ নিয়ে রাজীব কিন্তু বসে গেছে।
2: ওকে, হাই রাজীব দা বিহুদি, আমি প্রেমে থাকি থেমে নয়, হার্টের জন্য, আমার জন্য হার্টের যদি হুলা হুলা থাকে আমিও ফ্রেশ থাকবো, বেশ ওই জন্য প্রেমে থাকি, যা মন চায় তাই করি, মন খুলে কথা বলি, হাসি মুখে কাস্টমারের সাথে কথা বলি, সাথে SPB স্যারের গান শুনি, মানে SP বালাসুব্রমণিয়াম, আর রাতে কার্টুন পেন্টিং করি নিজের জন্য, ভোর 4:30 থেকে 5:30 অবধি নিজেকে সময় দিই, মানে ফ্রি হ্যান্ড, হালকা জগিং করি শরীর ফিট রাখার জন্য, আর হেলদি ফুড খাই, যতটা পারি ভালো থাকার চেষ্টা করি। উৎপল মাইতি বেহালা। থ্যাংক ইউ উৎপল, খুব ভালো লাগলো, কিন্তু দিস ইজ এ সানি সাইড অফ ইয়োর লাইফ, তাই তো? আমরা হয়তো চুপ কথায় কোনোদিন এর অপোজিট সাইডগুলো শুনবো, তাই তো?
1: একদমই তাই। আর আপাতত এর পরের মেসেজ যে করেছে সেটাও কিন্তু ভীষণই ইন্টারেস্টিং, কে করেছে দেখে নেবো আমরা।
2: হ্যাঁ, এক সেকেন্ড, কে কে কে, হ্যাঁ সেটা হচ্ছে,
1: ঠিক আছে, রাজীব তো মোটামুটি মেসেজ কিউরেট করছে, কিন্তু তোমাদেরকে বলি একটু আগেই যেরকম ঘোরা নিয়ে আমরা কথা বলছিলাম, মানে পুজোর সময় অনেকেই ঘুরতে চায় না, এবং অনেকে দেখবে একটা সিনড্রোম আছে, অনেকেই বলেন যে উৎসব এলে, এত চারিদিকে এত আলো টালো এলে অনেকেরই কিন্তু মন খারাপ হয়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু কোনো দোষের না, আর আমরা একেবারেই জাজমেন্টাল না। সেই সমস্ত মানুষ যারা উৎসবের সময় খুব একটা ভিড়ভাড়টা পছন্দ করেন না, তারা ডেফিনেটলি দীঘা পুরী বাদ দিয়ে চলে যেতে পারেন গড়পঞ্চকোট। গড়পঞ্চকোট আমি গিয়েছি, অত্যন্ত সুন্দর একটা জায়গা, খুব একটা যে খরচাপাতি হয় তা নয়, আর তাছাড়াও সবার প্রিয় উত্তরবঙ্গ তো আছেই, এছাড়াও উড়িষ্যার বেশ কিছু জায়গা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং, সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে মেসেজ তো পড়তে হবে
2: একেবারে। গুড আফটারনুন মাই ফেভারিট ডুয়ার, যে ভেরি নাইস টপিক, ভিটামিন এম, এম দিয়ে ব্র্যাকেটে লিখে যে মানি, মানি সাপ্লাই ঠিক থাকলে কোনো টেনশন হয় না, ফলে হার্ট বিন্দাস থাকে। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে,
1: একদম সিধি বাত, নো বকওয়াস, সোমনাথ যেটা বলে দিয়েছে, যেটা ছাড়া জীবনে কিছু হয় না, না এটা সত্যি কথা। দেখো যতই লোকে অত বিনয় সহকারে বলে থাকুক না কেন, টাকা দিয়ে কি হবে, টাকা দিয়ে অনেক কিছু হয়, অনেক কিছু ভালো থাকাও যায়, তবে এটাও ঠিক, বেশি হয়ে গেলে আবার মাথাও ঘুরে যায়।
2: ঠিক, সেই মাথা ঘোরা যাতে কমে যায় সেই জন্য আরও একটা মেসেজ আমি পড়ে ফেলি, সেটা হচ্ছে লালমোহন মাঝে লিখছে, জালালসি বৌবাজার হাওড়া থেকে, যে মন হৃদয় উজ্জ্বল ঝর্ণা হয়ে ঝরে পড়তে থাকে, সেই উজ্জ্বল উচ্ছল ঝর্ণা আঘাত আঘাত পায়ে, বাধা পায়ে, থমকে যায়, তখন সেই উচ্ছল ঝর্ণা চায় অঝর ধারায় ঝরে পড়ি, তুফান হয়ে সব কিছু ভাসিয়ে দিই, কিন্তু না, সেই মনকে শান্ত করতে আমি যাই মাঠে, প্রকৃতির মাঝে, গাছগাছালির মাঝে কিছুক্ষণ কাটিয়ে আসি, ব্যাস সেই উতলা মন তখন একেবারে হয়ে যায় শান্ত নদী, কি বলবে, মানে
1: ফাটাফাটি একেবারে একেবারে, একদম পুরো এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, একটু আগে যখন পয়সা নিয়ে কথা হচ্ছিল, তখন এই পয়সা নিয়ে কথা বলতে বলতে আমার ছোটবেলার একটা ছবির কথা মনে পড়ে গেল, যে ছবিটা কিরকম হয়েছিল সেটা নিয়ে আমি আর বিশদে গেলাম না, তবে ছবির একটা গান কিন্তু ভীষণ হিট হয়েছিল, কোন গান সেটা বললাম না, তোমাদের জন্য রইল, গানের পরে ফিরে আসছে বিহু আর রাজীব তোমাদের মেসেজ নিয়ে। ততক্ষণ 9903659992 তোমরা কিন্তু বলো যে তোমার মন ভালো রাখতে তুমি এক্স্যাক্টলি কি কি করো।
2: আমি কি করি বলতে পারি?
1: কি করো?
2: গিটার বাজাই।
1: ওকে,

এই যে একটু আগে বিহু বলছিল যে এই যে ঘুরতে গেলে মানে ঘুরতে যাওয়া উচিত, এবং ঘুরতে গেলে যেটা হয় সেটা তো মন তো ভালো থাকেই, তার সাথে যেটা ভালো থাকে সেটা কি ভালো থাকে আমি এটা তোমাকে বলি। সেটা হচ্ছে জার্মানির ফ্রিডরিক শিলার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী ভ্রমণ বা ভিন্ন দেশে বসবাস মানুষের ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশে গভীর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মনোবিজ্ঞানীদের মতে প্রাপ্তবয়স্কদের মূল ব্যক্তিত্বের কাঠামো বা বিগ ফাইভ বৈশিষ্ট্য সাধারণত অত্যন্ত স্থিতিশীল থাকে, তবে দীর্ঘ সময় নতুন সংস্কৃতির সাথে অভিযোজন এবং অপরিচিত সামাজিক পরিবেশের মুখোমুখি হওয়া মানুষের মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে এবং উদ্বেগ বা নিউরোটিসিজম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এই রূপান্তরের ব্যাপ্তি এতটাই যে দীর্ঘস্থায়ী গবেষকদের মানে এতটাই দীর্ঘস্থায়ী যে গবেষকদের মতে তা অনেক ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য থেরাপি থেকে প্রত্যাশিত পরিবর্তনের চেয়েও গভীর হতে পারে। তবে এর অর্থ এই নয় যে সাধারণ অবকাশ যাপন কোনো জটিল মানসিক রোগের চিকিৎসায় থেরাপির বিকল্প, বরং এটা একটা গভীর সামাজিক অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জৈবিক একটা প্রক্রিয়া বলতে পারো। তো সেই যে ঘুরতে গেলেও মন ভালো থাকে তার জন্যই আর কি এত খবর ইনফরমেশান খুঁজে বার করা তোমার জন্য। আচ্ছা, হ্যালো দুই আরজে দাদা ভাই ও দিদি ভাই, আমি অসুস্থ, হাঁটাচলা করতে পারি না, আমি বুড়ো হয়ে গিয়েছি আর কোথাও যেতে পারি না, তাই ফোনে আপনাদের অনুষ্ঠান শুনি, আপনাদের কথা মনে করি, আপনাদের সাথে আছি, অনুষ্ঠান শুনি। শেখ ইলিয়াস বজবজ চড়িয়াল থেকে বলছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মন ভালো করা, হয়তো শরীর ভালো করে দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কিন্তু ভালো ভালো গান শুনিয়ে, সুন্দর সুন্দর খবর তোমাকে শুনিয়ে তোমার মন ভালো করার ক্ষমতা আমরা রাখি। ইয়েস, 107 FM রেনবো এটা কিন্তু দাবি করে, মন ভালো রাখতে প্রচুর কথা শুনি আর আপনাদের হিট হিট গান শুনি। গণেশ, থ্যাংক ইউ, গণেশ থ্যাংক ইউ লিখেছে, আমি গণেশকে বলছি, গণেশ তোমাকেও থ্যাংক ইউ, কারণ থ্যাংক ইউ ছাড়া কিছু বলার নেই। আমাদের গান তোমাদের কানে পৌঁছানোটাই আমাদের মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণের আর এক ধাপ এগিয়ে সুন্দর একটা গান তোমাদের জন্য। লেটস এনজয়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: একেবারে এই জানে মা জানে যা সবকিছুরই গল্প শুনছে, এবং গল্প শুনতে শুনতে আমরা কিন্তু একেবারে সেই আমাদের অনুষ্ঠান যাকে বলে শেষ সেই দিকে এগিয়ে যাচ্ছি। আর বিহুর হাতে বোধহয় কিছু খবর রয়েছে তোমার সাথে শেয়ার করার জন্য।
2: দেখো, ঘোরাঘুরি নিয়ে অনেকক্ষণ ধরেই বলছি তো, দীঘা পুরী বারবার করেই বলছি ভীষণ ওভার রেটেড হয়ে গেছে। এমন নয় যে দীঘা পুরী আমার পছন্দ নয়, ভীষণই পছন্দের জায়গা, তবে কি হয় সবাই যায়, সবাই যায় দীঘা পুরী স্পেশালি এই সময়টা। তাই তোমার যদি মনে হয় যে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করবো, একটু অন্যভাবে অন্য জায়গায় যাব, তবে কিছুদিন আগে আমি যেমন চলে গিয়েছিলাম দুবলাগাড়ি বলে একটা জায়গা আছে, সেটা অ্যাকচুয়ালি যদি বলো স্টেট ওয়াইজ তাহলে সেটা উড়িষ্যার মধ্যে পড়ে। হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে তুমি বালাসোর চলে যাবে, সেখান থেকে একটুখানি 4-5 ঘন্টা নিজের গাড়িতে বা বাসে, বাসও আছে ওখান থেকে, সেখানেই কিন্তু তুমি দুবলাগাড়ি যেতে পারবে। ভীষণ সুন্দর দুবলাগাড়ি। আর এইখানে কোনোরকম এখনও পর্যন্ত ওই রিলস এবং ওই ছবি এবং ওই ব্যাপারটা আসেনি, একটু নির্জন জায়গা। যদি তুমি ছোট বাচ্চা নিয়ে যেতে চাও তাহলে আমি বারণ করব পার্সোনালি, কারণ হুট করে কোনো মেডিকেল ফেসিলিটি কিন্তু পাবে না, যেটা পাবে সেটা অনেকটা দূরে, যদি ক্রাইসিস হয় সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। বাট যদি তোমার হার্ট আগেন ঠিক থাকে এবং শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে তাহলে ডেফিনেটলি যেতে পারো। আর যারা একটু আমার মতো কাম, কোয়াইট, শান্ত, নির্জন, নিরিবিলি জায়গা পছন্দ করো তাদের জন্য এই দুবলাগাড়ি কিন্তু ভীষণই পারফেক্ট প্লেস। তাই পুজোর মধ্যে যদি অ্যাটলিস্ট 2 ঘন্টাও ছুটি পেতে পারো, মানে 2 দিনও ছুটি পেতে পারো, 2 ঘন্টা কি বলছে মাথাটাই গেছে আমার, 2 দিনও যদি ছুটি পেতে পারো তাহলে দুবলাগাড়িটা এবারে ট্রাই করতে পারো।
1: একেবারেই তো মন শান্তর সাথে যদি মনটাকে ভালো রাখতে হয়, হার্টকে ভালো রাখতে হয়, তাহলে এর একটা টোটকা, সহজ টোটকা দেবদাস মুখার্জি বেহালা থেকে আমাদের জানিয়েছে, সেটা হচ্ছে স্মোকিংটাকে না করা। তুমি যত স্মোকিং ছেড়ে দেবে তোমার হার্ট তত ভালো থাকবে। সেই সুবাদে আমরা কি একটা ছোট্ট গান শুনে নিতে পারি?
2: আমরা শুনতে পারি, কারণ এই যে গানটা এইখানেই কিন্তু এইসব জিনিসপত্র পাওয়া যায়। যাই হোক, তোমরা কিন্তু ভুলো এইসব দোকানের দিকে তাকিও না।
1: ঠিক

0: একেবারেই একেবারেই। আমরা অসাধারণ একটা গান শুনলাম, এবং গান শুনতে শুনতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা শপথ এটাই নিলাম যে আমরা এগুলো থেকে দূরে থাকবো।
1: এবং পাশাপাশি একই যে সমস্ত জুলি, চামেলি, মিলি, যারা যারা মনে কষ্ট দেয়,
0: রোমিও রোমিও,
1: হ্যাঁ রোমিও
0: কি জুলিয়েট জুলিয়েট জুলিয়েট,
1: না শাহিদ কাপুর, মানে যেই যদি কষ্ট দেয় মনে, সে তাদের থেকেও দূরে দূরে থাকবে, কারণ তাতে অনেকটা বেশি দিন ভালো থাকা যায়, হার্টকেও ভালো রাখা যায়।
0: এক্স্যাক্টলি। তো আমরা আজকে সারাক্ষণ এই শুভ্র শোটা জুড়ে বিহু রাজীব তোমার সাথে আড্ডা দিল যে তোমার হৃদয়কে তুমি কীভাবে ভালো রাখবে, তার কারণ আজকে ওয়ার্ল্ড হার্ট ডে এবং এইটা নিয়ে সারা দেশে সারা পৃথিবীতে অনুষ্ঠান চলছে, নট মিস দ্য বিট। তো হার্টের এই যে বিট এটা যেন সচল থাকুক, একদম যেভাবে চলে যে সিস্টেম সবার তার সেইভাবে চলতে থাকুক। আর যেটা হতে থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে 107 FM রেনবোর যে সমস্ত শো ডিজাইন করা হয়েছে শুধুমাত্র তোমার জন্য, তাই তুমি সবসময় কান পাতবে আমাদের রেডিওতে, আর আমরা তোমাকে দারুণ দারুণ গান এবং ইনফরমেশন দেব অলওয়েজ, কথা দিলাম। আজকে এই শেষ গানটা বাজিয়ে আমাদের শো মোটামুটি জবনিকা পতন হবে নাকি বিহু?
1: হয়ে গেল, তারা সবাই পুজোর সময় ঝুমকা টুমকা কেন, আর কতদিন, বেশি দিন বাকি নেই।
0: টাটা।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গুদামজাতকরণ এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলনে দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মসুর ডাল ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি JPC-র দ্বিতীয় বৈঠক এখন নতুন দিল্লির পার্লামেন্ট অ্যানেক্সে চলছে। স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের আধিকারিকরা প্রস্তাবিত এই আইনের বিভিন্ন বিধান সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া JPC সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ ও অংশীদারদের মতামত শুনবে। এদের মধ্যে রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান CS শেট্টি এবং দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানের উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে ভূ কৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে নৌসেনা কৌশলগত স্তম্ভ হিসেবে কাজ করছে। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়ারা সারথি প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়ার ব্যাটরায় মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সারথি প্রকল্পের সূচনা করে একথা বলেন। এশিয়ান গেমসে জাপানের নাগয়ায় আজ ভারতীয়

মহিলা দল 4x400 মিটার রিলেতে সোনা জিতেছে। পুরুষদের 4x400 মিটার রিলেতে ভারত ব্রোঞ্জ পদক লাভ করেছে। এর আগে নারীদের ট্র্যাপ ইন্ডিভিজুয়াল ইভেন্টে সোনা জিতে প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে ইতিহাস সৃষ্টি করেন নিরুধান্দা। এই মুহূর্তের খবর শেষ হলো।

আকাশ কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন আজ বৈঠকে বসে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওই বৈঠকে অংশ নেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা। উপস্থিত ছিলেন স্টেট পুলিশ নোডাল অফিসার, অতিরিক্ত যুগ্ম এবং উপ মুখ্য নির্বাচনী আধিকারিকরা। বৈঠকে উপনির্বাচনের জন্য নিযুক্ত সাধারণ পুলিশ এবং ব্যয় পর্যবেক্ষকদের সঙ্গে ভোট প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে বলে খবর। রোজভ্যালি চিটফান্ড মামলায় আমানতকারীদের টাকা ফেরাতে অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসিকে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলা শুনানিতে এডিসির ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে জানান, রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াই ছিল এডিসির একমাত্র কাজ। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়ারা সারথি প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়ার ব্যাটরায় মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সারথি প্রকল্পের সূচনা করে একথা জানান। মস্কোয় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার আজ রাশিয়ার উপবিদেশমন্ত্রী মিখাইল গালুজিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথা হয়েছে। ইউক্রেন পরিস্থিতি নিয়েও বিস্তারিত মত বিনিময় করেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে চীনকে বলে আসছে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং সীমান্তে অচলাবস্থা চলতে থাকলে কোনো দেশের স্বার্থ রক্ষিত হবে না। এশিয়ান গেমসে জাপানের নাগোয়ায় আজ ভারতীয় মহিলা দল 4x400 মিটার রিলেতে সোনা জিতেছে। পুরুষদের 4x400 মিটার রিলেতে ভারত ব্রোঞ্জ পদক লাভ করেছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাষ্ট্রসংঘ সাধারণ সভার ভাষণে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ানের মন্তব্য প্রত্যাখ্যান করেছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কথা বলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানের উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে ভূকৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। মস্কোয় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার আজ রাশিয়ার উপ বিদেশমন্ত্রী মিখাইল গালুজিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়ারা সারথি প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়ার বাটরায় মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে সারথি প্রকল্পের সূচনা করে একথা জানান। চাকরি বাতিলের আশঙ্কায় বিকাশ ভবনের সামনে এখনও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ICT চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। আজ তাদের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আন্দোলনকারীদের বক্তব্য, দাবি পূরণ না হলে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকে বসছে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা।

107 FM রেনবোতে। ঘড়ি কাঁটা বলছে 9:02, আর 9:02 মানে প্রতি মঙ্গলবার আমরা হই প্রাইজওয়ালা FM রেনবো প্রাইজওয়ালা, কারণ এসছে কুইজওয়ালা। আর কুইজওয়ালায় আজকে আমরা তিনজন বসে পড়েছি কারণ প্রাইজ দেবো বলে। আর যে প্রাইজটা আপনি পেতে ভালোবাসবেন, আর যে প্রাইজটা আমরা সবাই পেতে ভালোবাসি কুইজওয়ালা সেরকমই মনপসন্দ প্রাইজ দেয়, যে প্রাইজটা শুনতে এইরকম।

0: সো সো সো সো সো এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা যদি তোমার পকেট থেকে আসতে হয় তাহলে কিন্তু বেশ কিছুটা জিনিসপত্র তোমাকে মানতে হবে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে গিয়ে, তোমার যে নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই নামেই আজকে আমাদের কুইজের যা প্রশ্ন থাকবে সের উত্তর দিতে হবে, এবং তোমার ওই যে নামটা সেই নামে তোমার একটা প্যান কার্ডও থাকতে হবে। তাহলেই আমরা যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নের সঠিক উত্তর তুমি যদি দাও, সবার আগে যদি দিয়ে ফেলতে পারো, সেক্ষেত্রে আমাদের খেলার যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলে ইউ উইল গেট টু হিয়ার দি সাউন্ড।
1: এবং পুজো তো আসছে, আর পুজো যেহেতু আসছে সেহেতু হাতটা একটু গরমাগরম প্রাইজ যদি হাতে পৌঁছে যায় তাহলে মন্দ কি বলো। আর অপেক্ষা কিসের, একদম শুরু হয়েছে কুইজওয়ালা। প্রত্যেক মঙ্গলবারের মতোই ঠিক রাত 9টায় আমরা অন এয়ার হয়ে গেছি। আজ আমরা কারা কারা আছি? অপরূপা, অনির্বাণ আর তমজিৎ।
2: একদম। আর 9903659992 এই ফোন নাম্বারটা সেভ করে নাও, কারণ এখানে টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে তোমাকে উত্তর পাঠাতে হবে। ও, আর একটা কথা, আমরা একটু গ্রামেও ঘুরতে যাবো, তাই তো?
0: ইয়েস, গ্রামে যেটা ঘুরতে যাবো সেটা হচ্ছে আমাদের যে ইনস্টা হ্যান্ডেল আছে, অর্থাৎ 107FM রেইনবো কলকাতা। সেই ইনস্টা হ্যান্ডেলে আমরা একটা করে কুইজ পোস্ট করব, যার উত্তরটা তোমাকে সেই ডিএমএ আমাদেরকে দিতে হবে। অ্যান্ড সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইনস্টাগ্রাম পেজটা আছে সেটা যদি তোমার অলরেডি ফলো করা থাকে তাহলে সেখানে এখন থেকে চোখ রাখতে শুরু করো, আমরা অন এয়ার বলবো। আর যদি ফলো করা না থাকে তাহলে কুইকলি ইনস্টা হ্যান্ডেলে চলে যাও, টাইপ করো আমাদের যে ইনস্টা হ্যান্ডেল আছে 107FM রেইনবো কলকাতা, অ্যান্ড টুক করে একটা ফলো করে দাও।
1: একদম, অপেক্ষা কিসের, চটপট চলে এসো ইনস্টাগ্রামে ফলো করো, আমাদের 107FM রেইনবো কানে রাখো, আর আজকে হাত গরম করা প্রাইজ পাওয়ার জন্য একদম উদগ্রীব হয়ে থাকো। স্টুডিও ক্লক বলছে 9:05, আর আমরা এখন যাবো একটা সুন্দর গানে, ধীরে ধীরে যাবো, ধীরে ধীরে ধীরে ধীরে।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.
1: কুইজওয়ালায় চলে এলাম র্যাপিড রিদমস নিয়ে। একদম প্রথম যে সেগমেন্ট আজকের কুইজওয়ালার জার্নি যে শুরু হয়ে গেছে, সেখানে প্রথম যে সেগমেন্ট র্যাপিড রিদম, তাতে উত্তর দিয়ে আপনি প্রথম দশজনের মধ্যে নাম যদি নিয়ে আসতে পারেন এবং প্রথমজন যদি হয়ে যান তাহলে চলে যাবেন সরাসরি সেমি ফাইনাল রাউন্ডে। তো আজকের যে র্যাপিড রিদমের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটা গানের, খুব বিখ্যাত একটা গানের প্রিলিউড তোমাকে শোনাবো আর জানতে চেয়েছি এটা কোন গানের প্রিলিউড, তাই তো?
2: একদম, 10 সেকেন্ড অংশ মতো শোনানো হবে এবং সেখান থেকে তোমাকে উত্তর শুনে উত্তর পাঠাতে হবে 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। হ্যাঁ, আর একটা কথা, প্রথমে লিখবে উত্তর, তারপরে নিজের নাম এবং ঠিকানা একটা সিঙ্গল মেসেজে পাঠানোর চেষ্টা করবে, তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধে হয়।
3: অ্যাবসলিউটলি, তাহলে তোমার জন্য র্যাপিড রিদমের প্রথম যে ক্লিপিংসটা সেটা রইল এখানটায়। প্রশ্নটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, একটা গানের প্রিলিউড তোমাকে শোনানো হবে, তোমাকে জাস্ট বলতে হবে গানটার নাম কি।
0: র্যাপিড রিদম, র্যাপিড রিদম, র্যাপিড রিদম।

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm. Rapid Rhythm সে আমরা প্রথম রাউন্ডে ছিলাম এবং প্রথম রাউন্ডে যে প্রশ্নটা ছিল তার উত্তর কি হবে?
1: উত্তর হবে সতরঙ্গি রে, গানের নাম সতরঙ্গি রে এবং গেয়েছেন সোনু নিগম। জানতে চেয়েছিলাম কেবলই গানের নাম কি।
0: খুব সহজ একটা প্রশ্ন ছিল এবং প্রচুর মানুষ সঠিক উত্তর দিয়েছেন, দু একজন বাদ দিয়ে বাকিরা সবাই সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে প্রথম দশজন কারা এবং কে চলে যাচ্ছেন সেমি ফাইনালে সেটা এখনই জানাবো। ঈশানী সরকার সরসুনা থেকে, মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, চৈতালী দে হাওড়া থেকে, শুভশ্রী কার্ফা বাখারপুর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, সপ্তর্ষি পাল চণ্ডীপুর থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমি ফাইনালে তিনি ঝুমা সাউ হাওড়া থেকে।
2: এন্ড এইবার আমরা চলে যাব আমাদের যে র্যাপিড রুদম, র্যাপিড রুদমের যে সেকেন্ড রাউন্ড অর্থাৎ পরের যে ক্লিপটা সেই ক্লিপটায় আমরা চলে যাব। এবং
0: হ্যাঁ, ক্লিপটা আমরা যাবই, কিন্তু তার আগে অলরেডি যারা সেমিফাইনালে উঠে বসে রয়েছেন তাদের কথা বলে দিই এবং তাদেরকে আজকে কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে হবে না, তারা জাস্ট সেমিফাইনাল রাউন্ডে, আমরা 11:30 নাগাদ সেমিফাইনাল রাউন্ড অর্থাৎ আমাদের নিউজ ফ্ল্যাশ এই রাউন্ডটা খেলবো, সেখানে সরাসরি পার্টিসিপেট করবেন। এবং আপনারা একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নাড়াঘাটা করে রাখুন, কারণ যাবতীয় প্রশ্ন নিউজ ফ্ল্যাশে আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই। যে তিনজন অলরেডি সেমিফাইনালে উঠে রয়েছেন তারা হলেন সৌরীন্দ্র কুমার রক্ষিত চন্দননগর থেকে, ইনি এসেছেন বং কানেকশন থেকে। বং কানেকশন হচ্ছে আমরা বাংলা ও বাঙালিকে নিয়ে একটা রাউন্ড খেলি ফাইনালের পরে, যেটা হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাউন্ড, অর্থাৎ আপনি যখন একটু দুঃখ দুঃখ মুখ করে কাঁদবেন, ভাবেন যে ফাইনালে ওঠা হলো না, জেতা হলো না, ঠিক সেই সময়
3: ভালো খেলতে পারিনি মা,
0: হ্যাঁ ঠিক ঠিক এই সময় আমরা বলি চাপ নেবেন না, দুধের স্বাদ মানে দুধে না মিটুক, দইটা তো মিটবেই না, ঘোলে মিটবে, সরি ঘোল ঘোল, দইটা হলে আর একটু ঘনত্ব বেড়ে যায়, তো ওটা আমরা রাখছি না, দইয়ের স্বাদ দুধের স্বাদ ঘোলে মিটবে, সেরকমই একটা প্রসেস হচ্ছে বং কানেকশন। এই বং কানেকশনে অর্থাৎ আজকে যদি আপনি সঠিক উত্তর দেন আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে সরাসরি পৌঁছে যাবেন। এবং রয়েছে গল্প স্বল্প,
2: ইয়েস গল্প স্বল্পতে যারা আমাদের যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সেইটা যারা করেছেন তাদের থেকেও দুজন কিন্তু চলে আসছেন।
0: একদম, গল্প স্বল্প দুবার শোনানো হয়, একবার রবিবার বিকেলে শোনানো হয়, একবার রবিবার রাতে শোনানো হয়। সেই গল্প স্বল্প মানে দুবারের গল্প স্বল্প থেকে বিকেল থেকে রয়েছেন মোম দেবনাথ হরিদেবপুর থেকে, এবং রাতে যে গল্প স্বল্প শোনানো হয়েছিল সেখানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে, অর্থাৎ সবচেয়ে ভালো করেছেন তিনি, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে কিন্তু সবচেয়ে ভালো করেছেন তিনি। অর্থাৎ এই তিনজন যাদের নাম বললাম এই তিনজন অলরেডি চলে গেছেন আজকের কুইজওয়ালার সেমিফাইনালে।
1: ইয়ে, তাহলে তাদের জন্য একটু হাততালি হয়ে যাক।
2: ইয়েস,
1: আপনাদের চারজনকেই আমরা জানিয়ে দিই যে আপনাদের মোটামুটি অনেকটা কাজ হালকা হয়ে গেল, এখন শুধু শুনুন, গান শুনুন, এনজয় করুন, আর 11:30 থেকে আবার আপনাদেরকে ভীষণভাবে অ্যাক্টিভ হতে হবে। এবার রইল বাকিদের কথা। আমরা কিন্তু র্যাপিড রিদম, আরও একটা সেগমেন্ট রয়েছে আমাদের র্যাপিড রিদম দুইয়ে এবার আসছি, আবারও খুবই সহজ প্রশ্ন, একটা গানের প্রিলিউড শুনিয়ে জানতে চাইছি এটা কোন গান, বলুন দেখি।
0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm.

0: আরে ভাই সব ঠিক আছে, তুই তো চাপ নিস না।
1: জীবনে চাপ নিচ্ছি না বলে তো সব ঠিক আছে।
0: একদম, যত চাপ কম নিবি তত বেশি ভালো থাকবি।
1: ইয়েস,
0: হলুদ পাখি খুঁজতে গিয়ে লাভ নেই।
1: না না, জীবনে তো এখন পাখি খুঁজছে।
0: একদম,
2: এটা ভালো ছিল বয়েজ জোক।
1: না না, পাখি
0: পাখি পাখি মানে পাখি পাখি মানে হৃদয়ে সবার। হ্যাঁ, হৃদয়ের মধ্যে সবারই পাখি থাকে, বা সেই পাখির পেছনে আমরা কখনো ধাওয়া করি, কখনো পাখি নিজের কাছে থাকে, কখনো পাখি চলে আসে অথবা কখনো পাখি উড়ে যায়। অতএব ওই পাখির পেছনে ধাওয়া করে লাভ নেই,
1: জীবন নিজের, মানে প্রত্যেকের জীবনই পাখিময়, সুতরাং উড়ে চলো ব্যস্ত।
0: একদম
2: একদমই তাই। চলো এই পাখিকে আপাতত উড়তে দিই, কারণ বাকি দশজন সুন্দর সুন্দর পাখি আমাদের কাছে এসেছেন।
0: একদম, যে তিনজন, যে তিনজন বলছি দশজন সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম বলবো, এবং সেখান থেকে কে চলে যাচ্ছেন সেমিফাইনালে জানাবো। মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, ঈশানী সরকার সরসুনা থেকে, অরূপ দে পুরুলিয়া থেকে, আলাউল মল্লিক আমতা থেকে, মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে, আবির জানা বারুইপুর থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, শুভজিৎ কুণ্ডু বেলঘড়িয়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে। আমরা উত্তরটা দিইনি, উত্তর দেওয়ার আগে আমরা হাততালি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে গানটার অংশ শুনিয়েছিলাম, সেটা হচ্ছে সেই যে হলুদ পাখি, ক্যাকটাস ব্যান্ডের গাওয়া বিখ্যাত গান সেই যে হলুদ পাখি। এখনো ক্যাকটাস কোথাও শো করলে এই গানটা অবশ্যই গায়।
1: ম্যাথোমেনিয়াতে ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে একটু রামানুজন হতে হবে।
2: হ্যাঁ, অঙ্ক করতে হবে, সেজন্য আমি একটু সাইড হলুম।
1: আচ্ছা, তুমি সাইড হলে এইভাবে বিপদের মুখে একা ঠেলে ফেলে দিতে হয় না?
2: না না, তোমাদের কাছে তো বিপদই নয়।
1: না না, আমার কাছে প্রচন্ড বিপদ।
2: আমার কাছে অঙ্ক কি কঠিন, তোমাদের কাছে অঙ্ক কি সহজ? না না, অঙ্ক কি সহজ,
0: সবাই তো অর্ণব নয়।
1: ইয়েস, সবাই আর অর্ণব নয়, মানে অঙ্ক জিনিসটা শুনলেই আমার অর্ণব কিরকম মনে পড়ে।
0: হ্যাঁ, অর্ণব মুখটা ভেসে ওঠে।
1: হ্যাঁ একদম,
0: আমি আছি ভাই।
1: যাই হোক, অঙ্কটা একবার বলি, সেটা হচ্ছে একটি 280 পাতার বইয়ের প্রতিটি পাতায় 1400 করে অক্ষর লেখা আছে, শুধু প্রথম দুটি পাতায় এবং শেষ দুটি পাতায় 120টি করে অক্ষর লেখা আছে। তাহলে বইটির 250টি পাতা পড়া যখন হবে, তখন সব মিলিয়ে কতগুলি অক্ষর পড়া হবে?
0: একটি 280 পাতার বইয়ের প্রতিটি পাতায় 1400 করে অক্ষর লেখা আছে, শুধু প্রথম দুটি পাতায় এবং শেষ দুটি পাতায় 120টি করে অক্ষর লেখা আছে। তাহলে বইটির 250টি পাতা যখন পড়া হবে, তখন সব মিলিয়ে কতগুলি অক্ষর পড়া হবে?
1: ঠিক, তাহলে এই অঙ্কটা চটপট কষে আমাদেরকে পাঠিয়ে দাও। 9903659992 is the number.

0: 마토매니아 마토매니아
1: দেখো অঙ্ককে কঠিন বলে আমি তো একটু সাইড কেটে চলে গেছিলাম, কিন্তু বিষয়টা যে অঙ্কটা যদি পড়ে দিতে হয় তাহলে আর কি বা কঠিন। অঙ্কটা তোমায় বলে দিই, উত্তরটা তো তুমি বের করবে, অঙ্ক তো কষবে তুমি। আচ্ছা, অঙ্কের উত্তরও পেয়ে গেছি এবং উত্তরদাতা যারা রয়েছেন দশজন, প্রথম দশজনকেও পেয়ে গেছি। উত্তরটা বলার আগে আমরা একবার অঙ্কটা বলে দিতে ইচ্ছে করছে। একটি 280 একটি 280 পাতার বইয়ের প্রতিটি পাতায় 1400 করে অক্ষর লেখা আছে। শুধু প্রথম দুটি পাতায় এবং শেষ দুটি পাতায় 120টি করে অক্ষর লেখা আছে। তাহলে বইটির 250টি পাতা পড়া হবে যখন, তখন সব মিলিয়ে কতগুলি অক্ষর পড়া হবে?
2: উত্তরটা একটু বুঝে নেওয়ার আছে।
1: বুঝিয়ে দাও।
3: হাম বুঝায় ইয়া তুম বুঝায়?
2: তুম বুঝাও।
3: নেই নেই, তুমি বুঝাও, হাম তো বলে।
2: আচ্ছা, 280 পাতার বই পড়া হচ্ছে 250 পাতা, অতএব ওই বাকি 30 পাতা নিয়ে ভাবারই দরকার নেই।
3: ভাববো না
2: একদম, আপনি 250 পাতায় স্টিক করে যান। এইবার

আড়াইশো পাতা যখন স্টিক করছেন, বইয়ের শেষে বলা হয়েছে দুটো পাতা আছে এবং প্রথম দুটো পাতা আছে যেখানে 120টা করে অক্ষর লেখা আছে। অতএব এই 250 পাতার মধ্যে প্রথম দুটো পাতা আসছে সেই দুটো পাতায় যেখানে 120টা করে অক্ষর লেখা আছে, অর্থাৎ এইখানে প্রথম দুটো পাতায় 240টা অক্ষর পড়া হলো। এরপরে 250-র মধ্যে থেকে অতএব ওই দুটো পৃষ্ঠা

0: আর এখানে উত্তরটা এরকম হবে 1400 মাল্টিপ্লাইড বাই 248 প্লাস 240, সব মিলিয়ে উত্তর হবে, অর্থাৎ যখন 250 পাতা কেউ পড়ে ফেলবে সে সব মিলিয়ে 347,440টি অক্ষর পড়বে। সঠিক উত্তর হচ্ছে 347,440টি অক্ষর। যারা এই উত্তরটা দিয়েছেন, 10 জন দিয়েছেন, কিন্তু অনেকেই আরও নানান ধরনের উত্তর দিয়েছেন, সেগুলো কোনোটাই অ্যাকসেপ্ট করা হয়নি। যারা
1: আপনার জয়েন্ট র্যাঙ্ক কত ছিল?
0: আমি জয়েন্টে বসিনি।
2: কেন দাদা,
3: জয়েন্ট মিস করেছে আপনাকে?
0: আসলে আসলে আসলে আমি চেয়েছিলাম সাহিত্য নিয়ে পড়তে, কিন্তু বাই চান্স আমি কম্পিউটার সায়েন্স পড়ে ফেলেছিলাম।
2: আচ্ছা,
1: যাই হোক, আমরা ফিরি উত্তর। যারা সঠিক দিয়েছে,
0: যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, শুভশ্রী কার্পা বাঘারপুর থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, অয়নদলুই উলুবেরিয়া থেকে, সৌভিক সরকার কসবা থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, এবং যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে তিনি শেখ কদম রসুল দক্ষিণপাড়া থেকে।

0: Throwback Times. Throwback Times. Throwback Times.
1: এবারে আমরা আরও একটা সেগমেন্টে চলে এলাম। এক এক করে আমরা এক একজন সেমিফাইনালিস্টকে পাচ্ছি, এখনও বেশ কয়েকজনকে আমরা পেতে চলেছি। তো থ্রোব্যাক টাইমস, র্যাপিড রিদমের পর ম্যাথোমেনিয়ার পর চলে এলাম থ্রোব্যাক টাইমসে। থ্রোব্যাক টাইমসে আমরা একটা প্যারাগ্রাফ শোনাব, হ্যাঁ, এবং এমনটা নয় যে তুমি ওটা মন দিয়ে শুনলে মানেই ওইখানেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, তা নয়। প্রশ্নটা সেই রিলেটেড যে কোনো কিছু হতে পারে, তাই বিষয়টা শোনো এবং প্রশ্নের উত্তরটা আমাদের 9903652992 পাঠিয়ে দাও।
2: প্রশ্নটা এখানেই রয়েছে।
1: প্রশ্নটা এখানেই রয়েছে।
2: বেশ, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অডিও ক্লিপে।
0: থ্রোব্যাক টাইমস। থ্রোব্যাক টাইমস।
3: দোসরা অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। পরবর্তীকালে যিনি সারা বিশ্বের কাছে পরিচিত হন মহাত্মা গান্ধী নামে। ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর আন্দোলনের অন্যতম মূল শক্তি ছিল অহিংসা এবং সত্যাগ্রহ, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কিন্তু সেই প্রতিবাদের পথ যেন হিংসার না হয়, সত্য ও ন্যায়ের প্রতি স্থির থেকে পরিবর্তনের চেষ্টা। এই ভাবনাই তাঁর রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হয়ে উঠেছিল। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? উত্তর পাঠান 9903652992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ অথবা ফোন মেসেজ করে।
0: Throwback Times. Throwback Times. Throwback Times.

0: Throwback Times. Throwback Times. Throwback Times.
1: 아래 한번 줄래 줘.
2: 코타이.
1: 디가지
3: 코타이 줄래 줘비.
2: 코타이.
1: 아래 한번 줄래 줘.
3: 초콜릿 트리우 해 줘비 나요.
2: 오 아차. 아무래도 কি সঠিক উত্তর পেয়েছি?
1: সঠিক উত্তর কাকে বলে?
2: সঠিক উত্তর
3: যেটা ঠিক নয় সেটা।
1: প্রচুর পেয়েছি আমরা। আমরা 1942 সালে এখন টাইম মেশিনে চলে গিয়েছি।
2: ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে কোন সালে? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে। আজকের প্রশ্ন ছিল থ্রোব্যাক টাইমসের, কারা কারা প্রথম 10 জন যারা সঠিক উত্তর দিয়েছেন।
1: সন্ন্যাসী গায়েন কৃষ্ণ রামপুর থেকে, তিতু জানা চামড়াইল থেকে, প্রশান্ত দলাই কাঁথি থেকে, ঘনশ্যাম দে ভূপতিনগর থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, রুনা বসু বরানগর থেকে, অনিমেষ মাইতি মসলন্দপুর থেকে, এবং যার জন্য এখন জোরে হাততালি পড়বে, তিনি হলেন শ্রীপর্ণা সরকার শ্যামনগর থেকে। বলছি যে লিখেছে একজন, এক বন্ধু লিখেছে যে মানে উত্তরটা দিয়েছে, তার সঙ্গে লিখেছে হ্যালো ডাবল দাদা ও সিঙ্গেল দিদি। কিন্তু সমস্যা হচ্ছে দাদা

0: डबल दीदी तो सिंगल नो
1: ডাবল এবং সিঙ্গেলের মধ্যে আমি এমন ধাঁধা হয়ে গেছে সবকিছু আমার জন্য যে আমি একটু গুলিয়ে গেছে। আচ্ছা, অড ওয়ান আউটে যেটা আমাদের করতে হয় যে তোমাকে আমরা পাঁচটা শব্দ শোনাই, তার মধ্যে থেকে একটা শব্দ হয় অড, সেই অড যে নাম্বারটা বা যে শব্দটা সেটা তোমাকে খুঁজে বের করতে হয়। কেন অড, কী বৃত্তান্ত, তার লজিক কিন্তু আমাদের সাথে মিলতে হবে, কারণ আমরাই এখানে শেষ কথা, সেরকম ব্যাপার না।
0: বাতা দিয়া তুমি যা জানো ঠিক আছে, হৃদয়ের মানে মনের মধ্যে রাখতে হয়, সব কথা বারে বার করতে নেই,
1: কিন্তু এতটাই সহজ একটা অড ওয়ান আউট আছে যে তোমার লজিক এবং আমাদের লজিক একসাথে মিলতে বাধ্য। আচ্ছা, কী কী আছে একটু বলে দাও তমজিৎ।
0: কম্পাস, একটু উষ্ণতার জন্য, আলোর গন্ধ, শূন্য পথের মল্লিকা, জোনাকিদের বাড়ি।
2: ইয়েস, আরেকবার আমি বলে দিচ্ছি, কম্পাস একটু উষ্ণতার জন্য, আলোর গন্ধ, শূন্য পথের নায়িকা, শূন্য পথের মল্লিকা, জোনাকিদের বাড়ি।
1: তাহলে চট করে হ্যাঁ বলে ফেলতে হবে যে এই শব্দগুলোর মধ্যে থেকে কোনটা অড আর বাকি যেটা অড, যেটা অড
2: অড আর কি, সেটাই তোমাকে বলতে হবে,
1: বলতে হবে, এবং তার সাথে বলতে হবে কেন অড
2: না, কেন অডটা মানে 9 0 3 6 5 9 2 is the number, সেখানটায় পাঠিয়ে দাও তোমার উত্তর।

আমরা ফিরবো, একটা ছোট্ট বিরতি আছে আমাদের 10টা থেকে 10টা 20। আমরা তারপর ফিরে তোমাদেরকে বলবো যে আমাদের এই যে অড ওয়ান আউট রাউন্ড যেটা আমরা বলে গেলাম, সের উত্তর কী আছে, অ্যান্ড তারপর উইল প্রসিড উইথ দি ফার্দার রাউন্ডস।

0: Odd one out. Odd one out.
1: অড ওয়ান আউটের দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা আমরা কয়েকটা নাম্বার বলেছিলাম এবং সেই নাম্বারগুলোর মধ্যে অড যে নাম্বারটা যার সাথে অন্য কোনো নাম্বারের মিল নেই, কোনোভাবেই তুমি যোগসূত্র কোনো স্থাপন করতে পারবে না, সেই নাম্বারটাকে আইডেন্টিফাই করে তোমাদের আমাদেরকে জানাতে হতো। তো নাম্বারগুলো ছিল 23, 46, 66, 138 এবং 207। সঠিক উত্তর কি তমজিৎ?
2: সঠিক উত্তর হচ্ছে 66, কারণ বাকিগুলো সকলেই 23-এর গুণিতক।
1: কতজন আমাদের সঠিক উত্তর দিয়েছেন?
2: 10 জনের বেশি সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু প্রথম 10 জন হচ্ছেন রুনা বসু বরানগর থেকে, ফিরোজ লস্কর ডানকুনি থেকে, স্বপন কুমার বসু বরানগর থেকে, সৌরভ পুরুলিয়া থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, চৈতালি দে হাওড়া থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, স্বরূপ গড়িয়া থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে।

0: আমরা এখন যে রাউন্ডটায় যাব সেই রাউন্ডটা খুব সুন্দর একটা রাউন্ড, এবং সেই রাউন্ডটা আমাদের প্রত্যেকেরই খুব প্রিয় একটা রাউন্ড। সেই রাউন্ডটা কি, সেই রাউন্ডটা একবার শুনিয়ে দিচ্ছি।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য

0: বলছি এবার কি এরকম ভাবে কথা বলবো?
1: আমরা বলবো সাহিত্য সাফারি নিয়ে, এরকম ভাবেই কথা
2: বলাই যায়।
0: অপূর্ব ব্যাপারটা ধরে নিয়েছে, প্রথমে বোঝার চেষ্টা করছিল কি দোনো ক্যা বল রা ভাই, মে তো সমঝ মে নাই আ রা হ্যায়, ইয়া হো ক্যা রা হা।
2: তো সাহিত্য সাফারিতে যেটা হয় সেটা হচ্ছে আমরা সাহিত্যের একটা অংশ শোনাই, সেখান থেকে তোমার কাছে জানতে চাই যে বলুন এটা কার লেখা, বা বলুন তো এটা কোন কবিতা বা কোন গল্প বা কোন উপন্যাসের অংশ। সেরকমই আজকে একটা কবিতার অংশ তোমাকে শোনানো হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কবিতাটার নাম।
1: বেশ, তাহলে শুনিয়ে দিচ্ছি আজকের অডিও ক্লিপটা।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
4: গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খরো পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারিতে ছোট ক্ষেত আমি একেলা।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য।

शाहितो सफारी।

0: সাহিত্য সাফারি রাউন্ডে আমরা চলে এসেছি উত্তর নিয়ে। অ্যান্ড আমার মনে হয় যে এত কমন একটা জিনিস শোনানো হয়েছে, নিশ্চয়ই প্রচুর উত্তর এসছে,
1: প্রচুর উত্তর এসছে। কবিতার নাম জিজ্ঞেস করা হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে সোনার তরী। আচ্ছা বলছি, তরী তো কাঠেরই আমি দেখেছি,
0: আইসামাত বলো।
1: হ্যাঁ, যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন অসিত বৈরাগী অভয়নগর থেকে, মেহেন্দি হাসান খান হাওড়া থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, মৃণাল কর্মকার বারাসাত থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি স্বপ্না কর্মকার বারাসাত থেকে। হাততালি টিমটা কোথায় গেল?
0: এইটা এসে গেছে।
1: আমাদের 107 FM রেনবো কলকাতা এই ইনস্টা হ্যান্ডেলটা যদি ফলো করা না থাকে চটপট ফলো করে ফেলো, কারণ কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে ইনস্টা কুইজ 107 FM রেইনবো কলকাতা এই ইনস্টা হ্যান্ডেলে। আর হ্যাঁ, ইনস্টা কুইজের প্রশ্ন কিন্তু প্রশ্নের উত্তর মোটেই কিন্তু কমেন্ট করবেন না বা আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেজেও পাঠাবেন না, শুধুমাত্র ইনস্টা কুইজের ইনস্টাগ্রামের DM অপশানে গিয়ে উত্তর পাঠাবেন। আমাদের 107 FM রেইনবো কলকাতা এই ইনস্টা হ্যান্ডেলে যে DM অপশান আছে সেই DM করে উত্তর পাঠাবেন, তাহলেই একমাত্র উত্তর অ্যাকসেপ্ট করা হবে।
0: ইয়েস ইয়েস ইয়েস। অ্যান্ড আমাদের
1: এখনো
2: যদি ইনস্টাগ্রাম ফলো না করে থাকেন তাহলে জেনে রাখুন যে দুটো ইনস্টা কুইজ থেকে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন, হতে পারে আপনি আজকে ফাইনালিস্ট হয়ে যেতে পারেন, হতে পারেন আজকে আপনি উইনার। তো ইনস্টা কুইজে যদি পার্টিসিপেট করতে হয় তাহলে অবশ্যই 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেলটা কিন্তু ফলো করতে হবে। তাহলে আর দেরি কিসের, আপনারা চট করে আমাদের ইনস্টাগ্রামে আসুন, আমাদের যেটা পোস্ট করা হয়েছে তার উত্তরটা কমেন্ট করে নয় আমাদেরকে DM এ জানান। আর এই মুহূর্তে আপনার কানে রইল কিকের সাউন্ড ট্র্যাক থেকে এই গান।

0: ইনস্টাকুইজের উত্তরপত্র সমস্ত কিছু আমরা ইনস্টাগ্রামেই পোস্ট করব। 107 FM রেইনবো কলকাতার ইনস্টা হ্যান্ডেলে উত্তর কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে যাবে, তখন আপনি উত্তর মিলিয়ে দেখে নেবেন যে আপনি সঠিক উত্তর দিয়েছিলেন নাকি ভুল উত্তর দিয়েছিলেন।
1: একদম, আর সেই জন্যই 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেলটা ফলো করতে হবে। আর এখন ইনস্টার যে প্রথম কুইজ ছিল সেটার পর আমরা চলে আসছি সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের নামগুলো বলবো, কারণ উত্তর আমরা বলবো না, উত্তর আপনি ইনস্টাগ্রামেই খুঁজে পাবেন।
0: একদম,
1: আমরা পোস্ট করে দিয়েছি,
0: যদিও এখনো পোস্ট করা হয়নি, উত্তর পোস্ট করা হয়নি, উত্তর পোস্ট হয়ে যাবে সময় মতো, উত্তর পোস্ট হয়ে যাবে, কারণ উত্তর যিনি পোস্ট করবেন তিনি এই মুহূর্তে একটু অন্য কাজে ব্যস্ত আছেন, তিনি উত্তর পোস্ট করে দিলে আপনি মিলিয়ে নেবেন। কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের লিস্ট আমার হাতে রয়েছে। প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, মুনমুন দাস যাদবপুর থেকে, প্রশান্ত দলাই কার্তিক ধারা হুগলি থেকে, আশিস জানা বারুইপুর থেকে, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, কাকলি কার্ফা বাকরপুর থেকে, সায়ন বেরা গঙ্গাসাগর থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি অনিমেষ মাইতি মছলন্দপুর থেকে। আর এই হাততালির মধ্যেই আমরা যাচ্ছি আমাদের পরের রাউন্ডে। থ্রি পয়েন্ট পাজল। থ্রি পয়েন্ট পাজলে আমরা একটু পাজল করে দিই।
1: হ্যাঁ, আমরা একটা একটা করে হিন্ট আপনাকে দিই এবং সেই হিন্ট শুনে আপনাকে উত্তর দিতে হয়।
0: আমরা তিনটে হিন্ট, মানে যেটা অপরূপা বলছিল যেটাকে আমরা ক্লু বলি, যাই হোক, আমরা একটা গান অন্তর এই ক্লুগুলো দিই এবং আপনাকে শুনে বুঝতে হয় যে কিসের কথা, কার কথা, কোন মানুষের কথা বলা হচ্ছে, এ ধরনের প্রশ্ন থাকে
1: বা কোন জায়গা,
0: হ্যাঁ এরকম প্রশ্ন থাকে। কিন্তু এখানে একটা ছোট্ট কিন্তু আছে।
1: কি কিন্তু?
0: সেই কিন্তুটা হচ্ছে, আপনার যদি প্রথম ক্লুতে মনে হয় যে আপনি সঠিক উত্তর দিচ্ছেন, মানে ভাবছেন বা বুঝতে পেরেছেন সঠিক উত্তর কি হবে, তাহলে অবশ্যই উত্তর দিন। কিন্তু আপনি উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে, মানে সেটা প্রথম হোক দ্বিতীয় হোক, উত্তর দেওয়ার সঙ্গে বা তৃতীয় হোক, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার উত্তর লকড হয়ে যাবে এবং আপনি তার সেকেন্ড ক্লু শোনার পর আপনার বললো না ভাই এটা তো নয়, অন্য উত্তর হতো,
1: এডিট করে দিই
0: হবে না, কারণ এখন এডিটেড মেসেজ, ডিলিটেড মেসেজ সব কিছু দেখতে পাওয়া যায়, আমরা কিন্তু উত্তর অ্যাকসেপ্ট করবো না। অতএব একদম যখন নিশ্চিন্ত হবেন তখনই উত্তর পাঠাবেন। প্রথম ক্লুর পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে উত্তর দিতে পারবো, বুঝতে পারছি, তাহলে দিন, না হলে সেকেন্ড ক্লুয়ের জন্য অপেক্ষা করুন। সেকেন্ড ক্লুয়ের পরে যদি মনে হয় যে উত্তর দিতে পারছেন তাহলে অবশ্যই এগোন, যদি মনে হয় যে না তাহলে থার্ড ক্লুয়ের জন্য, আর যদি থার্ড ক্লুয়ের পরে মনে হয় না ওটা উত্তর বুঝতে পারছি না, তাহলে পরের রাউন্ডের জন্য অপেক্ষা করুন।
1: একদমই তাই। আজকের থ্রি পয়েন্ট পাজলের প্রথম যে ক্লু সেটা হচ্ছে এই ক্রিকেটার, অর্থাৎ একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। এই ক্রিকেটার একজন পেস বোলার যিনি টেস্টে 200-র বেশি উইকেট নিয়েছেন।
0: এই ক্রিকেটার একজন পেস বোলার যিনি টেস্টে 200-র বেশি উইকেট।

0: 3 point puzzle.
1: পর তিনি অবসর নেন।

3 point puzzle. আমাদের থ্রি পয়েন্ট পাজলের প্রথম দুটো ক্লু হচ্ছিল এই ক্রিকেটের একজন পেস বোলার যিনি টেস্টে 200 বেশি উইকেট নিয়েছেন অ্যান্ড 2003 ক্রিকেট বিশ্বকাপের পরে তিনি অবসর নেন। অ্যান্ড নাও গোয়িং অন টু দ্য থার্ড অ্যান্ড দ্য ফাইনাল ক্লু, তিনি একজন ভারতীয় নাগরিক এবং বর্তমানে ICC-র ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। উত্তর পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে।

0: 3 point puzzle. থ্রি পয়েন্ট পাজলের প্রথম যে দশজন উত্তর দিয়েছেন তাদের নাম নিয়ে চলে এসেছি, জানি না আজকে উত্তর একটু পরে পরে এসছে, হয়তো মনে হয়েছে একটু কঠিন, কিন্তু খেলার খবর যারা রাখেন তারা কিন্তু খুব দ্রুতই উত্তর দিতে পেরেছেন।
1: সঠিক উত্তর হচ্ছে জাভাগল শ্রীনাথ, বিখ্যাত বিশ্ববিখ্যাত পেস বোলার তিনি, তাকে নিয়ে যে প্রশ্ন রাখা ছিল। এবং সবার আগে সঠিক উত্তর কে দিয়েছেন সেটা তো বলবোই, তার আগে প্রথম দশজন কারা সেটাও তো বলতে হবে। তহমিনা খাতুন উত্তর চব্বিশ পরগনা, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর, অন্বেষা সাহা কৃষ্ণনগর, সৌভিক সরকার কসবা, সুস্মিতা মহান্ত নদিয়া, পরমা মিত্র ভবানীপুর, সাহেব মুন্সী দেবড়া, সুলগ্না বসু বরানগর, বর্ণালী দে হাওড়া। এবং প্রথম ক্লুতে একমাত্র যিনি সঠিক উত্তর পাঠিয়েছিলেন সবার আগে তিনি হচ্ছেন শুভঙ্কর মহাপাত্র এগড়া থেকে, অর্থাৎ আজকের কুইজওয়ালার সেমিফাইনালে পৌঁছে যাচ্ছেন শুভঙ্কর মহাপাত্র এগড়া থেকে।
2: এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আমাদের বিগত কিছু কুইজওয়ালাতে যারা উইনার হয়েছিলেন আমরা জানি যে তারা আকাশবাণীতে আসেন এবং আমাদের সঙ্গে একটা ছোট্ট সুন্দর মিষ্টি আড্ডা সেশনে থাকেন, তো এখন আমরা শুনে নেব সেই রকমই একটা আড্ডা সেশন।
3: আজ আমরা আবার আমাদের সঙ্গে দুজন কুইজওয়ালা বিজয়ীকে নিয়ে চলে এসেছি, কে কে রয়েছেন আমাদের সঙ্গে একটু জেনে নেব।
4: অয়ন পাল।
3: আচ্ছা অয়ন পাল, আপনি কোথা থেকে আসছেন?
4: আমি মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে এসেছি।
3: আচ্ছা আর কে রয়েছেন?
5: আমার নাম সায়ন বেরা, আমি গঙ্গাসাগর থেকে আসছি।
3: আচ্ছা অয়ন আর সায়ন, আপনারা কি পরস্পরকে চেনেন?
4: না না না
3: একদমই জানেন না। তাহলে অয়ন আর সায়ন একেবারে নাম দুটো ম্যাচ করে গেছে আমাদের এই পর্বের দুজন অতিথি। আপনারা কিন্তু কেউ মনে করবেন না ওরা দুজন ভাই, কিন্তু ওরা দুজনেই দুটো আলাদা জেলা থেকে এসেছেন। সায়ন কোথা থেকে এসেছেন?
5: আমার নাম সায়ন বেরা, আমি গঙ্গাসাগর থেকে এসেছি।
3: আচ্ছা আপনারা দুজনেই বেশ অনেক দূর থেকে আসছেন, তো আপনারা কি ওখানেই থাকেন নাকি এখানে পড়াশোনার সূত্রে কোনোভাবে থাকেন?
4: না আমি পড়াশোনার সূত্রেই সোদপুরে থাকি, বিটেক আইটি নিয়ে পড়েছি।
3: আচ্ছা মানে আপনি ইঞ্জিনিয়ারিং করছেন। বেশ সায়ন আপনি কি করেন?
5: আমি এই সবে এই 2026 আমার এমএসসি কমপ্লিট হলো, যাদবপুর ইউনিভার্সিটি ফিজিক্স অনার্স।
3: আচ্ছা আপনি ফিজিক্স অনার্স নিয়ে যাদবপুর থেকে পড়াশোনা করেছেন, তাহলে এখন এরপরে পরিকল্পনা কি?
5: এরপরে পরিকল্পনা নেট এবং গেট দিয়ে পিএইচডি লাইনে যাওয়া।
3: আচ্ছা মানে আপনি ডক্টরেট করতে চাইছেন, সেটা কি যাদবপুর ইউনিভার্সিটি থেকেই করতে চাইছেন?
5: না আমি কোনো অন্য কোনো ইনস্টিটিউট থেকে করতে চাই, আইআইটি।
3: তো তার প্রিপারেশন চলছে এখন। বেশ আর অয়ন আপনি কুইজওয়ালা এই প্রথমবার বিজয়ী হলেন।
4: হ্যাঁ।
3: আচ্ছা আপনি মানে কুইজওয়ালা প্রতি মঙ্গলবারই শোনেন?
4: হ্যাঁ।
3: বেশ আর সায়ন এটা কি আপনারও প্রথমবার?
5: না আমার এটা দ্বিতীয়বার।
3: আচ্ছা বেশ, তো তাহলে আগে আমরা অয়নের কাছে শুনবো কেমন লাগছে এই প্রথমবার বিজয়ী হয়ে।
4: খুবই ভালো লাগছে, প্রথমবার বিজয়ী হয়েছি খুব ভালোই লাগছে।
3: আচ্ছা আর সায়নের কেমন লাগছে যদি এটা দ্বিতীয়বার? তাও
5: সে তো মানে সবসময় উইনার হলেই তো ভালোই তো লাগে।
3: বেশ আচ্ছা অয়ন আপনার কোন রাউন্ডটা সবচেয়ে ভালো লাগে?
4: আমার অড ওয়ান রাউন্ডটা আর ইনস্টা কুইজ রাউন্ডটা, এই দুটো রাউন্ডটা খুব ভালো লাগে।
3: আচ্ছা আর সায়ন আপনার?
5: আমার হচ্ছে ওই ভয়েস ভিশন, ডিটেকটিভ ডায়েরি।
3: আচ্ছা মানে গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসেন। বেশ আর অয়ন আপনার হবি কি, মানে কি ভালোবাসেন এই পড়াশোনা ছাড়া?
4: পড়াশোনার পাশাপাশি এই ক্রিকেট ফুটবল খেলতে একটু ভালো, খেলাধুলা করতে ভালো লাগে।
3: আচ্ছা আর আপনারা দুজনেই বাড়ি থেকে অনেকটা দূরে থেকে পড়াশোনা করেন, তো স্বাভাবিকভাবেই একটা বাড়ির জন্য মন খারাপ তো নিশ্চয়ই হয়?
4: হ্যাঁ অবশ্যই।
3: তো পূজোয় বাড়ি যাবেন নিশ্চয়ই?
4: হ্যাঁ পূজোয় বাড়ি যাব।
3: আর সায়ন আপনি?
5: হ্যাঁ অবশ্যই, এখানে এখানে কয়েকদিন দেখার পর চলবো,
3: মানে কলকাতার পূজো দেখে তারপর বাড়ি যাবেন। আর অয়ন আপনি এটা তো প্রথমবার পুরস্কারের অর্থ পাবেন, তো কি করবেন?
4: সামনে যেহেতু পুজো, পুজোর কেনাকাটা ঘোরাঘুরি এইসবই খরচ করার ইচ্ছা আছে।
3: বেশ আর সায়ন আপনি?
5: আমার তো বন্ধুদের আগে খাওয়াতে হবে, ওনারা একটা ট্রিট দিতে হবে, তারপরে পুজোয় কেনাকাটা।
3: আচ্ছা বেশ অনেক ধন্যবাদ আপনাদের আকাশবাণীতে আসার জন্য এবং মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আশা করবো আপনারা রেডিওর পাশে থাকবেন, কুইজওয়ালা এবং এফ এম রেনবোর অন্যান্য অনুষ্ঠানও শুনবেন।
4: থ্যাংক ইউ।
5: থ্যাংক ইউ।

0: Voice Vision. Voice Vision.
1: ভয়েস ভিশনে যেটা হয় সেটা হচ্ছে তোমাকে কোনো একজন বিশেষ ব্যক্তিত্বের গলা শোনানো হয় এবং তোমাকে আইডেন্টিফাই করতে হয় যে তিনি কে। আজকে ভয়েস ভিশনে প্রথমেই যার কণ্ঠ শোনাবো, শুনে ফেলো, ভীষণ পরিচিত আমাদের বাংলার ভীষণ পরিচিত একজন মানুষ, শুনে চটপট বলে ফেলো যে এটা কার কণ্ঠস্বর। 9903652992 আমরা অপেক্ষায় তোমার উত্তরের।
2: বারুদ যখন করছি উল্টো দিকে মিঠুন চক্রবর্তী, যার ছবি আমি মাধ্যমিক দিয়ে মাথার উপর, মাধ্যমিক না এইচএস দিয়ে মাথার উপর জামা ঘুরিয়ে ঘুরিয়ে 75-এ বসে পয়সা ছুড়ে ডিসকো ডান্সার দেখেছি, তার এগেনস্টে আমি ভিলেন করতে ঢুকেছি, লিড ভিলেন। আমার মনে হচ্ছে অতটা থ্রেট করব, এবার একটা তুড়ি মারলে ভালো হয়। তো আমি গিয়ে বলেছি, স্যার একটা কথা বলবো। বল। আচ্ছা, এই ইয়েটা রয়েছে এখানটায় একটা থ্রেটের সিন, তো আমি কি একটা তুড়ি মারবো একটু মুখের সামনে? দুটো মার। ওরে কাকা,
0: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন।

0: Voice Vision. Voice Vision. Voice Vision. ভয়েস ভিশনে প্রথম রাউন্ডে আমাদের উত্তর ছিল রজতাভ দত্ত, এবং প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবাই চিনতে পেরেছেন, কারণ ওই ওরে কাকা ওইটা বলার মধ্যে একটা রজতাভ দত্ত স্টাইল আছে যেটা শুনে লোকজন বুঝে গেছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন, শান্তম দাস পূর্ব মেদিনীপুর থেকে, তরুণ মণ্ডল দিল্লি থেকে, অভিজিৎ বীরভূম থেকে, শ্রীকান্ত ধারা হাওড়া থেকে, মৌসুমী পাত্রশীল গঙ্গাসাগর থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, আশিস জানা বারুইপুর থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, নির্মালদে হাওড়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমি ফাইনালে, তিনি আলাউল মল্লিক আমতা থেকে।
1: আমরা চলে যাচ্ছি আমাদের যে সেকেন্ড অডিও ক্লিপ, সেই সেকেন্ড অডিও ক্লিপে।
0: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন।
2: হম জিন্দা হ্যায় হম হম পেদা হোতে হ্যায় কিস লিয়ে, আপনি তরহ সে জিন্দগি কো সমঝনে কে লিয়ে, জাননে কে লিয়ে, উসকো রিডিফাইন করনে কে লিয়ে, জো ডেফিনিশন হমকো দে দি গই হ্যায় ও উনকি, ও উনকা সত্য থা, ও উনহোনে জানা থা, উসি সত্য কো মে লেকে আগর প্র্যাকটিস করনে লগুঙ্গা তো মেরি জিন্দগি কা মতলব ক্যা হুয়া, মেনে ক্যা জানা। এক চিজ হতি হ্যায় চাইনিজ ভিসপার, ইউ নো, আপ উনকে কান মে কোই বাত কহিয়ে, ওহাঁ সে ইহাঁ তক আতে কাতে বদল জায়েগি। জো চিজ হাজারো সাল পহলে কহি গই থি ও কতনি বদল গই আপ ও ক্যা বদলা, আর ইসিলিয়ে কোই ভি উঠকে খড়া হতা হ্যায় এন্ড দেন ও অথরিটি বাততা হ্যায় আপনে আপকো, এন্ড দেন আপ উস ঝাঁসে মে আ জাতে হ্যায় আর আপকো লাগতা হ্যায় ইয়ে বোল রাহা হ্যায় ও সত্য হ্যায়, ক্যোঁকি আপ ইয়ে নেই সমঝ রহে কি অ্যাকচুয়ালি মাপদণ্ড আপই হো, কসৌটি আপই হো, আপ জানোগে আপকা সত্য।
0: ভয়েস ভিশন, ভয়েস ভিশন,

0: Voice Vision. Voice Vision.
1: এটার কি আর উত্তর বলতে হবে?

0: বলতে হবে না, অ্যাকচুয়ালি বলতে হবে না, সবাই জানেন যে এটা ইরফান খানের ভয়েস। তো যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, মানে সবাই সঠিক উত্তর দিয়েছেন, প্রথম দশজন মুনমুন দাস যাদবপুর থেকে, রাজর্ষী খাটুয়া কাঁথি থেকে, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, রূপায়ণ পাল বদরতলা থেকে, মৃণাল কর্মকার বারাসাত থেকে, অরিজিৎ জানা গড়িয়া থেকে, বোধি সত্য নরেন্দ্রপুর থেকে, কিন্তু যিনি পৌঁছে গেছেন সেমিফাইনালে তিনি স্বদেশ দে বাঁকুড়া থেকে। লাইটস ক্যামেরা ডায়লগে আমরা একটা সিনেমার অংশ বা একটা ফিল্মের কোন একটা ক্লিপিং বা কারো ভয়েস শোনাব। প্রশ্নটা বোধ হয় অপরূপা বলবে যে সেটা বোধ হয় যে কোন সিনেমার নাম, সেটাই তো?
1: একদম, যে সিনেমা মানে আমরা যে ক্লিপিংটা শোনাচ্ছি সেই ক্লিপিংটা আমরা কোন সিনেমায় পেয়েছি, কোন সিনেমার বিখ্যাত ডায়লগ, সেটাই জানতে চাইছি আজকের লাইটস ক্যামেরা
0: এন্ড ডায়লগের
1: প্রথম অডিও। ঠিক, লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
2: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।

0: আরে বিখ্যাত ফিল্ম, তার বিখ্যাত অংশ, এবং আমার মনে হয় আনসার্স হ্যাজ বিন ফ্লাডিং,
1: একদম মানে কেউ ভুল উত্তর দেননি এটা,
2: এবং
1: আমরা তো সম্ভব ছিল না,
2: সম্ভবও ছিল না, কিন্তু ওই যে প্রথম দশ জনে আমাদের হাত বাঁধা, তো প্রথম দশ জনের নাম আমরা বলবো এবং তাদের মধ্যে থেকে কোন জন চলে গেলেন আজকের সেমিফাইনাল রাউন্ডে সরাসরি তার নামও বলবো।
1: প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, রুনা বসু বরানগর থেকে, শ্রীকান্ত ধারা হাওড়া থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, সুদর্শন দাস সুতাহাটা থেকে, অভিজিৎ মান্না হাওড়া থেকে, রূপায়ণ পাল বদরতলা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি নরেন্দ্রপুর থেকে বোধিসত্ত্ব দাস।

0: হ্যাঁ, আমাদের ইনস্টা কুইজের যে দ্বিতীয় প্রশ্নটা সেটাও কিন্তু 107FM রেইনবোতে আমাদের পোস্ট করা হবে এবং পাশাপাশি একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথাও জানানোর আছে।
1: ইয়েস, শতবর্ষর পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে, মানে যেটা হচ্ছে গিয়ে মণিমাণিক্যের সম্ভার, সেখান থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে অগস্ট 2027 পর্যন্ত। একদম শুনতে ভুলবেন না, কারণ এই যে মণিমাণিক্য ভরা আকাশবাণীর যে সংগ্রহশালা, সেখানকার থেকে এই সমস্ত অনুষ্ঠান 25শে অগস্ট 2027 পর্যন্ত চলবে এবং এগুলো আপনাকে সমৃদ্ধ করবে। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো। অ্যান্ড কামিং ব্যাক টু আওয়ার গ্রাম, আমাদের ইনস্টাগ্রামে কোশ্চেন কি পোস্ট হয়ে গেছে,
2: অলরেডি পোস্ট হয়ে যেতে শুরু করেছে।
1: ইয়েস, অ্যান্ড এই আনসারটা কিন্তু তোমাকে দিতে হবে DM করে, একেবারেই কমেন্ট করবে না। আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, 107FM রেইনবো কলকাতার যে ইনস্টা হ্যান্ডেল, সেই ইনস্টা হ্যান্ডেলে চলে যাও। আমাদের যে সেকেন্ড কোশ্চেন, আমাদের আজকের ইনস্টা কুইজের যে সেকেন্ড কোশ্চেন, সেটা পোস্ট হয়ে গেছে,
2: অলরেডি পোস্টেড,
1: সেটার উত্তর আমরা চাইছি DM থেকে। তোমার জন্য এই গানটা ফিরছে অনির্বাণ, অপরূপা অ্যান্ড তমজিৎ।

0: ইনস্টা কুইজের উত্তর কি এসেছে?
1: ইনস্টা কুইজের উত্তর এসেছে, অনেক উত্তর এসেছে, সঠিক উত্তর পোস্ট হয়ে যাবে, আপনি মিলিয়ে নেবেন কোনটা সঠিক উত্তর। কিন্তু যারা সঠিক উত্তর অলরেডি দিয়ে ফেলেছেন প্রথম দশজন তারা তো বুঝতেই পারবেন যে তাদের নাম বলছি আমি। সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, লিপি সরকার সরসুনা থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, অজয় কুইটি গোলাঘাট থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, কাকলি কারফা বাখরপুর থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমি ফাইনালে তিনি অরিজিৎ মাইতি গোপালপুর থেকে।
0: Detective Diary. আমরা ইনস্টা কুইজের প্রশ্ন তো পৌঁছে যাবেই, কিন্তু তার আগে আমরা আজকে যেহেতু আমাদের অনেকটা সময় হয়ে গেছে এবং বেশ কিছুটা সময় এশিয়ান গেমসের খবরের জন্য আমাদের দিতে হয়েছে কুইজওয়ালা থেকে, তাই আমরা
2: সেখান থেকে বলতে হয় যে আমাদের যে প্রশ্নটা থাকছে সেই প্রশ্নটার উত্তর তোমাদের সেখান থেকে ডিডিউস করে আমাদেরকে জানাতে হয়, এবং এর জন্য বরাদ্দ থাকে দুটো গান। তোমার জন্য আজকে ডিটেকটিভ ডায়েরির যে পিসটা অডিও ক্লিপটা সেটা এখানে।
3: অয়ন, কুশল এবং রঞ্জন তিন বন্ধু মিলে একটি স্টার্ট আপ বিজনেস শুরু করে। ছ মাসের মধ্যেই তিন বন্ধুর বিজনেসে বেশ প্রফিট চোখে পড়ে, কিন্তু বাদ সাঁধল একটি ঘটনা। গতকাল রাতে কুশলের মৃতদেহ পাওয়া যায় নিউ টাউনের 2BHK ফ্ল্যাটে। পুলিশ অকুস্থলে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বাড়ির পরিচারিকা জানান তিনি গতকাল সন্ধেবেলা আসেননি। দুপুরবেলা রান্না করে যাওয়ার সময় কুশল জানান রাতে আর আসতে হবে না, তাই তিনি রাতের কিছু রান্না দুপুরেই করে দিয়ে যান। বিজনেসের বাকি দুই পার্টনার অয়ন এবং রঞ্জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেন। অয়ন জানায় সে গতকাল সন্ধে 6টায় কুশলের বাড়িতে আসে। পুজোয় এমপ্লয়ীদের বোনাস দেওয়া নিয়ে তিন বন্ধুর মধ্যে মিটিং হচ্ছিল, কিন্তু বাড়ি থেকে হঠাৎ বাবার অসুস্থতার খবর আসায় সে মিটিং কমপ্লিট না করেই বেরিয়ে যায়। রঞ্জন জানায় কুশল কিছু টাকা ব্যবসায় লাগাতে চেয়েছিল, আর সেই জন্যেই তারা নাকি আগামী 2 তারিখ ব্যাংকে যাবে বলে সিদ্ধান্ত নেয়। অ্যাপয়েন্টমেন্টের জন্য রঞ্জন তার পরিচিত এক ব্যাংক ম্যানেজারকে ফোন করে বারান্দা থেকে ফিরে এসে দেখে কুশল আর নেই। পুলিশ বুঝতে পারে আসল অপরাধী কে। আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে জানান আমাদের 9903653992 এই নম্বরে ফোন মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে, সঙ্গে নিজের নাম লোকেশন অবশ্যই পাঠাবেন।

0: Detective Tidy. Detective Tidy. Detective Tidy. Detective Tidy.
1: অয়ন, কুশল এবং রঞ্জন তিন বন্ধু মিলে একটি স্টার্ট আপ বিজনেস শুরু করে। ছ মাসের মধ্যেই তিন বন্ধুর বিজনেসে বেশ প্রফিট চোখে পড়ে। কিন্তু বাদ সাঁধল একটি ঘটনা। গতকাল রাতে কুশলের মৃতদেহ পাওয়া যায় নিউ টাউনের 2BHK ফ্ল্যাটে। পুলিশ অকুস্থলে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বাড়ির পরিচারিকা জানান, তিনি গতকাল সন্ধেবেলা আসেননি। দুপুরবেলা রান্না করে যাওয়ার সময় কুশল জানান, রাতে আর আসতে হবে না। তাই তিনি রাতের কিছু রান্না দুপুরেই করে দিয়ে যান। বিজনেসের বাকি দুই পার্টনার অয়ন এবং রঞ্জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেন। অয়ন জানায়, সে গতকাল সন্ধে 6টায় কুশলের বাড়িতে আসে। পূজয় এমপ্লয়ীদের বোনাস দেওয়া নিয়ে তিন বন্ধুর মধ্যে মিটিং হচ্ছিল, কিন্তু বাড়ি থেকে হঠাৎ বাবার অসুস্থতার খবর আসায় সে মিটিং কমপ্লিট না করেই বেরিয়ে যায়। রঞ্জন জানায়, কুশল কিছু টাকা ব্যবসায় লাগাতে চেয়েছিল, আর সেই জন্যেই তারা নাকি আগামী 2 তারিখ ব্যাংকে যাবে বলে সিদ্ধান্ত নেয়। অ্যাপয়েন্টমেন্টের জন্য রঞ্জন তার পরিচিত এক ব্যাংক ম্যানেজারকে ফোন করে বারান্দা থেকে ফিরে এসে দেখে কুশল আর নেই। পুলিশ বুঝতে পারে আসল অপরাধী কে। আপনি কি বুঝতে পেরেছেন? তাহলে জানান আমাদের 9903653992 এই নম্বরে ফোন মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে, সঙ্গে নিজের নাম লোকেশন অবশ্যই পাঠাবেন।
0: ডিটেকটিভ ডায়েরি। ডিটেকটিভ ডায়েরি। ডিটেকটিভ ডায়েরি।

0: Detective Diary. Detective Diary. Detective Diary. আমাদের আমরা এত বিপদে আর কখনো পড়িনি বল ভাই,
1: সেই চর্যাপদের আমল ছাড়া।
0: অপরূপ আমাদেরকে খুব বিপদে ফেলে চলে গিয়েছিল,
2: আবার
0: ফিরে এসেছে, যে কারণে বিপদ কেটে গেছে।
2: আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ডিটেকটিভ ডায়েরির উত্তর এবং উত্তর
0: আমরা জানি
1: উত্তর
0: ওটা কোনো ব্যাপার না, কারণ উত্তর দেখা যাচ্ছিল। যারা সঠিক উত্তর দিয়েছেন, রঞ্জন হচ্ছে সঠিক উত্তর, কারণ 2nd October ব্যাংক বন্ধ থাকে।
3: Yes, নন্দিনী নেই তো তার,
0: না ওই জন্যই রঞ্জন কি করবে, নন্দিনী থাকলে ও ছুটিটা নিত। যারা সঠিক উত্তর দিয়েছেন, অ্যান্ডি মিত্র বেহালা থেকে, মৃণাল কর্মকার বারাসাত থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, মেহেন্দি হাসান খান হাওড়া থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, দীপঙ্কর মান্না বাঁশদ্রোণী থেকে, এবং যিনি হাততালি পেতে পেতে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি রাজর্ষি খাটুয়া কাথি থেকে।
3: আমরা যেহেতু সেমিফাইনাল রাউন্ডে যাব, সো আমি তমজিৎকে একবার রিকোয়েস্ট করব যে একবার ফুল রাউন্ড আপ অফ দি কন্টেস্ট্যান্টস এর নামটা একবার হয়ে যাক।
0: একদম। সৌরীন্দ্র কুমার রক্ষিত চন্দননগর থেকে, মোম দেবনাথ হরিদেবপুর থেকে, জয়দীপ রায় বাঘা যতীন থেকে, ঝুমা সাউ হাওড়া থেকে, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, শেখ কদম রসুল দক্ষিণপাড়া থেকে, শ্রীপর্ণা সরকার শ্যামনগর থেকে, শুভশ্রী কার্পা বাখারপুর থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, স্বপ্না কর্মকার বারাসাত থেকে, অনিমেষ মাইতি মৎস্যন্দপুর থেকে, শুভঙ্কর মহাপাত্র এগড়া থেকে, আলাউল মল্লিক আমতা থেকে, স্বদেশ দে বাঁকুড়া থেকে, বোধিসত্ত্ব দাস নরেন্দ্রপুর থেকে, অরিজিৎ মাইতি গোপালপুর থেকে, এবং রাজর্ষি খাটুয়া কাঁথি থেকে, এই 17 জনকে নিয়ে খেলবো আমাদের সেমি ফাইনাল, অর্থাৎ নিউজ ফ্ল্যাশ রাউন্ড।
2: এই 17 জনের মধ্যে থেকে আমরা 3 জন ফাইনালিস্টকে বেছে নেব। 17 জন খেলবেন নিউজ ফ্ল্যাশ রাউন্ড, যেখানে আজকের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সরাসরি আপনার কানে এই মুহূর্তে।
3: সম্প্রতি বেঙ্গালুরুতে ভারত এবং পানামা একটি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল, যে ম্যাচটি ড্র হয় সেই ম্যাচে ভারতের হয়ে গোল করেছিলেন কোন খেলোয়াড়?
2: সম্প্রতি বেঙ্গালুরুতে ভারত এবং পানামার একটি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল, যে ম্যাচটি ড্র হয় সেই ম্যাচে ভারতের হয়ে গোল করেছিলেন কোন খেলোয়াড়?
3: 9903659 is the number, চটপট পাঠিয়ে ফেলো।

0: News Flash, News Flash, News Flash. নিউজ ফ্ল্যাশ রাউন্ডে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করি এবং সেটাই আমাদের সেমিফাইনাল রাউন্ড, অ্যান্ড সেখান থেকে আমরা তিনজনকে নিয়ে যাই লাইটনিং রাউন্ডে।
1: কিন্তু তার আগে বস, তুমি উত্তরটা দিয়ে দাও নিউজ ফ্ল্যাশে আমরা যে প্রশ্নটা করেছিলাম তার। রায়ান উইলিয়ামস
2: একদম
1: সম্প্রতি বেঙ্গালুরুতে
3: মিকি মাউস মিনি মাউস
1: ওখানে ওই জন্য রাখা হয়েছে। বেঙ্গালুরুতে ভারত এবং পানামা একটি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল, যে ম্যাচটি ড্র হয়। সেই ম্যাচে ভারতের হয়ে গোল করেছিলেন কোন খেলোয়াড়? সঠিক উত্তর হচ্ছে রায়ান উইলিয়ামস। এই রায়ান উইলিয়ামস সঠিক উত্তর দিয়ে যে তিনজন সবার আগে সঠিক উত্তর দিয়েছেন এবং পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, তারা হলেন স্বদেশ দে বাঁকুড়া থেকে স্বপ্না কর্মকার, স্বদেশ দে বাঁকুড়া থেকে শুভশ্রী কারভা বাঁকুড়া থেকে, এবং প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে। এই তিনজনকে নিয়ে আমরা খেলবো আমাদের ফাইনাল রাউন্ড অর্থাৎ লাইটনিং রাউন্ড। লাইটনিং রাউন্ডটা হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল রাউন্ড, অ্যান্ড এই রাউন্ডে যেটা হচ্ছে গিয়ে ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদেরকে আমরা যে প্রশ্নটা করব সেটা তোমাদেরকে আমাদের যে প্রশ্নের টাইমিং থাকবে, গানের যে টাইমিং থাকবে সেখানটার থেকে বলতে হবে, এবং প্রতিটা সঠিক উত্তরের জন্য তোমরা পাবে হচ্ছে গিয়ে +5,
0: এবং প্রত্যেকটা মাইনাস উত্তরের জন্য,
1: ভুল উত্তরের জন্য -5, এবং যদি পাস করে দাও তাহলে মার্ক, কোনো মার্কস কাটা হবে না। কিন্তু এখানে যে ব্যাপারটা বুঝে নেওয়ার সেটা হচ্ছে যে টাইমিংয়ের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে শুধুমাত্র উত্তর দিলেই হবে না, আমরা এক মিনিট ধরে প্রশ্নগুলো বারবার রিপিট করব। পাঁচটা প্রশ্ন থাকবে, তোমার হোয়াটসঅ্যাপ চ্যাটে গিয়ে অথবা টেক্সট মেসেজের চ্যাটে গিয়েও 1, 2, 3 করে সাজিয়ে নাও উত্তর। যার উত্তর সবার আগে আসবে তিনিই উইনার হবেন, সেটা তো ব্যাপার, এবং স্কোরও বেশি থাকতে হবে। কিন্তু এখানে যে কিন্তুটা রয়েছে সেটা হচ্ছে যে টাইমার শেষ হয়ে যাওয়ার পর থেকে প্রতি মিনিটে -3 করে তোমার মার্কস থেকে কাটা যাবে। অর্থাৎ তুমি যদি সঠিক প্রশ্ন, পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দাও এবং টাইমার শেষ হয়ে যাওয়ার 2 মিনিট পরে উত্তর দাও, তখন তোমার স্কোর থেকে -6 কাটা হবে।
0: অ্যাবসলিউটলি আমরা চলে যাচ্ছি আমাদের কোয়েশ্চেনে, তাহলে টাইমারটা অন করছি ঠিক এখন। মির্জাপুর দ্য মুভি, এই সিনেমাটির পরিচালক কে? জর্জ বার্নার্ড শ জন্মগ্রহণ করেন কোন দেশে? ওমানের মুদ্রার নাম কি? বুন্দেশলিগা কোন দেশের প্রতিযোগিতা? ওড়িশা রাজ্যের সবচেয়ে বড় জেলার নাম কি?
1: রিপিট করছি, মির্জাপুর দ্য মুভি সিনেমাটির পরিচালক কে? জর্জ বার্নার্ড শ জন্মগ্রহণ করেন কোন দেশে? ওমান এর মুদ্রার নাম কি? বুন্দেশলিগা কোন দেশের প্রতিযোগিতা?

উড়িষ্যা রাজ্যের সবচেয়ে বড় জেলার নাম কি? যে তিনজন উত্তর দেবেন তারা হলেন স্বদেশ দে বাঁকুড়া থেকে, শুভশ্রী কারফা বাঁকুড়পুর থেকে, এবং প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে। আমি

0: Lightning Round! Lightning Round! Lightning Round! Lightning Round!
1: আমরা সবার উত্তর পেয়ে গিয়েছি যে তিনজনকে নিয়ে আমরা ফাইনাল খেলেছিলাম। স্বদেশ দে বাঁকুড়া থেকে, শুভশ্রীকার বাঁকুড়পুর থেকে, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে তিনজনই উত্তর পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমরা উইনার পরে ঘোষণা করছি, কে কত স্কোর করেছেন বোঝা যাবে। আমরা উত্তরগুলো বলে দিই।
2: ইয়েস, মির্জাপুর দ্য মুভি সিনেমাটির পরিচালক কে? গুরমিত সিং। জর্জ বার্নার্ড শ জন্মগ্রহণ করেন কোন দেশে? আয়ারল্যান্ড। ওমান দেশের মুদ্রার নাম কি? ওমানি রিয়াল। বুন্দেশলিগা কোন দেশের প্রতিযোগিতা? জার্মানি। ওড়িশা রাজ্যের সব থেকে বড় জেলার নাম কি? ময়ূরভঞ্জ। অ্যান্ড উই আর গোয়িং অন টু আওয়ার নেক্সট রাউন্ড, দ্য বং কানেকশন।
0: বং কানেকশন, বং কানেকশন,
2: বং কানেকশনটা কিরকম রাউন্ড তমজিৎ? বং কানেকশনটা কিসের?
1: বং কানেকশন হচ্ছে বাংলা ও বাঙালিকে নিয়ে রাউন্ড, এবং সেখানে প্রশ্ন থাকে, যিনি সবার আগে সঠিক উত্তর দেন তিনি চলে যান আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে। মানে আজকে যারা সুযোগ পাননি তারা চলে যাবেন আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে, যিনি সবার আগে সঠিক উত্তর দেবেন। মজনতালী সরকার কার সৃষ্ট চরিত্র?
2: মজনতালী সরকার কার সৃষ্ট চরিত্র?
1: উত্তর পাঠাবেন 9903-65-999-2 তে। এবং উত্তর বলতে বলতে না এসে এখনো যায়নি, হ্যাঁ উত্তর বলতে বলতে এসে গেছে। এবং আমরা জানিয়ে দিতে চাই বং কানেকশন থেকে আগামী সপ্তাহে কুইজওয়ালা সেমিফাইনালে পৌঁছে যাচ্ছেন মৌসুমী সরকার মধ্যম গ্রাম থেকে।
2: এন্ড নাও দ্য টাইম ফর দ্য ফাইনাল আনসার অফ দ্য ফাইনাল উইনার।
1: তার আগে বং কানেকশনের উত্তরটা দিতে হবে, আমরা দিইনি এখনো।
2: উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আই ওয়াজ প্রিটি এক্সাইটেড।
3: এই এক্সাইটমেন্টের কথা বলে তো আমারও কম নেই, কারণ এই হাততালিটা শুনলেই মনের মধ্যে একটা একটা উত্তেজনা হয়। তাহলে আজকে আমরা আমাদের বং কানেকশনের যিনি সঠিক উত্তরদাতা অর্থাৎ

0: পরের মঙ্গলবারের সেমিফাইনালিস্টকে পেয়ে গেছি প্রথম জনকে। আরও দুজনকে আমরা পাবো গল্প স্বল্প থেকে আগামী রবিবার,
1: আগামী রবিবার আমরা পাবো। এবার আমরা বরং জানিয়ে দিই যে আমাদের আসল খেলার
0: কুইজওয়ালার
1: উইনার কে, আমরা যে তিনজনকে নিয়ে খেলেছিলাম, স্বদেশ দে বাঁকুড়া থেকে, শুভশ্রী কারফা বাখরপুর থেকে এবং প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, আমরা গান শুরু করেছিলাম 11:50 অর্থাৎ 11:50 যারা উত্তর দিয়েছেন তাদের কোনো মার্কস কাটা যায়নি। স্বদেশ দে বাঁকুড়া থেকে 11:50 উত্তর দিয়েছেন, তিনি 4 প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং 1 প্রশ্ন পাস করেছেন, অর্থাৎ তার স্কোর দাঁড়িয়েছে +20।
2: ওকে,
1: শুভশ্রী কারফা বাখরপুর থেকে তিনি 4 প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন এবং তিনি উত্তর পাঠিয়েছেন 11:51, অর্থাৎ 1 দেরির জন্য তার স্কোর থেকে -3 মাইনাস হয়েছে, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +20 -3 = +17।
2: ওকে,
1: এবার আসি প্রত্যুষ পাহাড়ির কথায়। তিনি 11:51 উত্তর পাঠিয়েছেন, অর্থাৎ তার স্কোর থেকেও 3 মাইনাস হয়েছে, কিন্তু তিনি 5 প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়িয়েছে +25 -3 = +22, অর্থাৎ আজকে সব থেকে বেশি স্কোর করে কুইজওয়ালার উইনার হয়ে গেলেন প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে।

0: সো আজকে যে আমাদের কুইজ বলার উইনার ছিলেন তাকে অনেক অনেক অভিনন্দন। অ্যান্ড আজকে ছিলাম আমি অনির্বাণ, আমার সঙ্গে
1: অপরূপা, আর অনির্বাণ অপরূপা তমজি তিনজন একসাথে ছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে যিনি উইনার হলেন তার কি কি থাকা জরুরি?
0: তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড প্যান কার্ড থাকা জরুরি। কুইজ বলা টিম FM রেইনবো তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। অ্যান্ড এখন অনির্বাণ অ্যান্ড অপরূপা তোমাকে বলছে টাটা বাই বাই, বাট তমজিৎ থাকছে
1: তোমার সাথে 12টা থেকে একদম রাত 3টে পর্যন্ত।
0: ভালো থেকো, বাই বাই, ভালো থেকো।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও, শুনতে কি চাও, আমাকে জানাও। আর 9903659992 তোমার জন্য খুলে দিয়েছি ক্যালেন্ডারের পাতা, উল্টে গেছে কুইজওয়ালা থেকে, কিন্তু আমি চলে এসেছি সরাসরি, অর্থাৎ তারিখ বদলেও তমজিৎ কিন্তু বদলায়নি। তমজিৎ তোমার সঙ্গে আছে 9903659992 হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজের অপেক্ষায়। তুমি শুনতে কি চাও আমাকে জানাও, আর আমি আপাতত তোমাকে শোনাচ্ছি ম্যারিয়ান। আর ওই যাদের জীবনে ম্যারিয়ানরা থাকে তারা চেরিশ করে নাও, মনে করে নাও,

মেরিয়ান মারি সঙ্গে থাকুক এবং সঙ্গে থাকুক শুনতে কি চাও 9903659992 তে আমি তমজিৎ তোমার সঙ্গে রয়েছি এবং তোমার কাছে জানতে চাইছি তুমি শুনতে কি চাও। কবি আলবিধানা কেনা গানটা শুনতে চেয়েছে সৌভিক সরকার কসবা থেকে, শ্যামল গাঙ্গুলি কিশোর কুমারের কণ্ঠে শুনতে চেয়েছেন একটি গান, আর মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে শুনতে চেয়েছেন চুপি চুপি ভালোবাসা মন মানে না সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ব্যাক টু ব্যাক এই তিনটে গানের ওপারে আমি আবারও ফিরছি তোমার সঙ্গে তোমার পছন্দের গান নিয়ে।

এই ভাষার ব্যাপারটা চলতেই থাকবে, কারণ গান তো আমাদের ভাসিয়ে নিয়েই যায়। 9903 6592 তোমার জন্য খোলা রয়েছে এবং যে রিকোয়েস্টগুলো অলরেডি এসে পড়েছে সেই গানগুলো শোনাবো। রামদে রাধারানী থেকে শুনতে চেয়েছেন হামারি আধুরি কাহানি, সায়ন শুনতে চেয়েছে ইয়া আলী জুবিনের কণ্ঠে, এবং অ্যান্ডি মিত্র শুনতে চেয়েছেন নজর কে সামনে। ব্যাক টু ব্যাক এই তিনটে গানের উপরে আমি আবারও ফিরছি তোমার রিকোয়েস্ট সঙ্গে নিয়ে।

0: নুরুল ইসলাম নচিকেতার কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন এবং ত্রিপর্ণা নস্কর নলপুর থেকে শুনতে চেয়েছেন অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে একটি গান। আর এক বন্ধু লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান শুনতে চেয়েছেন সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, ব্যাক টু ব্যাক এই তিনটা গানের ওপারে। চেষ্টা করছি আরো অন্যান্য আরো গান শোনানোর।
1: জহির ও হ্যায় জো বাহাও কে সাথ বেহতা হ্যায়, কশতি আগে হো তো কিসমত ভি সাথ রহতা হ্যায়, ছুট যায় জো এক বার উস লমহে কি লহর, তমাম উম্র ও শখস ফির শিকস্ত সহতা হ্যায়। অলবিদা জুলফি

বালি থেকে সব্যসাচী মিত্রের রিকোয়েস্টে কিশোর কুমারের কণ্ঠে একটি গান রইল, এবং তারপর থাকছে চার কদম। চার কদমের রিকোয়েস্ট করেছেন শঙ্করচন্দ্রদেব আরাসাত থেকে।

ঘড়ির কাঁটা বলছে রাত একটা বেজে গেছে, আর রাত একটা মানে সময়টা এখন সুররঞ্জনীর। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন খেয়াল এবং ঠুমরি, সুচেতা গাঙ্গুলির পরিবেশনায় যোগকোষ দেশ রাগে, এবং তারপর শুনবেন সৌগত রায়চৌধুরীর শরদ চন্দ্রনন্দন রাগে। ব্যাক টু ব্যাক দুটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের পরে আমি তমজিৎ আপনার সঙ্গে আবারও ফিরছি আপকে লিয়ে সঙ্গে নিয়ে।

0: 107 FM Rainbow. Shot Shure Sharade. Shot Shure Sharade.
1: তোমার রিকোয়েস্টের গানের

ঘড়ির ঘন্টা বলছে 2:09, আমরা আছি আপকেলিয়েতে, আর তোমাকে শোনাচ্ছি হিন্দি ছায়াছবির দারুণ সব গান। ব্যাক টু ব্যাক আবারও 3টে গান, মেড ব্রোস, নেহা কক্কর, কে কে এবং জুবিন নটিয়ালের কণ্ঠে।

আবারও ব্যাক টু ব্যাক তিনটা গান, সনু নিগম, সমীর খান এবং তারপরে বাসন্তী নোডান্স ফ্রম সুপার থার্টি।

0: Basanti no dance in front of these dogs.
1: Basanti no dance

ঘড়ির কাঁটা বলছে যে তমজিৎকে এবার চলে যেতে হবে, কারণ সোহম দা অলরেডি স্টুডিওতে এসে পড়েছে। আর যেতে যেতে আমি কি বলি, একটা সেলিব্রেশনের গান তোমার জন্য রেখে গেলাম। ভালো থেকো, ভালো রেখো, আবার নিশ্চয়ই কথা হবে।

গভীর রাতে আপনাদের সাথে গান শোনাতে FM রেনবো 100 সাথে চলে এসেছি আমি সোহম। এতক্ষণ তমজিতের সঙ্গে চলছিল আপকে দিয়ে অনুষ্ঠানের সুরের সফর, গানের সফর। এবারের একটা ঘন্টা সময় আমার সঙ্গে গানের সফর, নস্টালজিয়ার সফর। নাইনটিজের পরপর তিনটে গান রেখেছি আপনাদের জন্য। প্রথম গানটি স্যার ছবি থেকে কুমার শানুর কণ্ঠে, তারপর গানটি হম ছবি থেকে অলকা ইয়াগনিক এবং অমিত কুমারের কণ্ঠে, এবং আশা ভোঁসলে এবং কুমার শানুর কণ্ঠে। নাইনটিজ মানেই তো কুমার শানুর একটি সোনালি সফর। খিলাড়ি থ্রিলার মুভি খিলাড়ি থেকে আরও একটি গান, চলুন।

90s-এর নস্টালজিয়ায় সিক্ত হয়ে শুনলাম স্যার হম এবং খিলাড়ি ছবির গান। আপনি অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সোহমের সঙ্গে গান শুনতে শুনতে আবারও তিনটি গান শুনতে ইচ্ছে করছে, তো এমন গভীর রাতে আপনি হালকা করে রেডিওটা চালিয়ে অনেকেই অর্ধেক ঘুমন্ত অর্ধেক জাগরণের মধ্যে রয়েছেন, আর গানগুলো অবচেতনে আপনার মনকে প্রাণকে হৃদয়কে স্পর্শ করে যাচ্ছে। চলুন এবারে শুনে নিই আরও তিনটি গান। আজা মেরি জান, 90s-এর একটি বিখ্যাত থ্রিলার মুভি থেকে এই গানটি 1993 সালে মুক্তি পাওয়া এই ছবির গান শুনে নেব। তারপরে কুমার শানুর কণ্ঠে সেই সময়ের একটি সুপারহিট ছবি 1991 সালে মুক্তি পাওয়া সড়ক ছবির গান, এবং তারপরে গানটি কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে গুমরা, আরও একটি সুপারহিট মুভির গান শুনে নেব। চলুন পরপর শুনে নিই তিনটি গান।

আবারও দুটো নাইনটিজের সুপার হিট মুভি, রং এবং কুমার শানু, অলকা ইয়াগনিক এবং সুনন্দার কণ্ঠে সেই 1993 সালে মুক্তি পাওয়া রং এর কথা মনে তো আছেই। আর উদিত নারায়ণের কণ্ঠে আরও একটি সুপারহিট 1999 সালের সির্ফ তুম। আজকে সির্ফ তুম এই ছবির কথাটা বিশেষ করে বলতেই হয়, আজকে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করি, হ্যাঁ, সে মানুষটি হয়তো আমাদের কাছে অচেনা থাকে, আস্তে আস্তে চেনা হয়ে ওঠে। ঠিক অনেকটা সেই রকমই 90s, 80s, 70s এবং আরও আগে পত্রমিতালির যুগ ছিল, যে সময় মানুষ চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে সম্পূর্ণ অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। আস্তে আস্তে সেই সম্পর্ক একটা অসামান্য উষ্ণতায় পৌঁছে যেত, সবসময় না হলেও কিছু সময় তো তাই। আর এই যে অচেনা অদেখা মানুষের প্রতি একটা আকর্ষণ, সেটাকেই অসাধারণভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। চলুন এবারে শুনে নিই পরপর দুটি গান।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: অনেকগুলো অনেকগুলো হিন্দি ছবির গান শুনলাম, শুনে মনটা একটু নস্টালজিক হয়ে গেছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, সেই সময়ের গানগুলো শুনলেই সেই সময়ের ছবির কথা মনে পড়ে যায়। সেই সময়ের ছবির কথা মনে করলেই মনে হয় সেই ছবিগুলো কার সঙ্গে দেখেছিলাম, কি হয়েছিল। সমাজটা একেবারেই অন্যরকম ছিল, আর এখন সমাজটা একেবারেই অন্যরকম। দুটো ভিন্ন সমাজের মধ্যে নিজেকে আমরা তো অ্যাডজাস্ট করে নিয়েছি, আর নয়ের দশক রয়ে গেছে একটা অসাধারণ, একটা অসাধারণ স্মৃতি হিসেবে। আর সেই স্মৃতিটা বুকে নিয়েই জীবনের আগামী দিনগুলো আমরা এগিয়ে যাব। তার মধ্যে থাকবে অনেক লড়াই, অনেক যন্ত্রণা, আবার অনেক আনন্দের মুহূর্ত, অনেক ভালো মুহূর্ত, যেমন নয়ের দশকে হয়েছিল, কিন্তু ওইগুলোকে ভুলে যাব না। আর আপকে লিয়ে কে হৃদয়ে রেখে এগিয়ে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানের পথে। স্টুডিওর ঘড়ি বলছে এখন ভোর 4:01। শুরু করছি ভোরের রাগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনব মাসিতে রাগ, চারুকেশী, শিল্পী সরজিৎ গোপাল গুহের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন বাঁশিতে রাগ চারুকেশি সরজিৎ গোপাল গুহের পরিবেশনায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এখন শুনবেন তবলায় ঝাঁপ তাল ও রূপক তাল, শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন তবলায় ঝাঁপ তাল এবং রূপক তাল শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়ের পরিবেশনে। আর এর সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

শুনলেন ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। এবারে শুরু করছি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। ভোর পাঁচটা থেকে শুনব বিভিন্ন প্রথিতযশা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আর এছাড়া আর চৈতালি কাব্যগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব একান্তই আপনাদের জন্য। তাই আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুরু হবে আনন্দধ্বনি।

পূবের আকাশ হয়তো সদ্য সদ্য আলোক উজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু মনের আকাশ আলোই আলোই উজ্জ্বল, কারণ সামনের একটা ঘন্টার সময় আনন্দধ্বনির সময়। এই সময়টা আমরা কবিগুরুর গানে সুরের সৃষ্টিতে অবগাহন করব। আজ প্রথমেই শুনে নেব তিনজন, বা বলা যায় তিনটি রবীন্দ্রসঙ্গীত, কিন্তু চারজন বিখ্যাত শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি সাগর সেনের কণ্ঠে, দ্বিতীয় গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে, এবং তারপরটি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এরপরে চৈতালি কাব্যগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব একান্তই আপনাদের জন্য।

সাধু যাবে স্বর্গে গেল চিত্রগুপ্তে ডাকি, কহিলেন আনমোর পুণ্যের হিসাব। চিত্রগুপ্ত খাতাখানি সম্মুখেতে রাখি, দেখিতে লাগিল তার মুখের কি ভাব। সাধু কহে চমকিয়া, মহাভুল এ কি, প্রথমের পাতাগুলো ভরিয়াছ আঁকে, শেষের

পাতায় যে সব শূন্য দেখি, যতদিন ডুবে ছিনু সংসারের পাঁকে, ততদিন এত পুণ্য কোথা হতে আসে, শুনি কথা চিত্রগুপ্ত মনে মনে হাসে। সাধু মহারেগে বলে, যৌবনের পাতে এত পুণ্য কেন লেখো দেবপূজা খাতে? চিত্রগুপ্ত হেসে বলে, বড় শক্ত বুঝা, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। চৈতালিকা উপগ্রন্থ থেকে কবিগুরুর পুণ্যের হিসাব কবিতাটি পাঠ করে শোনালাম। এবারে আবারও পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত পীযূষ কান্তি সরকার, মৌমিতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুধুমাত্র আনন্দধ্বনি অনুষ্ঠানে 107 FM।

দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশি দিন, হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গেহে। কহিল কাতর কণ্ঠে গৃহ মন নাই, এক পাশে দয়া করে দেহ মরে ঠাঁই। সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতা আর বেশে। ভক্ত কহে প্রভু মোরে কি ছল ছলিলে, দেবতা কহিল মোরে দূর করি দিলে। জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। চৈতালিকা উপগ্রন্থ থেকে দেবতার বিদায় কবিতাটি পাঠ করে শোনালাম।

এবারে আবার পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত, দেবব্রত বিশ্বাস, সোমলতা আচার্য চৌধুরী এবং মোহন সিং এর কণ্ঠে।